নূতন কবি দক্ষিণ পবনে মধুরিত মুখরিবে তোমাদের স্তবনে, তখন আমার কোনো কীটে কাটা পাতাতে একটা লাইনও যদি পারে মন মাতাতে, তাহলে হঠাৎ বুক উঠিবে যে কাঁপিয়া, বৈতরণীতে যবে যাব খেয়া চাপিয়া। একে গেরো কাজ কিয়ে কল্পনা বিহারে, সেন্টিমেন্টালিটি বলে লোকে ইহারে, মরে তবু বাঁচিবার আবদার খোকামি, সংসারে এর চেয়ে নেই ঘোর বোকামি। এটা তো আধুনিক আর সহিবে না কিছুতেই, এস্টিমেশনে তার পড়ে যাব নিশুতেই। অতএব মন তোর কলসীয় দড়িয়ান, অতলে মারিস ডুব মিড ভিক্টোরিয়ান। কোনো ফল ফলিবে না আখি জল সিচনে, শুকনো হাসিটা তবে রেখে যাই পিছনে। গদগদ সুর কেন বিদায়ের পাট্টায়, শেষবেলা কেটে যাক ঠাট্টায় ঠাট্টায়। তোমাদের মুখে থাক হাস্যের রোষ নাই, কিছু সিরিয়াস কথা বলি তবু দোষ নাই। কখনো দিয়েছে দেখা হেন প্রভাবশালিনী, শুধু এ কালিনী নয় যারা চিরকালিনী। এ কথাটা বলে যাব মোর কনফেশনেই, তাদের মিলনে কোনো ক্ষণিকের নেশা নেই। জীবনের সন্ধ্যায় তাহাদেরই বরণে, শেষ রবি রেখা রবে সোনা আঁকা স্মরণে। সুর সুর ধ্বনি ধারে যে অমৃত উথলে, মাঝে মাঝে কিছু তার ঝরে পড়ে ভূতলে। এ জন্মে সে কথা জানার সম্ভাবনা কেমন ঘটিবে যদি সাক্ষাৎ পাব না। আমাদের কত ত্রুটি আসনে ও শয়নে, ক্ষমা ছিল চিরদিন তাহাদের নয়নে। প্রেম দীপ জ্বলেছিল পুণ্যের আলোকে, মধুর করেছে তারা যত কিছু ভালোকে। এবারে শিল্পী শ্রাবণী সেন।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। তবে বিদায় চেয়ে নিচ্ছি একটু আগে থাকতেই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝেরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করব। তবে সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। শুনছিলেন শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে গান। প্রহাসিনী কাব্যগ্রন্থের আধুনিকা রচনাটি শুনছেন। নানারূপে ভোগ সুধা যা করেছে বরষণ, তারে সূচি করেছিল সুকুমার পরশন। দামি যাহা মিলিয়াছে জীবনের এপারে, মরণের তীরে তারে নিয়ে যেতে কে পারে। তবু মনে আশা করি মৃত্যুর রাতেও, তাহাদেরই প্রেম যেন নিতে পারি পাথেও। আর বেশি কাজ নাই, গেছে কেটে তিন কাল, যে কালে এসেছি আজ সে কালটা সিনিক্যাল। কিছু আছে যার লাগি সুগভীর নিঃশ্বাস, জেগে ওঠে ঢাকা থাক তার প্রতি বিশ্বাস। একটু সবুর করো আরো কিছু বলে যাই, কথার চরম পারে তারপরে চলে যাই। যে গিয়েছে তার লাগি খুঁজিও না চেতনা, ছাহারে অতিথি করে আসনটা পেত না। বৎসরে বৎসরে শোক করা রীতিটার, মিথ্যার ধাক্কায় ভীত ভাঙে স্মৃতিটার। ভিড় করে ঘটা করে ধরা বাঁধা বিলাপে, পাছে কোনো অপরাধ ঘটে প্রথা খিলাপে। ভারতে ছিল না লেশ এইসব খেয়ালের, কবি পরে ভার ছিল নিজ মেমোরিয়াল।

লের ভুলিব না ভুলিব না এই বলে চিৎকার, বিধি না শোনেন কভু বল তাহে হিতকার, যে ভোলা সহজ ভোলা নিজের অলক্ষে, সেই ভালো হৃদয়ের স্বাস্থ্যের পক্ষে। শুষ্ক উৎস খুঁজে মরু মাটি খোঁড়াটা, তেলহীন দ্বীপ লাগি দেশলাই পোড়াটা, যে মোষ কোথাও নেই সেই মোষ তাড়ানো, কাজে লাগবে না যাহা সেই কাজ বাড়ানো, শক্তির বাজে ব্যয় রে কয় যে নহে, উৎসাহ দেখাবার সদুপায় এ নহে, মনে যেন জীবনটা মরণেরই যোগ্য, স্থায়ী যাহা আর যাহা থাকার অযোগ্য, সকলি আহুতি রূপে পরে তারি শিখাতে, টিকে না যাহা কথা দিয়ে কে পারিবে টিকাতে, ছাই হয়ে গিয়ে তবু বাকি যাহা রহিবে, আপনার কথা সে তো আপনি কহিবে। প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত আধুনিকা রচনাটি শুনছিলেন এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

সুপ্রভাত। ঘড়িতে কাঁটা এখন বলছে ভোর 6টা বেজে 11 মিনিট হয়ে 41 সেকেন্ড। আর ঠিক এখন থেকে একেবারে সকাল 7টা পর্যন্ত আপনার সঙ্গে গোপা আছি প্রভাত বীণা নিয়ে। প্রভাত বীণার সুর, প্রভাত বীণার ছন্দ, প্রভাত বীণার তাল, প্রভাত বীণার সমস্ত কিছু ঝরে পড়ুক আমাদের মনের মধ্যে, আমাদের চারপাশে। গান শুনতে শুনতে শুরু হোক তাহলে আজকের এই প্রভাত বীণা।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে প্রত্যেক দিন প্রভাত বিনায় যেমন হয়, আমরা গান শুনি আর তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের পথে এগিয়ে চলবার জন্য থাকে কিছু কথা। আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল, কোথাও বা একটু মেঘলা সকাল, কোথাও বা পরিষ্কার সকাল, সমস্তটা নিয়েই একটা নতুন সকাল, একটা নতুন দিন, একটা নতুন শুরু। আর নতুন শুরু মানেই নতুন করে বাঁচার একটা সুযোগ, নতুন করে জীবনটাকে বোঝার, নতুন করে জীবন নিয়ে এগিয়ে চলবার একটা সুযোগ। আজকে সকালটা একটু অন্যরকম, আজকে সকালটা এমনই হোক, জীবন যতই কঠিন মনে হোক না কেন, সেই কঠিন জীবনকে খুব সহজেই এগিয়ে নিয়ে যাওয়ার নামই জীবনে বেঁচে থাকা। এবং কঠিন জীবনকে খুব সহজে যারা এগিয়ে নিয়ে যেতে পারে তারাই কিন্তু বেঁচে থাকে, এবং কেবলমাত্র তার যতদিন সে বেঁচে আছে শরীরে ততদিন নয়, পরবর্তী সময়ও তার কাজের মধ্যে, তার কথার মধ্যে, তার গানের মধ্যে, সমস্ত কিছুর মধ্যেই সে বেঁচে থাকে। অন্য কিছুর মধ্যে না হলেও অন্তত কিছু মানুষের মনের মধ্যে সে বেঁচে থাকে, যাদের তার জীবনের যে এগিয়ে চলবার পাঠ তিনি যাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, দিতে পেরেছেন, যারা নিয়েছেন তাদের মধ্যেও। তো আজকের এই যে নতুন একটা সকাল শুরু হয়েছে, এই নতুন একটা বাঁচার সুযোগ, নতুন একটা জীবনের সুযোগ আমাদের কাছে এসেছে, সেই সকালে, সেই ভোরে নিজেদের জীবনকে, নিজেদের কাজকে, ঈশ্বরকে, প্রকৃতিকে ধ্রুব তারার মতন মেনে নিয়ে আমরা এগোতে থাকি গানে গানে।

অদিতি মহসিনের কণ্ঠে আমরা গান শুনছিলাম, আর গান শুনতে শুনতে আবারও ফিরে আসব আমাদের কথাতে। আমাদের প্রত্যেকেরই মনে হয় এমন একটা কথা, নদীর ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, এপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। বা নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কারণ নদীর দুই পারের মানুষেরই তো এমন কথা মনে হয়। আসলে আমাদের প্রত্যেকের জীবন কোনো না কোনো একটা সময় এমন একটা জায়গায় এসে দাঁড়ায়, তখন আমাদের মনে হয় আমাদের চারপাশের সমস্ত পথ বন্ধ, আর কোনো দরজা আমরা খুলে খুঁজেই পাবো না। আর এইরকম একটা সমস্যা বা এইরকম একটা সিচুয়েশন কেবলমাত্র আমার জীবনেই আছে, অন্য কারোর জীবনে এমনটা নেই। অন্য সবার জীবন খুব সুন্দরভাবে চলে, খুব স্মুথলি চলে, কিন্তু আমার জীবনেই যত সমস্যা, আমার জীবনেই যত ঝঞ্ঝাট। আসলে পুরো একটা জীবনকে কখনোই একটা সময়ের কাঠিন্য দিয়ে বা একটা সমস্যা দিয়ে বা একাধিক সমস্যা বারবার আসতে থাকা দিয়ে গোটা একটা জীবনকে কিন্তু বোঝা যায় না বা গোটা একটা জীবনকে সংজ্ঞায়িত করা যায় না। আজ যে কষ্ট আমার আছে বা আমাদের আছে, চিরকাল সেটা থাকবে না। যে অন্ধকার ঠিক এই মুহূর্তে রাত্রিবেলা দাঁড়িয়ে মনে হচ্ছে প্রচণ্ড অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরেও তো একটা ভোর আসে, নতুন আলো ফোটে, নতুন জীবনের জন্য মানুষ আবার জেগে ওঠে। এইরকম একটা সময় যখন মনে হয় জীবন থমকে দাঁড়িয়ে আছে, যখন মনে হয় জীবনের কোনো হদিশ পাচ্ছি না, ঠিক সেই সময়

হয় লড়াইটাই হচ্ছে জীবনের আসল বেঁচে থাকা। প্রত্যেক মানুষের জীবনে কম হোক বা বেশি হোক, সমস্যা, অসুবিধে, অসুখ, এই সমস্ত কিছু প্রত্যেকের জীবনে আসেই আসে, এবং সেই পর্বগুলোকে ক্রমশ ক্রমশ ডিঙিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে চলাটাই, ক্রমশ ক্রমশ পেরিয়ে পেরিয়ে পেরিয়ে পেরিয়ে যাওয়াটাই

যাত্রা, জন্ম থেকে একটা শেষ পর্যন্ত। কিন্তু এই যে জন্ম, সেটা যেমন হলো সুন্দরভাবে, তারপর জীবন তো অত সুন্দর থাকে না, কখনো চড়াই কখনো উতরাই, ডিঙোতে ডিঙোতে ডিঙোতে ডিঙোতে একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। নিজে থেকে সেটাকে দাঁড় করিয়ে দেওয়া নয়, জীবন চলতে চলতে চলতে চলতে যেখানে গিয়ে দাঁড়ায়, সেই একটা গোটা জীবনটাই হচ্ছে একটা জীবনযাত্রা। সেই জীবনযাত্রা, কোনো কোনো মানুষের সেই জীবনযাত্রা এমন হয়ে যায় যা পরের পর প্রজন্ম পরের পর প্রজন্ম ধরে আমাদের কাছে নানান রকমভাবে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে। ঠিক যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তার কথা, তার কবিতা, সমস্ত কিছুই জীবনের অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক সমস্যার মধ্যে দিয়ে অনেক কিছু বেরিয়েছে গোটা পৃথিবীর মানুষের জন্য, এবং সম্ভবত যতদিন পৃথিবী থাকবে গোটা পৃথিবীর মানুষের কাছে এই সঞ্চয়ও থেকে যাবে তাদের নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুধুমাত্র তিনি নন, আরও অনেক মানুষ রয়েছেন, আরও অনেক মনীষীরা রয়েছেন যাদের কথা, যাদের এগিয়ে চলার পথ আমাদের সারা জীবন ধরে আলো দেয়। এবং এই আলো নিয়েই যখন জীবনের হয়তো কোনোই কিছু মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, হদিশ খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক তখনই জীবন আবার কোথাও সমস্যার মধ্যে দিয়েও, সমস্যার অন্ধকারের মধ্যে দিয়েও একটা সমাধানের পথ দেখায়। জীবনে সমস্যা আছে মানে তার সমাধানও আছে। একাধিক সমস্যা যদি থাকে তাহলে একাধিক পথ রয়েছে, শুধু খুঁজে পাওয়াটাই হচ্ছে আসল লক্ষ্য। কথা হবে নিশ্চয়ই আরও। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন FM গোল্ডে প্রভাত বীণা। গোপা আছি আজ আপনার সঙ্গে, আর ঠিক এই মুহূর্তে নির্মলেন্দু চৌধুরীর এই গানটা শুনে এক্ষুনি ফিরছি।

নির্মলেন্দু চৌধুরীর গান আমরা শুনছিলাম। গান শুনতে শুনতে আবারও ফিরে আসি আজকে কথাতে। জীবন নিয়ে কথা হচ্ছে, জীবন বড় সুন্দর, আর যেখানটায় মনে হয় জীবনের তিক্ততা, যেখানটায় মনে হয় জীবনের কুৎসিত রূপ, সেটা আসলে হয়তোবা আমাদের শিক্ষা দিতে আসে। মাঝে মাঝে শিক্ষা নেওয়ার জন্যও ওই যে চড়াই উতরাই বা একটা ধাক্কা, এগুলো প্রয়োজন হয়। আর জীবনের যে পাঠ যেটা আমরা পাই নিজেদের পথ চলতে চলতে, সেখানে কিন্তু এই যে এক একটা ধাক্কা আসে বা এক একটা সময় আসে যখন মনে হয় আর এগোতে পারবো না, সেই সময়গুলোই কোথাও আমাদের শিক্ষা দিয়ে যায়, সেই সময়গুলো থেকেই কোথাও আমাদের শিক্ষা নিতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে আমরা শুনেছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ঠিক এই একলা যেমন চলতে হয়, তেমনি আবার যদি কেউ একলা হয়ে গিয়ে তার মুখের হাসি চলে যায়, তার কথা বন্ধ হয়ে যায়, নিজেকে যদি গুটিয়ে নেয়, তাহলে যদি একটু তাকে জিজ্ঞেস করা যায় কি হয়েছে, কিছু কি সমস্যা হয়েছে, তাকে একবার জিজ্ঞেস করা, এবং সেও যদি উল্টো দিকের মানুষটিও যদি এগিয়ে এসে বলে, তাহলে হয়তো কথা বলে অনেক সমস্যার সমাধান আমাদের জীবনে হতে পারে। এবং খুব ছোট্ট একটা কথা, আর আমাদের জীবনে এক একটা সময় আসে, তখন না এক একজন মানুষ খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো আমাদের জীবনে যে কোনো সময় আসুক না কেন এবং যে কোনো মানুষই গুরুত্বপূর্ণ হোক না কেন, বাবা মায়ের কিন্তু কোনো বিকল্প নেই, বা বাবা মায়ের যে জায়গা সেটারও কিন্তু কোনো বিকল্প হয় না। এই একটা সম্পর্ক, যে সম্পর্কগুলোর সঙ্গে যতই ঝগড়াঝাটি হোক, যতই মারামারি হোক, যতই কথা কাটাকাটি হোক, যতই মুখ দেখা দেখি বন্ধ থাকুক, এই একটা সম্পর্ক, বাবা মায়ের ক্ষেত্রে যে সম্পর্ক সন্তানের সঙ্গে, সন্তান যদি বিপদে থাকে বা সন্তানের যদি কোনো অসুবিধা হয়, ঠিক হাত দুটো এগিয়ে আসে তাদের দিকে, এটাই হচ্ছে এই সম্পর্ক। এবং এর পরবর্তী সময় জীবনে যত আমরা বড় হতে থাকি, কর্মক্ষেত্রে এগোই, নানান রকম নানান দিকে আমরা যেতে থাকি, তখন নানান সম্পর্ক আসে, নানান মানুষের সঙ্গে দেখা হয়, এক এক সময় এক একটা মানুষ আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং যে যে সময়ে যে যে মানুষগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, তখন যদি সেই মানুষগুলো হঠাৎ করে পাশ থেকে সরে যায়, তখনই কিন্তু আমাদের মনে হয়, অনেকের ক্ষেত্রে এটা মনে হয়, যা সমস্ত কিছুই চলে গেল। সেটা যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রে হতে পারে, ব্যক্তি জীবনে হতে পারে, প্রেম জীবনে হতে পারে, বন্ধুত্ব জীবনে হতে পারে, যে কোনো ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে। আর ঠিক সেই সময় অনেকেই এই জায়গাটাকে পেরিয়ে চলে আসতে পারে। ঠিক আছে, জীবন চলছে, জীবন চলতে চলতে একটা ট্রেনের মতন জীবন চলছে, কোনো কোনো স্টেশন আসবে, মানুষ নেবে যাবে, আবার মানুষ উঠবে, যে মানুষ নেবে গেল তার সঙ্গে পরিচয় হয়েছিল, আবার নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, এরকম ভাবতে ভাবতে কেউ জীবনটা কাটিয়ে দিতে পারে। আবার কারুর ক্ষেত্রে হয়, যা নেবে গেল, পরিচয় হওয়ার পর মানে আমাকে সঙ্গে না নিয়ে নেবে গেল স্টেশনে, তখন সমস্ত দিক শূন্য, এবং তখন চরম কিছু একটা পদক্ষেপ নেওয়ার কথাও কিন্তু নিতে সে পিছপা হয় না, বা সমস্ত কাজকর্ম ছেড়ে ঘরের কোণে বসে গেল, সমস্তটা সময় মন খারাপ নিয়ে বসে থাকা, নানাবিধ নানা কিছু হতে পারে। ঠিক সেই সময় ওই দুটো মুখ, বাবা মায়ের মুখ যদি মনে করা যায়, অথবা আমি বা আপনি, আমরা নিজেরা যদি বাবা মা হই, তাহলে সন্তানের মুখ যদি মনে করা যায়, তাহলেই কিন্তু অনেকটা ওই জায়গাটা থেকে, ওই একাকিত্বের জায়গাটা থেকে

একার জায়গাটা থেকে বেরিয়ে আসা। দুটো দিকই আছে, পাশের কাউকে জিজ্ঞেস করতে হবে কিছু কি হয়েছে, এবং উল্টো দিকে যাকে জিজ্ঞেস করা হলো তাকেও বলতে হবে আদৌ কিছু হয়েছে কিনা। কথা বললে দেখা যায় হয়তো অনেক সমস্যা, মানে অর্ধেকের বেশি সমস্যা হয়তো কথা বলেই সমাধান হয়ে যেতে পারে। সেরকম দিকেই আমরা এগোই এবং কথা বলতে বলতে, বন্ধুত্বের হাত হাতে রাখতে রাখতে বা পাশাপাশি চলতে চলতেও সবুজ পাহাড়ের ডাক, নদীর ডাক, আকাশের যে দুহাত পেতে আমাদের দিকে তার দিকে ডাকা, সমস্ত কিছু নিয়েই সমস্ত প্রকৃতির সঙ্গে পাশাপাশি মানুষের সঙ্গে আমাদের এগিয়ে চলা। কারণ জীবন ক্রমশ এগিয়ে চলে, জীবন কোথাও থেমে থাকে না। থেমে থাকবার পরেও, একটা জীবন থেমে যাওয়ার পরেও জীবন কিন্তু ঠিক চলতে থাকে জীবনেরই ছন্দে, জীবনের গানে।

নির্মলা মিশ্রের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে একবার মনে করা, জীবন সত্যিই সবসময় সহজ নয়, সহজ হতে পারে না। জীবনে হার আছে, ব্যর্থতা আছে, বিচ্ছেদ আছে, অপমান আছে, অর্থকষ্ট আছে, একাকিত্ব আছে। সব কিছুর পাশাপাশি আরও একটা জিনিস রয়েছে, জীবনে প্রত্যেক দিন একটা নতুন সকাল রয়েছে। প্রত্যেক দিন এই নতুন সকালে নতুন করে সুযোগ রয়েছে, নতুন করে ভালোবাসার সুযোগ, নিজেকে গুছিয়ে নেবার সুযোগ, নতুন করে কোনো কিছু শুরু করবার সুযোগ। স্বামী বিবেকানন্দ বলতেন না, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত, লক্ষ্য খুঁজে না পাওয়া পর্যন্ত থেমো না। ঠিক সেরকমই জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য আসলে আমাদের প্রত্যেকের জীবনের যে চাওয়া পাওয়া সেগুলো তো খুব আলাদা আলাদা হয়ে যায়। কারুর জীবন হচ্ছে, মানে কারুর জীবনের পাওয়া হচ্ছে যে আমি যতটুকুর মধ্যে আমার শান্তিটুকু নষ্ট না হচ্ছে, ততটুকু রোজগারে আমার জীবন চললেই হলো, আমার চারপাশের যতটুকু ভালো রাখা দরকার ততটুকু ভালো রাখলেই হলো। আবার কারুর ক্ষেত্রে জীবনের লক্ষ্য হতে পারে একটা বড় ফ্ল্যাট, একটা বড় গাড়ি, তাদের ক্ষেত্রে জীবনের দৌড়টা আরও বেশি হবে। আবার কারুর ক্ষেত্রে হয়তো এমন হতে পারে, আমি প্রকৃতির মাঝখানে গিয়ে থাকবো, আমার কিচ্ছু দরকার নেই, যতটুকু যা রোজগার করা গেছে। জীবনে অবশ্যই টাকা পয়সার তো নিশ্চয়ই দরকার, বিশেষ করে দরকার তখন যখন কোনো মেডিকেল এমার্জেন্সি আসে, বা প্রত্যেক দিনের আমাদের ন্যূনতম যেটুকু আমাদের প্রয়োজন সেইটুকুর জন্য তো অবশ্যই টাকা পয়সা আমাদের দরকার, কারণ আমাদের চারপাশের জীবনটাই তো সেরকমভাবেই চলছে। ফলে এই যে কতটার পেছনে আমি দৌড়বো, কতটার জন্য আমি দৌড়বো, এটা তো কেবলমাত্র যার যার ক্ষেত্রে এটা নির্ভর করছে। এবং যে যত বেশি দৌড়বে, তার পরিশ্রম, তার কাজ, তার জীবনকে দেখা, তার জীবনের বিভিন্ন রকম মানে চড়াই উতরাই, সেগুলো অনেক বেশি পরিমাণে আসবে। আবার যে নিজের মতন করে নিজের ছন্দে যে ভালো থাকতে পারে, তার ক্ষেত্রে আবার জীবনটা অন্যরকম হয়ে যাবে। সুতরাং কতটুকু আমি নেব, কতটুকু আমার প্রয়োজন, আর কতটুকু আমাদের বিভিন্ন রকম হয় না যে অমুকের আছে বলে আমারও চাই, এর পেছনে দৌড়তে গিয়ে কিন্তু আমাদের জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে যায়, আমাদের কাছের মানুষদের কাছ থেকে আমরা দূরে চলে যাই, আমাদের জীবনে নানান রকম সমস্যা যেগুলো না হলেও হয়তো পারত সেগুলো তৈরি হয়। এবার কেউ কেউ থাকেন যে বাবা নিজের টুকুকে নিয়ে চারপাশটুকুকে একটু ভালো রেখে নিজের মতন করে একটু বাঁচা। তো এবার কোন দিকে আমি এগোবো, মানে নিজের মতন করে একটু বাঁচা মানে অবশ্যই স্বার্থপরতার সঙ্গে বাঁচা নয়, নিজে ভালো থাকবো, চারপাশের মানুষজনকে ভালো রাখবো, চারপাশের প্রকৃতি, নানান জিনিসপত্র যতটুকু আমার ক্ষমতার মধ্যে কুলোচ্ছে আমি সেগুলোকে নিয়ে আমি ভালো থাকবো। এবার এই যে দৃষ্টিভঙ্গি জীবন সম্পর্কে, বা জীবনে এগিয়ে যাওয়া সম্পর্কে, বা জীবনে আমার যে জায়গায় আমার পৌঁছানো, যতটা আমি পৌঁছতে চাইছি, আমার গোলটা কোথায়, এটা তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। এবং এক একজনের ক্ষেত্রে এক এক রকম হলে জীবনের চলাটাও এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। কিন্তু সব শেষে গিয়ে এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকের জীবনেই নানান অন্ধকার দিক পেরোতে পেরোতেই তারপরে কিন্তু আলো আসে। কারণ আমাদের প্রত্যেক দিন দিন এবং রাত্রির হচ্ছে, সুতরাং আলোর পরে একটা অন্ধকার থাকবে এবং অন্ধকারের পরে অবশ্যই আলো আসবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় যে সময়টা আমরা অন্ধকারের মধ্যে চলে যাই, সেই সময়টা মনে হয় আর কোনো দিক থেকে কোথাও কিছু আলো আসবে না, কিন্তু হঠাৎ করে অন্ধকার ঘরের মধ্যে একটা ছোট্ট প্রদীপ বা একটা ছোট্ট দেশলাই কাঠি কীভাবে যে গোটা ঘরটাকে আলোকিত করে দেবে, সেই সময়টুকু পর্যন্ত অনেক সময় আমরা ধৈর্য ধরে থাকতে পারি না। জীবনের সাফল্যের ক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে ধৈর্য। পিঁপড়েরা কত জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তাদের লাইনগুলো আমরা ভেঙে দিই, কিন্তু আবার তারা লাইন করে করে চলতে থাকে। একটা মা

মাকড়সা, সেই যে জাল বুনতে বুনতে বারবার পড়ে যাচ্ছে, আবার জাল বুনতে বুনতে এগোচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার এগোচ্ছে জাল বুনতে বুনতে, এটাই জীবন। এবং শুধুমাত্র মানুষ মানুষের কাছ থেকে শিখবে এমন নয়, প্রকৃতির যে কোনো প্রাণীর কাছ থেকেই কিন্তু জীবনের শিক্ষা নেওয়াটা খুব প্রয়োজন। আমি যেমন প্রতি মুহূর্তে প্রকৃতির সমস্ত প্রাণীদের কাছ থেকে আমি শিক্ষা নিই। একটা গাছ ঝড় এলো, প্রায় পড়ে যাচ্ছে মনে হলো, কিন্তু আবার সে উঠে দাঁড়ালো। কারণ ঝড় যখন এলো তাকে যেদিকে বেঁকিয়ে দিল সে কিন্তু সেদিকে বেঁকে গেল, তারপর আবার ধীরে ধীরে ঝড়টা চলে গেল যখন, তখন উঠে দাঁড়ালাম। এবং এই ঝড়ের সময় যদি আবার তার বিরুদ্ধে যেতে চাই তখন তো ভেঙে পড়বই অবশ্যই। জীবন নানা দিক থেকে কিন্তু নানান রকমভাবে আমাদের শিক্ষা দেয়, সেই শিক্ষাটুকু যদি আমরা চারপাশে চলতে চলতে নিই তাহলে আমাদের জীবন একটু বোধহয় অন্য রকম জায়গা পর্যন্ত পৌঁছতে পারে। আমাদের জীবন এগোতে থাকুক, প্রত্যেকের জীবন সুন্দরভাবে এগোক। গোপা সঙ্গে আছি আজ প্রভাত বীণা নিয়ে FM গোল্ডে।

দেবব্রত বিশ্বাসের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। জীবনে এই শান্তিটুকুর বড় প্রয়োজন। শান্তিটুকুর জন্য আমি কতদূর দৌড়ব এবং কোথায় থামব সেটা জানাটাও কিন্তু আমাদের ক্ষেত্রে খুব দরকার। আমরা সমস্যায় পড়লে সেই সমস্যা নিয়ে কথা বলা এবং সেই সমস্যাটাকে সমাধানের পথ খুঁজে বের করা, যেরকম গৌতম বুদ্ধ বলতেন না, জীবনে দুঃখ রয়েছে, জীবনে সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যা থেকে, সেই দুঃখ থেকে বেরোবার পথ রয়েছে। পৃথিবীতে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে দুঃখ নেই, যে বাড়িতে মৃত্যু নেই, যে বাড়িতে সমস্যা নেই। পৃথিবীতে এমন কোনো বাড়ি নেই। তাই জীবনকে এগিয়ে চলতে হয় এই সব কিছুর ফাঁক ফোকর দিয়েই। এর নামই জীবনে চলা। এবং এই জীবনে চলার পথে আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কোনো না কোনো বন্ধু থাকে, কোনো না কোনো পরিবারের মানুষজন থাকে, বিশ্বাসের মানুষজন থাকে, তাদের সঙ্গে একটু কথা বলা খুব প্রয়োজন। আজকে এই যে জীবনের কথা, জীবন বড় সুন্দর এবং জীবনকে উপভোগ করাটা, তাই জন্যেই তো আমরা জন্মেছি, এবং কে কিভাবে উপভোগ করব

সেটা একেবারেই নিজের ওপর, আবার আমাদের অনেকেরই মনে হতে পারে কেউ তো অনেক কিছুর মধ্যে সোনার চামচে করে খাচ্ছে, রূপোর পাত্রে ভাত খাচ্ছে, আবার কেউ আমরা সেরামিকের কাপ ডিশে খাচ্ছি, কেউ আবার ভাঁড়ে খাচ্ছি, তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তো অমুকে অমুক করছে বলে সেটা আমার কেন হলো না, এইটা যদি বারবার ভাবতে থাকি তাহলে কিন্তু আমাদের মধ্যে থেকে এই যে দুঃখ, এই যে হতাশা, এগুলো কিন্তু কখনোই যেতে পারে না, কখনোই যাবে না। আমি যেমন অবস্থাতে আছি সেই অবস্থাতেই আমি ভালো আছি, এইটুকু যদি আমি মনে করি। আমি প্রত্যেক দিন সকালবেলা উঠছি, আমি প্রকৃতিকে দেখছি, আমি হাঁটাচলা করতে পাচ্ছি, আমার দু হাত দিয়ে আমি কাজ করতে পাচ্ছি, আমি অনুভব করতে পাচ্ছি, আমি আশেপাশের এমন অনেক মানুষজন রয়েছে যাদের সঙ্গে জড়িয়ে থাকতে পাচ্ছি, এটাই তো অনেক, তাই না? আমরা যদি সেইভাবে দেখি কত মানুষ রয়েছেন যাদের পা নেই, যাদের হাত নেই, যারা দেখতে পাচ্ছেন না, সেই সমস্ত মানুষগুলোর কথা ভাবুন তো। তারাও তো কিন্তু রয়েছেন তাঁদের মতন করে ভালো, তাঁদের মতন করে সুন্দর। আসলে আজকে এই সকালবেলাটা এতগুলো কথা বলবার বা জীবনকে এত সুন্দর করে দেখবার, জীবনকে এত সুন্দর করে পাওয়ার একটাই জায়গা, একটাই কারণ, সেটা হচ্ছে আজকে এই যে সেপ্টেম্বর মাসের 10 তারিখ, আজকে হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। আমাদের অনেকের ক্ষেত্রেই এমনটা হয়, অনেকের খুব কাছের মানুষজন, খুব পাশাপাশি মানুষজন অনেকেই এই জীবনকে কোথাও না কোথাও তার সঙ্গে চলতে না পেরে, বা জীবন যেমনভাবে চলছে সেইটাকে মেনে নিতে না পেরে চলে গেছেন অকালেই, এবং সেইটা যাতে বন্ধ করা যায় সেই জন্যই এই সেপ্টেম্বর মাসের 10 তারিখটাকে বেছে নেওয়া হয়েছে। আর প্রত্যেক বছরই একটা করে মূল জায়গা থাকে, মূল বার্তা থাকে আমাদের প্রত্যেকের জন্য, সেটা হচ্ছে নিরাপত্তা ভেঙে কথা বলা, পাশে থাকা, এবং কেউ যদি কোনো কারণে কোনো কিছুর জন্য সাহায্য চায় তাহলে তাকে সেই সাহায্যটা দেওয়া। এবং আমাদেরও এটা মনে রাখা দরকার, আমাদের জীবনের পথে চলতে গেলে কারুর না কারুর সাহায্য হতেই পারে, লাগতেই পারে, তো সেই সাহায্যটুকু আমাকে চাইতে হবে, মুখ ফুটে আমাকে বলতে হবে, তা না হলে আমি বুঝবো কি, মানে অন্যজন বুঝবে কি করে যে তার কতটা সাহায্যের প্রয়োজন। আবার ঠিক উল্টো দিকেও একটা মানুষ যদি হঠাৎ করে বদলাতে শুরু করে, হঠাৎ করে যদি তার জীবন ধারাটা কেমন যেন একটু অন্য রকম মনে হয়, মনে হয় সে একটু একা হতে চাইছে, মনে হয় সে একটুখানি তার চারপাশের জগৎটা থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছে, সেই সময় যদি তার সঙ্গে কথা বলা যায়। জানি দুটো ক্ষেত্রটাই খুব সহজে সম্ভব হয় না, যতটা সহজে আমি বললাম, একজনের সাহায্য চাওয়া এবং আরেকজনের সাহায্য করা, এই দুটোই একটা কঠিন জায়গা আমাদের জীবনের ক্ষেত্রে, কিন্তু তবুও যদি সাহায্য করা যায় তাহলে প্রাণ অবশ্যই বাঁচতে পারে। যে প্রাণ অনেক ছোট ছোট হলেও, ছোট ছোট সকলকেই যে অনেক বড় বড় কাজ করতে হবে এমন তো নয়, কিন্তু ছোট ছোট কাজ যদি কেউ করে তাহলে সেই জায়গাটাও কিন্তু অনেক বড় জায়গা। আর এই জীবন যখন শুকোতে থাকে, মনে হয় যখন জীবনে কিছুই নেই, তখন এমন কোনো হাত, এমন কোনো বই, এমন কোনো কবিতা, এমন কোনো গান, এমন কিছু যা কিছু আমাদের উজ্জীবিত করে, যা আমাদের ওই শুকনো জীবনের মধ্যে জল ঢালে, শুকনো জীবনের মধ্যে প্রাণ দেয়, তা কিছুই খুঁজে ফেরাটাই হচ্ছে আর একটা জীবন।

সাগর সেনের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। একেবারে শেষ দিকে এসে পৌঁছেছি আমরা আজকের প্রভাত বিনার। আজকের দিন প্রত্যেকের ভালো কাটুক, প্রতিটা দিন আমরা সবাই ভালো থাকি। আজ অন্তত আমাদের পাশের একজন মানুষকে আমরা জিজ্ঞেস করি, কেমন আছো? হয়তো এইটুকু কথাই তার জীবনে অনেক বড় কিছু নিয়ে আসবে। যদি কোনো গাছকে দেখি একটু নুয়ে পড়েছে, তাকে একটু বেড়া দিই, একটু জল দিই। জীবন খুঁজে পাওয়ার জন্য আমাদের চারপাশের যে সমস্ত পশু প্রাণীরা রয়েছে তাঁদেরও পাশে আমরা থাকব আজকের এই সকালে অঙ্গীকার নিই। ভূপেন হাজারিকার এই গান শুনতে শুনতে, জীবনকে খুঁজতে খুঁজতে আজকের মতো প্রভাত বিনা এখানেই শেষ করি। দেখা হবে, কথা হবে আবার 8:30 মনের মেলোডিতে। গোপা ছিলাম আর গোপা থাকব মনের মেলোডিতে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিকস 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মরিতে সময় এখন সকাল 8:32 হয়ে 32 সেকেন্ড, আর এখন থেকে সকাল 10টা পর্যন্ত আপনার সঙ্গে মনের মেলোডি নিয়ে কথা হবে, নিশ্চয়ই কথা হবে হোয়াটসঅ্যাপে, আর শোনা হবে নানান গান। গোপা আছি আজ আপনার সঙ্গে, তাহলে গান শুনতে শুরু করা যাক, বাকি কথা গান শোনার পরে হচ্ছে।

আশা ভোসলের কণ্ঠে গান শুনতে শুনতে আমাদের আজকের মনের মেলোডিতে আমরা পথ চলতে শুরু করেছি। বলেছি তো আগেই যে আমাদের আজকে কথা হবে, এবং প্রত্যেক দিনই আমাদের কথা হয় হোয়াটসঅ্যাপে, এবং কি বিষয় নিয়ে কথা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমাদের সময়টা একেবারে ধরাবাঁধাই থাকে। তো সেজন্য ধরাবাঁধার সময় কথা তো আমাদের বলতেই হবে, কারণ কথা না বলে আমরা থাকতে পারি না। ঠিক সেই কারণেই আমাদের যে নাম্বার সেটা তো আপনি জানেন, সেই নাম্বার খুলে দেওয়া আছে 9903055992। এই নাম্বার খুলে দেওয়া আছে, কি বিষয় নিয়ে কথা হতে পারে আজকে। আমরা প্রত্যেকেই বলি যে মানে কেউ কেউ আমরা বলি আমার না একদমই মানে আমি মানসিকভাবে একদম দৃঢ় নই, জানিস তো আমার না একটুতেই ভীষণ কষ্ট হয়, একটুতে ভীষণ কান্না পায়। আবার কেউ কেউ আমরা বলি আমরা মানসিকভাবে ভীষণ স্ট্রং, কিছুই মানি না, কিছুই শুনি না, নিজের মতন করে নিজেরা চলতে থাকি। কিন্তু বললেই তো হবে না, এই যে মানসিকভাবে আপনি স্ট্রং, একটা উদাহরণ তো আপনাকে দিতেই হবে কী কারণে আপনি মানসিকভাবে স্ট্রং বলে নিজেকে মনে করেন। 9903055992 এই বিষয়ে এই নাম্বারে আজকে কথা বলবেন আপনি। কথা বলবেন মানে উদাহরণ দেবেন আপনার জীবনে এমন কিছু ঘটনা, একটা উদাহরণ দিলেই চলবে যে এই কারণে আমি নিজেকে মানসিকভাবে স্ট্রং বলে মনে করি। কেন আজকে এই মানসিকভাবে স্ট্রং এই কথাটা বলছি সে বিষয় নিয়ে আমরা ক্রমশ এগোতে জানবো। আপাতত একটা গান শুনি, আর আপনি একটুখানি এই সময় চা খাওয়া কি হয়ে গেছে, ব্রেকফাস্ট করছেন এখন? তো ঠিক আছে, ব্রেকফাস্ট করতে করতে আমি জানি হয়তো কাজের নানান রকম তাড়া রয়েছে, কিন্তু তবুও ব্রেকফাস্ট করতে করতে বা চায়ে চুমুক দিতে দিতে ভাবতে ভাবতে চটপট লিখে ফেলুন যে ঠিক কী কারণে, অনেক কিছু ঘটতে থাকে আমাদের জীবনে, কিন্তু ঠিক কী কারণে আপনি নিজেকে মেন্টালি স্ট্রং বলে মনে করছেন। আজকে একটা উদাহরণই যথেষ্ট। 9903055992 আপনার জন্য খোলে আছে, চটপট চলে আসুন। আর ঠিক এই মুহূর্তে ঝটপট আমি একটা গান শুনি, এক্ষুনি ফিরে আসছি।

ভূপেন হাজারিকার কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে মেসেজ আসতে শুরু করেছে, একটুখানি চটপট পড়তে থাকি। আমি মানসিকভাবে শক্ত, মা বাবা চলে যাওয়ার পরও একাকিত্বকে সঙ্গী করে ফেলেছে আমি। সৌভিক সরকার, কসবা, হালতু। একাকিত্বকে সঙ্গী করে ভালোভাবে যদি বেঁচে থাকা যায় তাহলে অবশ্যই সেটা তো একটা মানসিক জায়গা বটেই, কিন্তু একাকিত্বকে খুব একটা সঙ্গী, মানে একা যদি আপনি থাকতে ভালোবাসেন বা একা যদি কোথাও বেড়াতে যেতে ভালোবাসেন, একা যদি নিজের কাজকর্ম করতে ভালোবাসেন তাহলে অবশ্যই ভালো, কিন্তু একাকিত্বকে সঙ্গী করতে করতেও কিছু বন্ধুবান্ধব অন্তত রাখাটা দরকার। অন্তত একজন বন্ধু যার সঙ্গে কথা কিন্তু বলা যায়, তো সেই রকম একটা জায়গা যদি থাকে তাহলে আরও আপনি মানসিকভাবে স্ট্রং হয়ে যাবেন, কারণ একটা ভালো বন্ধুই যথেষ্ট। এরপর আমি চলে যাব পরের মেসেজে। কোথা থেকে? দমদম থেকে অন্তরা দে। বাড়িতে সবাই মিলে, ব্র্যাকেট উনি লিখেছেন, শ্বশুর বাড়িতে সবাই মিলে আমার নামে আলোচনা করলেও আমি দরজার আড়াল থেকে সব শুনে চুপ করে থাকি। আমি মনে করি আমি মানসিকভাবে ভীষণ স্ট্রং। নিজের যদি সেটা সমালোচনা হয়, উনি বলেছেন যদিও আলোচনা, তো সেটা যদি সমালোচনা হয় এবং শুনে যদি চুপ করে থাকেন, কোনো রকম ঝগড়াঝাটি না করেন, তাহলে আপনি মানসিকভাবে তো দৃঢ় বটেই, সঙ্গে সঙ্গে বুদ্ধিমানও। তো এরকম আপনি ঠিক একটা উদাহরণ আমাকে বলে যাবেন যে কারণে আপনি নিজেকে মানসিকভাবে স্ট্রং বলতে পারেন। 9903055992 আপনার জন্য খোলা আছে, আর আমাদের সঙ্গে রয়েছে নানান গান। আর সেই গান শুনতে শুনতে আমরা ক্রমশ এগোবো। গোপা আছি আজ আপনার সঙ্গে। চলুন পরের গানটা শুনে তারপর ফিরছি আবার।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শোনবার পরে পরেই আমরা চলে যাব আবার পরের মেসেজে। কার্তিক মণ্ডল, গ্রাম দাউদপুর, থানা সন্দেশখালি, জেলা উত্তর চব্বিশ পরগনা। আজ বিশ্ব আত্মহত্যা নিবারণ দিবস, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজকে। আমি নিজের সিদ্ধান্তে গত 32 বছর সম্পূর্ণ একাই থাকি, এটা প্রমাণ তো যে আমি মানসিকভাবে স্ট্রং। একদমই একা একা যে মানুষ সমস্ত কাজ করতে পারে এবং একা যে মানুষ ভালো থাকতে পারে সে তো নিশ্চয়ই মানসিকভাবে দৃঢ় তো বটেই, না হলে সে একা একা চলবে কী করে? একা যে চলতে পারবো এই ভাবনাটাই তো সাংঘাতিক রকম, মানে শক্ত না হলে নেওয়া যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এবার অনেকেই বলবে একা একা তো চলা যায় না, খুব স্বাভাবিক, আমরা যেহেতু সামাজিক প্রাণী সেজন্য আমরা কখনোই একেবারে একা তো চলতে পারি না, আশপাশের মানুষের নানান রকম সাহায্য, নানান রকম সাহচর্য আমাদের লাগে। কিন্তু ব্যক্তি জীবনে আমরা কিভাবে চলবো, ব্যক্তি জীবনে আমরা কেমনভাবে নিজের জীবনটা কাটাবো, এইটুকু সিদ্ধান্ত নেওয়ার অবকাশ তো আমাদের রয়েছে, সেইটুকু স্বাধীনতা তো রয়েছে। সেই জায়গার থেকে একা চলতে গেলে সত্যি অনেকটা মানসিক দৃঢ়তার প্রয়োজন হয়। পরের মেসেজ হচ্ছে দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। আমাদের গ্রামে প্রতিবেশী অনেক কাছের মানুষ তারা থাকেন, তাদের যখন শরীর খারাপ করে বা তা যখন কেউ মারা যান তখন আমি ভেঙে না পড়ে তাদের পাশে মানসিকভাবে দৃঢ় থেকে তাদের পাশে দাঁড়াই। এটা তো এটাও একটা বড় জায়গা। অনেক সময় হয় অন্যের বিপদ দেখে মানুষ ভীত হয়ে পড়ে, আরও আরও মানে তাদের কোথায় গিয়ে একটু পাশে দাঁড়াবে বা সাহায্য করবে, সেই জায়গার থেকে তারা একটু নিজেরা মানে ভীত হয়ে পড়ে, তারা নিজেরা ভয় পেয়ে যায়। তো সেই জায়গা থেকে যদি কারোর পাশে সবসময় সব রকমভাবে দাঁড়ানো যায়, অবশ্যই মানসিকভাবে আপনি দৃঢ়। আপনিও যে মানসিকভাবে দৃঢ় সেটা কিন্তু আমাদের জানাবেন 9903055992 এই নাম্বারে। আর ওই যে আজকে বিশ্ব আত্মহত্যা বিরোধী দিবস, আর মানসিকভাবে দৃঢ় হলে তাহলেই নিজেকে বাঁচানো যায় এবং আশপাশের অনেককে বাঁচিয়ে তোলা যায়। সেই জন্যেই আজকে আমাদের এই বক্তব্য, এই কথাবার্তা, যে আপনি যে মানসিকভাবে দৃঢ় সেটা অবশ্যই আমাদের কাছে বলে যান। কারণ এবছর, প্রত্যেক বছর এই আত্মহত্যা বিরোধী দিবসে, বিশ্ব আত্মহত্যা বিরোধী দিবসে একটা করে মূল বক্তব্য থাকে। তো এবছরের বক্তব্য যেটা সেটা হচ্ছে কথা বলা। কথা বলে নিজেকে হালকা করা, বলে না কথা বললে নিজে হালকা হওয়া যায়, কথা বলে নিজেকে হালকা করা। এবার এ প্রসঙ্গে আরও একটা কথা আসতে পারে, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি তো সেটা পাঁচ কান করবেন। এমন একজন অন্তত কেউ আছে যে একটা কথা শুনে পাঁচ কান করবে না। তো সেই রকম মানুষকে খুঁজে বের করা, এবং আমি বা আপনি বা আপনারা অনেকেই আমরা এমন একজন মানুষের পাশে নিশ্চয়ই দাঁড়াতে পারি যার একজনকে দরকার, যার একটা হাত দরকার, বা একটু একটা বাক্য, আমি তোমার পাশে আছি, তোমার কি হয়েছে আমাকে বলো, এইটুকুনি যদি শোনে তাহলেই কিন্তু অনেকেই অনেক

জায়গা থেকে, অনেক ভাবনার জায়গা থেকে ফিরে আসতে পারে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের এই বক্তব্য যে আপনি যে মানসিকভাবে দৃঢ় সেটার প্রমাণ আপনাকেই দিতে হবে। 9903059992 এই নাম্বার আপনার জন্য খোলা আছে, অবশ্যই সেখানে আপনি এসে বলে যেতে পারেন আপনার মানসিকভাবে যে আপনি দৃঢ় সেটা আপনি প্রমাণ করবেন কিভাবে। একটা উদাহরণই যথেষ্ট, বুঝেছেন তো? গোপা আপনার সঙ্গে আছি আজ মনের মেলোডিতে, আর এখন 8:51 হয়েছে। আপনি যদি ঘড়িটা মেলাতে চান তাহলে অবশ্যই মেলাতে পারেন, আমরা গান শুনব। গান শুনবার পর 9টার সময় একটা খবরের বিরতি নেব, আশপাশে নানান খবরাখবরও তো জেনে নিতে হবে। তো আপাতত মনের মেলোডিতে পিন্টু ভট্টাচার্যের এই গান রইল আমাদের সবার জন্য।

পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। এই যে মানসিকভাবে আপনি দৃঢ়, তার প্রমাণ কি আছে? দুঃখ আছে, কষ্ট আছে, ভয় পেও না কেউ, ঝড়ের দাপট আছে আর বেপরোয়া ঢেউ, তবু যদি নিজের ভাষায় প্রতিবাদ করতে জানি তবে আমার শক্ত মন, এটাই আমি মানি। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। অবশ্যই নিজের ভাষায় প্রতিবাদ করতে জানলে সেটাই হচ্ছে একটা বড় জায়গা। এবং এই যে প্রতিবাদ করা মানে কোনো একটা কিছু অন্যায় বা যেটা ঘটছে সেটা পছন্দ হচ্ছে না বলেই আমি যে জানাচ্ছি,

এটাও কিন্তু একটা বড় জায়গা, মনের ভেতর সমস্ত কথা রেখে না দিয়ে। এবার এক একজন মানুষ থাকেন, তারা একটুখানি ইন্ট্রোভার্ট হন, তারা নিজেদের মধ্যেই নিজেদের কথা রেখে দেন সেই সব মানুষদের পাশে। এবং অনেক সময় অনেক কথা বলতে বলতেও কেউ যদি একটু একা হয়ে যায়, তাদের পাশে দাঁড়াবার জন্যেই এই আজকের দিনটা, বছরের একটা দিন, সেপ্টেম্বর মাসের 10 তারিখ এটা মনে করা হয়, যাতে কেউ, প্রত্যেকটা প্রাণ আমাদের কাছে খুব অমূল্য, প্রত্যেকটা প্রাণই তাদের নিজের নিজের কাজের জন্য এসছে, কেউ এখানে বৃথা আসেনি, কোনো প্রাণই কিন্তু এখানে বৃথা নয়। ফলে একটা মানে ছোট্ট একটা পিঁপড়েও যেমন এখানে তার নিজের কাজ করবার জন্য এসছে, আমরা যারা মানুষ আমরাও প্রত্যেকেই নিজেদের নিজেদের কাজ করবার জন্য এসছি। এবং আমরা আমাদের অনেক বেশি বুদ্ধি, আমাদের অনেক বেশি ক্ষমতা, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কে কোন কাজ করব না করব সেটা একদমই আমাদের নিজেদের বিষয়, নিজেদের ব্যাপার। কিন্তু তবুও ভালো কিছু কাজ আমরা সবাই রেখে যেতে পারি, যাতে সেই জন্যেই কিন্তু আমাদের সারাটা জীবন ধরে পথ চলা, সারাটা জীবন ধরে কিছু না কিছু খুঁজে ফেরা, সমস্তটা নিয়েই আমাদের জীবন। আর আপাতত আমরা একটা গান শুনবো আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং গান শুনতে শুনতে আমরা চলে যাব খবরে, তারপর আবার ফিরে আসবো 9:10।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে আবারও ফিরে আসব আপনার কথাতে, যে কথা আপনি মেসেজে পাঠিয়েছেন আমাদের কাছে।

9903055992 এই নম্বরে আপনি পাঠাচ্ছেন আপনার কথা। একটা উদাহরণ যেটা দিয়ে আপনি বলতেই পারেন যে আপনি মেন্টালি খুব স্ট্রং, সেই রকম একটা উদাহরণ যেরকম আরাত্রিকা পাঠিয়েছেন, কোথা থেকে পাঠিয়েছেন সেটা তো আমি বুঝতে পারছি না, কিন্তু উনি পাঠিয়েছেন, উনি গুজরাটে ছিলেন এবং সেখানে উনি একজন ডাক্তার, উনি গুজরাটে ছিলেন, সেখানে ওনার নার্সিংহোম অনেক বড় পরিসরে কাজকর্ম সেখানে ছিল, কিন্তু

তার সেই সময়ের বিবাহিত জীবনটা খুব একটা ঠিকঠাক ছিল না, কারণ তার হাজব্যান্ডের জন্য। এবং পরবর্তী সময়ে একেবারে জিরো ব্যালেন্স নিয়ে তিনি ফিরে আসেন কলকাতায়। এখানে এসে তার নিজের চেষ্টায় এবং তার বাবা মায়ের সাহায্যে এবং বর্তমান তার স্বামী যিনি তাঁরও পাশে থাকাতে তিনি এখন সেই জায়গাটা থেকে কাটি উঠে এখন উনি খুবই ভালোভাবে আছেন। এবং উনি একটা কথা শেষে বলেছেন যে উনি জানেন পড়ে গেলে উঠতে ওনাকেই হবে। এবং এটাই হচ্ছে একটা বড় জায়গা, যে পড়ে গেলে উঠতে কিন্তু আমাদেরই হবে। হ্যাঁ, হতে পারে একটা কোনো হাতের প্রয়োজন হতে পারে, একটা কিছু অবলম্বন ধরবার প্রয়োজন হতে পারে, কিন্তু উঠতে আমাকেই হবে, সেখানে বসে গেলে হবে না বা পড়ে গেলে হবে না। এই জায়গাটাই হচ্ছে মূল জায়গা। এরপরে সুমিত পাঠিয়েছে ব্যারাকপুর থেকে, তিনি বলছেন উনি অনেক রিজেকশন জীবনে পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও উনি কিন্তু রিজেকশন পেতে পেতে উনি জীবনে চলছেন এখনও। সেটাই, উনি যে মেন্টালি স্ট্রং তার একটা প্রমাণ। সত্যি রিজেকশনের মধ্যে দিয়ে মেন্টালি যে আমি স্ট্রং সেটা বোঝানোর একটা বড় জায়গাই হচ্ছে সেটা। আরেকটা মেসেজ এসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেখে কেউ যদি আমাকে রিপ্লাই না দেয়, ফোন করলে মিসড কল দেখে কেউ যদি আমাকে ফোন না করে, তাহলে আমি পাঁচবার করে তাকে মেসেজ পাঠাই না এবং পাঁচবার করে তাকে ফোন করি না। কে বলছেন? উত্তম রায় বাঁকুড়া থেকে তিনি পাঠিয়েছেন। এইটা তো একটা ভালো জিনিস যে মানে দেখেও মেসেজ দেখছে এবং মিস কল দেখছে তাও উত্তর দিচ্ছে না। এইটা করতে গেলে সত্যি একটা বড় মনের জোরের প্রয়োজন হয়। তো এরকমই মনের জোর আমাদের প্রত্যেকেরই রয়েছে কোনো না কোনো ক্ষেত্রে। একটুখানি খুঁজে দেখা, একটুখানি বুঝে দেখা, এটাই হচ্ছে অনেক বড় জায়গা। ছোট্ট জায়গা কিন্তু দেখা গেল পরবর্তী জীবনে আমাদের এগোনোর পথে সেই ছোট্ট জায়গাটাই অনেক বড় হয়ে এসছে আমাদের কাছে। মেন্টালি আমরা সবাই স্ট্রং, মেন্টালি আমরা সবাই স্ট্রং বলে পরপর আমরা মেসেজ পাঠাতে থাকি এবং মেসেজ পাঠিয়ে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি কখন পড়া হবে আমার মেসেজটা। 9903055992 এখানে আজকে আপনি অবশ্যই পাঠাতে পারেন সেই মেসেজ, যে কারণে মানে সেই উদাহরণ যে কারণে আপনাকে আপনি নিজেকে বলতে পারেন যে আপনি মানসিকভাবে স্ট্রং। আর ঘড়ির কাঁটা যেহেতু বলছে 9:18, আপনি টুক করে ঘড়িটা মিলিয়ে নিতে পারেন এই মুহূর্তে, আর আমি একটা গান শুনতে পারি। তাহলে সঙ্গে থাকুন, লিখতে থাকুন এবং গান শুনতে থাকুন আমাদের

গীতা দত্তের গান আমরা শুনছিলাম। গীতা দত্তের গান শুনতে শুনতে আবার আমরা মেসেজে পৌঁছে যাই, কারণ সময় চটপট করে কিন্তু এগিয়ে চলেছে। আমি সৎপথে থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং নিজেকে সারাদিন নানান কাজের মধ্যে ব্যস্ত রাখি। সঙ্গে অবশ্যই প্রিয় বন্ধু, রেডিও এবং বই থাকে। আমি মানসিকভাবে নিজেকে খুবই স্ট্রং বলে মনে করি। যাদবেন্দ্র পর্দা, জুকিয়া বাজার, কাথি, পূর্ব মেদিনীপুর। এরপর হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, আগে আমি মানসিকভাবে স্ট্রং ছিলাম না, পরিস্থিতি আমাকে মানসিকভাবে স্ট্রং করেছে। কারণ একটা সময় পুরো বাড়িতে আমাকে একা থাকতে হয়েছিল, তখন একদিকে যেমন মন খারাপ হতো, অন্যদিকে বাড়িতে একা থাকতে ভয় করত। কিন্তু সেই পরিস্থিতি আমাকে মনের দিক থেকে স্ট্রং করেছে। এখন খারাপ পরিস্থিতি আসলেও সেই পরিস্থিতি সামলে নিতে পারি। জীবনের খারাপ পরিস্থিতিও আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। এরপর হচ্ছে আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু, তিনি বলছেন, আপনি যদি সত্যি কথা বলেন আর মানুষকে না ঠকান, তাহলে সারা জীবন মানসিকভাবে শক্তিশালী থাকবেন আর কনফিডেন্স লেভেলও হাই থাকবে। এক একজন মানুষ এক এক রকমভাবে, তিনি যে কতখানি মানসিকভাবে দৃঢ় সেটাই বোঝাচ্ছেন। এবং আপনার যদি ঠিক এই মুহূর্তে শুনতে শুনতে মনে হয় যে আমার তো এগুলো কিছুই নেই, তাহলে কি আমি মানসিকভাবে দৃঢ়? একদমই, আপনিও কিন্তু মানসিকভাবে দৃঢ়, কারণ এক একজন মানুষ এক এক রকমভাবে তার দৃঢ়তা খুঁজে নেয়। সেই জন্য আপনিও কিন্তু খুঁজতে চেষ্টা করুন, যদি এই মুহূর্তে খুঁজে না পান। কিন্তু আমি জানি আপনি দৃঢ় এবং সেই জন্যেই তো আপনি আপনার মতন। আমরা প্রত্যেকেই যার যার মতন, এবং যার যার মতন থেকেই আমরা ভালো, আমরা সুন্দর। আমরা সমস্ত কিছুর সঙ্গে লড়াই করে, সারাটা দিন ধরে লড়াই করে, তারপর রাত্রিবেলা বাড়ি ফিরি এবং আবার আমরা স্বপ্ন দেখি পরের দিন আর একটা নতুন দিন আসবে, আর একটা নতুন সুযোগ আসবে, আরও একবার দেখিয়ে দেবো আমি কি পারি বা না পারি। তো এইটুকু যদি আমি ভাবতে পারি, তাহলে অবশ্যই কিন্তু মনে মনে এবং মেন্টালি আমি খুবই স্ট্রং। কিন্তু তবুও এই গানটায় রাধাকে জলে যেতে বারণ করা হচ্ছে। ঠিক কেন বারণ করা হচ্ছে সেটা নিশ্চয়ই আমরা শুনব। এবং শুনতে শুনতে আপনি যে মানসিকভাবে কতটা দৃঢ় সে কথা আমাকে চটপট লিখে পাঠিয়ে দেবেন 9903055992 এই নাম্বারে। দোহারের এই গান আমাদের পছন্দের গান, শুনি, শুনে এক্ষুনি ফিরে আসছি। কারণ সুন্দর সুন্দর গানও কিন্তু আমাদের মনকে ভালো রাখে।

দোহারের গান আমরা শুনছিলাম। দোহারের গান শুনতে শুনতে আবার আমরা ফিরে যাই আপনার কথাতে। যেটা আমার হাতে নেই সেটা আমি ছেড়ে দিই, সব কিছু কন্ট্রোল করার চেষ্টা করি না, যেটা আমার হাতে নেই সেটা নিয়ে অযথা চিন্তা ভাবনা করি না। রোজ সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট হেঁটে আসি, মনের কথা ডায়েরির পাতায় লিখে রাখি, ভালো ভালো গান শুনি, জাস্ট এভাবেই মানসিকভাবে স্ট্রং থাকার চেষ্টা করি। যাদবপুর থেকে সোমেন পাঠিয়েছে তার কথা। এরপর হচ্ছে শুভ্রা ভট্টাচার্য, বাজরনি, কলকাতা 70। তিনি বলছেন, জীবনের সবচেয়ে বড় ঝড়কেও হাসি মুখে মেনে নিয়ে আবার নতুন করে বাঁচতে শেখাই আমার কাছে আসল মানসিক শক্তি। গত 25 অগস্ট আমার স্বামী সঞ্জীব ভট্টাচার্য আমাদের ছেড়ে চলে গেছেন। এই অপূরণীয় ক্ষতি বুকে নিয়েও আমি ভেঙে পড়িনি, নিজেকে শক্ত রেখেছি, হাসি মুখে আবার স্বাভাবিক জীবনে ফেরার আপ্রাণ চেষ্টা করছি। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, জীবনের মুখোমুখি দাঁড়িয়ে হার না মানাই বোধহয় আসল মেন্টালি স্ট্রং হওয়া। একদম, জীবনের প্রবল ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে হার না মানাই হচ্ছে সত্যি মেন্টালি স্ট্রং হওয়া। আপনি তাড়াতাড়ি আবার স্বাভাবিক জীবনে ফিরুন, এবং আমাদের খুব কাছের মানুষেরা, আপনি নিশ্চয়ই এটা জানেন এবং আরও একবার মনে করা শুধু, আমাদের কাছের মানুষেরা কখনোই আমাদের ছেড়ে পুরোপুরি চলে যায় না, সমস্ত কিছুর মধ্যে তিনি থেকে যান। এবং আমরা যদি এখানে ভালো থাকি, ওনারাও তাহলে যদি অন্য কোথাও থেকে থাকেন সেখানে ভালো থাকবেন, কারণ কোথাও না কোথাও ওই দড়ির টানটুকু, ওই মায়ার টানটুকু, বাঁধনটুকু থেকেই যায়। আপনি ভালো থাকুন এটাই চাই। এরপর রজত বিশ্বাস, বোনপুর, নদিয়া থেকে, জীবনে এমন অনেক সময় এসেছে যখন কোনো কাজ আমার মনের মতন হয়নি, খারাপ লেগেছে, হতাশ হয়েছি, কিন্তু

চেষ্টা করেছি বেশি চিন্তা না করে নিজেকে বোঝাতে সবসময় সবকিছু আমাদের ইচ্ছে মতো হবে না, তাই ভুল বা খারাপ সময় থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করাই আমার কাছে মানসিকভাবে শক্ত থাকার উদাহরণ। একদম তাই। এরপর হচ্ছে অনিরিনা ঘোষ বেহালা থেকে। আমি বরাবরই একটুতেই হাঁপিয়ে যেতাম, কান্নাকাটি প্রায়শই এত করতাম যে চেনা পরিচিতরা এ নিয়ে আমাকে কিছু কিছু নিক নেম দিয়েছে। বাধ্য হয়ে কাজের জন্য বাংলার বাইরে একা থেকেছি, বছর তিনেক হলো এখন কলকাতায় একেবারেই একা থাকি। প্রথম প্রথম চোখে জল আসত, এখন ভীষণভাবে উপভোগ করি, নিজেকে নানান পছন্দের কাজে ব্যস্ত রাখি। দিদি প্রায়ই ডাকে, কিন্তু বলি বেশি দিন থাকতে পারবো না, কারণ আমার নিজের স্বাধীনতাকে দারুণভাবে আস্বাদন করি। যে কোনো পরিস্থিতিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি, এতেই ভালো আছি। এবং এই যে কোনো পরিস্থিতিকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা, এটাই হচ্ছে মূল জায়গা। আসলে ঘটনা একটাই, বৃষ্টি পড়ছে। এবার কেউ দেখছে ওরে বাবা বৃষ্টি পড়ছে, কাদা হবে, জল হবে। কেউ আবার দেখছে বাহ বৃষ্টি পড়ছে, একটুখানি ভিজবো। কেউ আবার ভাবছে ওরে বাবা বৃষ্টি পড়ছে, তাহলে আমি অফিসে বেরোবো কী করে, এত বৃষ্টির মধ্যে যদি গাড়ি আটকে যায়। আবার কেউ ভাবছে বাহ বাহ বৃষ্টি পড়ছে, তাহলে আজকে একটুখানি গায়ে চাদর চাপা দিয়ে হালকা করে পাখা চালিয়ে ঘুমোবো। কেউ আবার খাবার চিন্তা করছে। সুতরাং বৃষ্টি কিন্তু একটাই পড়ছে, আমাদের প্রত্যেক মানুষের চিন্তাধারার মধ্যে সেটা আলাদা আলাদা আলাদা আলাদা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক সেরকমই কোনো ঘটনা একটাই ঘটে, কিন্তু কোন মানুষ সেটাকে কোন পরিস্থিতিতে কীভাবে নিচ্ছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং যে যত বেশি মেন্টালি স্ট্রং, সে তত বেশি লড়াই করবার ক্ষমতা রাখে। এবং লড়াই তো আমাদের প্রত্যেক মুহূর্তে করতে হয়। আমরা সেই ছোট্টবেলা থেকে একটু একটু একটু একটু করে এত বড় হলাম, এত লড়াই করলাম, আমাদের গোল পর্যন্ত শেষ পর্যন্ত আমরা পৌঁছতে পারি কি না সেটা একবার দেখতে হবে না? মাঝ পথে থেমে গেলে তো চলবে না, তাই লড়াই চলবে। আর যার লড়াই করার ক্ষমতা যত বেশি, সে তত বেশি মেন্টালি স্ট্রং। আর আপনি যে মেন্টালি স্ট্রং সে কথা কীভাবে আপনি বোঝাবেন, একটা উদাহরণই আজকে চাইছি। 9903052 এই নাম্বারে আছি এখনও বেশ কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ আছি যখন তখন আর একটা গান শুনে তারপর ফিরে আসি আবার। মৌসুমি ভৌমিক, আজকে কোনো চিঠি এসছে নাকি আপনার কাছে, বা চিঠি কি আসবে? চিঠি কি আসে এখনও নাকি শুধু হোয়াটসঅ্যাপেই আসে নানান রকম মেসেজ? চিঠির কথা একটুখানি শুনি গানে গানে, তারপর ফিরে আসছি। গোপা সঙ্গে আছি আজ আপনার FM গোল্ডে মনের মেলোডিতে।

মৌসুমী ভৌমিকের গান তুমি ভালো থেকো, এটাই আমাদের সকলেরই কথা। ভালো থেকো, সবাই ভালো থেকো, আকাশ বাতাস চারপাশ এবং আমি আমরা সবাই ভালো থাকি। আচ্ছা, পরের মেসেজ আমি চলে যাব। সুতপা বোস দমদম পার্ক থেকে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছেন, যিনি বহু শোক সামলে তার নিজের কাজ করে গেছেন এবং সভায় গিয়ে হয়তো তিনি দেরিতে পৌঁছেছেন কারণ তার খুব প্রিয় মানুষের দাহ কাজ সেরে তিনি কোনো সভায় গিয়ে পৌঁছেছেন, এমন ঘটনাও তার জীবনে ঘটেছে, সে কথাই তিনি জানিয়েছেন। পরিস্থিতি যেমনই হোক মাথা নিচু করার মানুষ আমি নই, নিজের ওপর পূর্ণ বিশ্বাস আছে, তাই আজ বুক ফুলিয়ে বলতে পারি আমি স্ট্রং, পথ চলা থামবে না। পূর্ণিমা দত্ত, গঙ্গাসাগর, শ্রীধা। এরপর শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া চার থেকে, তিনি পুরো মেসেজ পড়ার কথা বলেছেন কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, পুরো মেসেজ আমি পড়তে পারবো না, অনেক বড় মেসেজটা, কিন্তু আপনি যেটা বলতে চেয়েছেন আমি সেটা নিশ্চয়ই বলবো। 2024 সালে ওনার খুব প্রিয় মানুষজন যারা রয়েছে তাদের মধ্যে মানে একজন চলে যান, ওনার হাজব্যান্ডের কথাই উনি বলেছেন, এবং সেদিন ওনার মনে হয়েছিল যে সুইসাইড ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু নানান কারণে তিনি পার্সোনালি একা হয়ে যাওয়ার পরেও ঈশ্বরের অনুগ্রহে তিনি ঘুরে দাঁড়িয়েছেন এবং নতুন করে চলার শক্তি পেয়েছেন, সাহস পেয়েছেন। তিনি প্রত্যেক দিনই আর কি নানান চার্চে তিনি সকাল থেকে যান এবং সেখানে তিনি প্রার্থনা করেন, ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেন, ঈশ্বরের কাছে তিনি মনের কথা বলেন, এবং চার্চের সমস্ত যারা ফাদার রয়েছে, সিস্টার রয়েছে, তারাই ওনার ফ্যামিলির মতন, এবং ঈশ্বরের ওপর উনি ওনার সমস্ত ভার দিয়ে এখন উনি মুক্ত এবং উনি ভীষণভাবেই স্ট্রং। যারা যাদের প্রয়োজন তাদের পাশে উনি দাঁড়ান এবং ঈশ্বরের কাছে সেজন্য আজ উনি কৃতজ্ঞ। আমি আশা করি আপনি আমাকে যে কথা লিখেছেন আমি পুরোটাই বলে দিতে পেরেছি, কারণ আরও অনেক মেসেজ আমার হাতে রয়েছে, সেগুলো আমাকে তো পড়তে হবে, তো সেজন্য আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আচ্ছা, এরপরের মেসেজ আমি চলে যাই।

0: অমিতাভ হোর গোল্ড গার্ডেন কলকাতাতে 30 থেকে 35 বছর আগে এক কথায় আমার স্ত্রী এবং পুত্রকে নিয়ে আমাদের নিজেদের বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। একজন উচ্চ পদে থাকা পুলিশ অধিকর্তা আমাকে বলেছিলেন, তুমি পৃথিবীকে নিজের মতন গঠন না করে নিজেকে পৃথিবীর মতন করে চলো। এই কথা আমি সারা জীবন মনে রেখেছি। আজকে তারপর আমি নিজেকে উচ্চস্থানে প্রতিষ্ঠিত করতে পেরেছি, সে কথাই উনি জানিয়েছেন। এরপর হচ্ছে উৎপল মুখার্জি পুনে থেকে, আমার কর্মজীবনে অনেক চ্যালেঞ্জ নিতে পছন্দ ছিল, অনেক দেশে কাজ করার সুযোগ পেয়েছি, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, ভুল ঘটনাকে সাপোর্ট করিনি, এখনও সেটা করার চেষ্টা করি, ভবিষ্যতেও করার চেষ্টা করব। আমার ছেলে মেয়েকেও বলি, তাই মনে হয় একটু আদ্র হলেও আমি মেন্টালি স্ট্রং। নিশ্চয়ই আপনি মেন্টালি স্ট্রং তো বটেই। আচ্ছা, এরপর হচ্ছে আমার মনে হয় 100% সৎ মনোভাব নিয়ে কারো পাশে থাকার চেষ্টা করেন যদি, তাহলে বিজ্ঞানের কার্যকারণ সম্পর্কের আওতায় পড়বেন। এই কথা মনে করে কারোর পাশে না থাকাই ভালো। আর আসল কথা হলো, আমি কোনো অন্যায়ের প্রতিবাদ করে অনেকের কাছে চক্ষুশূল হলেও এখনও আমি ঠিক আছি। গোপাল মান্না, উলুবেড়িয়া, গরুহাটা, তেঁতুলতলা। কিন্তু পাশে তো থাকতেই হবে, মানে আমরা যেহেতু যতই আমরা একা থাকি না কেন, একা থাকতে ভালোবাসি না কেন, সেটা ব্যক্তি জীবনে, কিন্তু আমাদের তো একটা সামাজিক জীবন রয়েছে। যে জায়গায় আমি যদি কারোর পাশে না দাঁড়াই তো আমার বিপদে বা আমার সমস্যায় তো লোক এসে দাঁড়াবে না, এটাও তো একবার ভাবতে হবে, তাই না? এটা ঠিক কথা আজকালকার দিনে কেন, এটা বরাবরই, মানে এক কথা আপনি বলবেন বা একভাবে আমি গিয়ে আরেকজনের পাশে দাঁড়াতে যাব, সে সেটাকে উল্টোভাবে ধরে নিতে পারে, সবাই যে করবে এমনটা নয়, ধরে নিতে পারে, কিন্তু সেই ভয়ে সাহায্য করা তো বা কারুর পাশে দাঁড়ানো তো আমরা বন্ধ করতে পারি না, তাই না? আচ্ছা, পরের মেসেজ কে পাঠিয়েছে সেটা একটু দেখি। তপন রায়চৌধুরী, বাগুইয়াটি, জোড়ামন্দির থেকে। 1982 সালে আমার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে ইন্টারভিউ আসে এবং তাতে তিনি ইন্টারভিউতে ভালোভাবে আনসার করেছিলেন। তিনি ভেবেছিলেন চাকরিটা হয়ে যাবে, তারপরে ওনাকে একটা রিগ্রেট লেটার পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং নানান ঝামেলায় তখন তাদের প্যানেল ক্যান্সেল হয়ে গেছে, এটা পরবর্তী সময় শোনা যায়। সেই সময় উনি ভীষণ ভেঙে পড়েছিলেন, কিন্তু তারপরে আবার উনি ঘুরে দাঁড়িয়েছেন, সে কথাই উনি জানিয়েছেন। আর এরপর না, মোটামুটিভাবে আর যে কটা মেসেজ রয়েছে, একটা গান চটপট শুনবো, শুনে এসে তারপর মেসেজ পড়বো, কিন্তু তার আগে ছোট্ট করে একটা বিরতি নিয়ে গান শুনে তারপর ফিরে আসছি। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, গোপা আছি আজ আপনার সঙ্গে।
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability. With a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Mon kara kotha ar mon matano gaan. Shunchen Moner Melody 100.1 FM Golde Monir Melody

কিশোর কুমারের গান শুনতে শুনতে আবার ফিরে আসি আপনার মেসেজে। চটপট এবার মেসেজগুলো পড়ে ফেলি, যে কটা বাকি রয়েছে যতটা পারি পড়ে ফেলতে চেষ্টা করে। আমি আমার অনেক বন্ধুকে বলেছি তোমরা আমাকে একটু ধূমপান শিখিয়ে দাও। তারা বলেছে তুমি মানসিকভাবে দৃঢ় তাই তোমাকে শেখানো যাবে না। আমি বলেছি বেঁচে থাকার এটাই সহজ পথ। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। এরপর হচ্ছে বিনা কারণে অনেক অপবাদ অসম্মানিত হয়েছি। কারোর বাড়ির গেটে ঢুকে ফোন করলে শুনেছি বাড়িতে নেই, কেউ আবার ফোনে বলে রং নাম্বার, কেউ দিয়েছে মিথ্যে চুরির অপবাদ, তো কেউ চরিত্রহীন তকমা। সকলেই এরা ভাবেন আমি খুব দুর্বল চিত্তের, কারণ সবসময় হাসি মুখে উচ্ছ্বাস নিয়ে কথা বলি। আমি কিন্তু দৃঢ়চেতা মানুষ, আমার প্রতিবাদের হাতিয়ার কলমের খোঁচা আর মনের মেলোডিতে শেয়ার করা। নন্দা রায় পোড়েল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। এরপর হচ্ছে হাওড়া জগাছা বারোয়ারি তলা থেকে পূর্ণা ঘোষ। পারতপক্ষে আমি মিথ্যে কথা বলি না, কাউকে না ঠকিয়ে সৎপথে থেকে কারোর কথায় পাত্তা না দিয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে সাধ্যমতো অপরকে সাহায্য করার চেষ্টা করি। ভালো উপদেশ অবশ্যই মান্য করি, এইভাবে আমি নিজেকে স্ট্রং রাখি। এরপর হচ্ছে বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন। যে কোনো পরিস্থিতিতে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানো আর কর্মস্থল থেকে শুরু করে সমাজের যে কোনো স্তরে দুর্নীতিগ্রস্ত অমানুষদের কাছে কোনোভাবেই মাথা নত না করা আমার কাছে মানসিক দৃঢ়তার মূল মন্ত্র। এরপর হচ্ছে প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে। তিনি বলছেন জীবনযুদ্ধে আমার কাছে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় জেতা না হয় শেখা। যতবার হেরে যাই ততবারই অনুসন্ধান করি কোথায় আমার দোষ। কোনো অনুশোচনা নয়, সেই দোষ সংশোধন করে নতুন উদ্যমে আবার এগিয়ে চলা। এভাবেই উনি মেন্টালি স্ট্রং থাকেন। এরপর হচ্ছে হাওড়া বালি থেকে। আমরা যারা ছোট ছোট ব্যবসা করি মাঝে মধ্যেই খুব দুশ্চিন্তায় পড়তে হয়, ব্যবসা একদম খারাপ অবস্থায় চলে যায়। এরকম দু একবার হয়েছিল। আমি ভাবলাম অন্য ব্যবসা করলে ভালো হবে। আমার বাবা বলেছিলেন যেখানে পড়েছো সেখান থেকেই আবার উঠে দাঁড়াও, এটা তোমার জানা ব্যবসা। আর একটা ব্যবসায় নামতে গেলে অনেক সময় লাগবে তাকে বুঝতে, তার থেকে

পুরনোটার প্রতি ভালোবেসে সময় দিলে চলাই ভালো, এবং নতুন করে আবার ব্যবসা যদি দাঁড় করাতে হয় অবশ্যই একটা মানসিক দৃঢ়তার তো প্রয়োজন হয় সেই সময়টা দেবার জন্য। কে লিখেছেন এটা, হাওড়া বালি থেকে, কিন্তু কে লিখেছেন সেটা তো লেখেননি। এরপরে আমার বেশ বড় কাজকর্ম ছিল, অনেক কারিগর ছিল, 35 বছর সফলতার সঙ্গে চলার পরে সে ব্যবসা বন্ধ হয়ে যায়, পরে আবার দোকান করি, তখন খুব কম টাকা রোজগার হতো, করোনার পরে ছেলে সেই দোকানটা চালায় এবং এখন সেই দোকানই আমার পরিবারের ভরসা। রবীন মান্না জুজারসা পাঁচলা হাওড়া থেকে তিনি বলছেন, অর্থাৎ এই যে একবার তার কাজ থেকে আবার নতুন করে কাজ পড়ে যাওয়ার পর আবার নতুন করে শুরু করা, এই জায়গাতে এই মানসিক দৃঢ়তা না থাকলে শুরু করা যেত না, সেটাই হচ্ছে মূল জায়গা। চলে যাব আমরা পরের গানে, গান শুনতে শুনতে তারপরে আবার ফিরে আসছি।

হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতে শুনতে আপনাকে একটু জানিয়ে রাখি, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 অগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। শেষ করতে হবে আজকের মনের মেলোডি শুভলক্ষ্মী সিংহরায়, সাইদাপুর মুর্শিদাবাদ থেকে। সেপ্টেম্বরে 3 বছর হলো তিনি স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন, এখন নানান কাজে নিজেকে ব্যস্ত রেখে তিনি স্ট্রং হয়েছেন মনে মনে। আর এরকমভাবেই আমরা মানসিকভাবে শক্ত হই, কারণ জীবন কখন কি আমাদের

দেখায়, কখন কি আমাদের কাছে নিয়ে আসে আমরা কেউ জানি না। জীবন কখনো মুচকি হাসে, আবার কখনো কান্না ঝরায়। এভাবেই জীবনে এগিয়ে চলতে হয়, কিন্তু থামতে নেই। থামলেই আবারও এগিয়ে চলতে হয়, সেই থামাটাকে পাত্তা দিতে নেই। আর সুমনের কণ্ঠে এই গান রইল আমাদের সকলের জন্য। গোপা ছিলাম আজ, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আড্ডা আর গপ্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম গোল্ড।

আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির নীতি স্থির করতে বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হয়েছে। তামিলনাড়ুর দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক TVK নেতৃত্বাধীন জোট ও বিরোধী DMK দলের প্রার্থী ঘোষণা। ভোটগ্রহণ 6ই অক্টোবর। নবম আসিয়ান ভারত কৃষি সংক্রান্ত বৈঠকের ফাঁকে একাধিক দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। চীনে ভূমিধ্বসে 16 জনের প্রাণহানি। ফিলিপিন্সে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 5, নিখোঁজ 86। মহিলাদের এশিয়া কাপের ক্রিকেটের ফাইনাল সেমিফাইনালে ভারত আজ বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নীতি স্থির করতে নতুন সংশোধনী বিল আনার লক্ষ্যে রাজ্য বিধানসভায় আজ একদিনের বিশেষ অধিবেশন বসেছে। রাজ্য সরকারের দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট নামে ওই বিলটি সভায় পেশ করা হবে। বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশোধনী এই বিলে বদলি নিয়ে যাবতীয় নির্দেশিকা রয়েছে। যারা দীর্ঘদিন কলকাতা বা অন্য বড় শহরে পুরনো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, তাদের নতুন অথবা তুলনামূলক কম পরিকাঠামো রয়েছে এমন বিশ্ববিদ্যালয়েও পড়াতে যেতে হবে। শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে। এর ফলে গবেষণা, পরিকাঠামো, পঠন পাঠন ও প্রশাসনিক দক্ষতা এবং সর্বোপরি সমগ্র প্রতিষ্ঠানের দ্রুত বিকাশ সম্ভবপর হবে। আজ কৌশিকী অমাবস্যা। এই উপলক্ষে বীরভূমের তারাপীঠে ভক্তদের ভিড় উপচে পড়ছে। সকাল থেকেই সেখানে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। তারাপীঠ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। এদিকে হুগলির প্রাচীন কালী মন্দিরগুলির সঙ্গে সঙ্গে শ্যাওড়াফুলির শতাব্দী প্রাচীন নিস্তারিণী কালীবাড়িতেও সারাদিনই চলছে পূজার্চনা। কালীঘাট দক্ষিণেশ্বর সহ বিভিন্ন শক্তিপীঠেও আজ বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছে। এদিকে তারাপীঠগামী যাত্রীদের সুবিধার্থে আজ থেকে রবিবার পর্যন্ত হাওড়া রামপুরহাটের মধ্যে স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। ট্রেনটি আজ দুপুর 12:50 ছেড়ে বিকেল 5:30 রামপুরহাটে পৌঁছবে। ফিরতি পথে রামপুরহাট থেকে সন্ধ্যা 6:45 ছেড়ে ট্রেনটি রাত 11:45 হাওড়া পৌঁছবে। এদিকে হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস, হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস, হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেসে অতিরিক্ত একটি করে দ্বিতীয় শ্রেণীর কামরা যোগ করা হয়েছে। তামিলনাড়ুতে টিভিকের নেতৃত্বাধীন সেকুলার সোশ্যাল জাস্টিস ভিক্টরি অ্যালায়েন্স আগামী 6ই অক্টোবরের উপনির্বাচনের জন্য তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ক্ষমতাসীন জোট যথাক্রমে ধারাপুরাম ও মাদুরান্তকম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সত্যভামা ও মারগাতাম

0: কুমারভেলকে মনোনীত করেছে। অন্যদিকে বিরোধী দল ডিএমকে মাদুরান্তকম কেন্দ্র থেকে আই পরান্থামান এবং ধারাপুরম বিধানসভা কেন্দ্র থেকে এস সুগানিয়াকে প্রার্থী করেছে। এআইএডিএমকের নেতৃত্বাধীন জোট অবশ্য এই উপনির্বাচনের জন্য এখনও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেনি। এই উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া গতকাল শুরু হয়েছে, চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। আগামী 17 সেপ্টেম্বর জমা পড়া মনোনয়নপত্রগুলি যাচাই করা হবে এবং প্রার্থীরা 19 সেপ্টেম্বর পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। উল্লেখ্য, এআইএডিএমকের দুই বিধায়ক মারগাথাম কুমারভেল এবং সত্যভামা তাদের বিধানসভা সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে টিভিকেতে যোগ দেওয়ায় মাদুরান্তকম ও ধারাপুরম আসন দুটি শূন্য হয়ে যায়। এদিকে টিভিকে বিধায়ক ভি এস বাবুকে আজ ভোরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোলাথুর বিধানসভা কেন্দ্রের 75 বছর বয়সী এই বিধায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে পরাজিত করেছিলেন। বর্তমানে তিনি চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টিভিকেতে যোগ দেওয়ার আগে তিনি দীর্ঘ সময় ডিএমকের সঙ্গেও যুক্ত ছিলেন। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশনের সূচনায় প্রাক্তন উপাধ্যক্ষ তথা প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোক প্রকাশ করা হয়। শাসক ও বিরোধী উভয় পক্ষের সদস্যরাই তাঁর ব্যক্তিত্ব, সততা এবং সংসদীয় আচরণের স্মৃতিচারণ করেন। আশিস বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রাক্তন রাজ্যপাল ডি ওয়াই পাটিল, প্রাক্তন বিধায়ক তানিয়া চক্রবর্তী এবং শতবর্ষীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং নেপালে হরপাবানে মৃতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর সবাই উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর অধিবেশন 10 মিনিটের জন্য মুলতুবি রাখা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন সভায় বক্তব্য পেশ করছেন। তিনি বলেন, শিক্ষা ভারতের সংবিধানের 7ম তফসিলের অন্তর্ভুক্ত, কাজেই রাজ্য সরকারের এই সংশোধনী আনার এখতিয়ার রয়েছে।
1: শিক্ষকদের আবেদন ও সিনিয়রিটির ভিত্তিতে বদলির বিধান রয়েছে। মহারাষ্ট্রের এগ্রিকালচার ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী প্রো চ্যান্সেলর বদলি সম্পন্ন করতে পারেন, আর উত্তরপ্রদেশের 10 বছরের চাকরির সাহায্যপ্রাপ্ত এডেড কলেজগুলির শিক্ষক বদলির অনুমতি আছে। গুজরাট আর বিহারে এই প্রসেস শুরু হয়েছে, আমরা তার আগেই করে ফেললাম। বিশ্ববিদ্যালয়ে আলাদা আইন বাতিল করে নতুন আইন তৈরি এবং ইউজিসির নির্দেশিকার সাথে বিরোধ। আপনাদের জেনে রাখা দরকার, শিক্ষা ভারতের সংবিধানের 7ম তফসিলের কনকারেন্টলি সমবর্তী তালিকার 25 নম্বর এন্ট্রির অধীনে পড়ে। এর অর্থ হল রাজ্য বিধানসভা এই বিষয়ে আইন প্রণয়নের সম্পূর্ণ সাংবিধানিক ক্ষমতা রয়েছে।
0: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মালয়েশিয়া, তিমুর লেস্তে এবং মায়ানমারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 9ম আসিয়ান ভারত কৃষি ও অরণ্য বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে এই বৈঠকগুলি অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী মোহাম্মদ বিন সাবুর সঙ্গে বৈঠকের সময় শ্রী চৌহান জ্ঞান, দক্ষতা এবং সর্বোত্তম কর্মপদ্ধতি বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেন। কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারত ও মালয়েশিয়ার মধ্যে ঘনিষ্ঠ ও শক্তিশালী অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে জার্ম প্লাজম বিনিময়, বাণিজ্য এবং বাজার সুবিধা সংক্রান্ত দ্বিপাক্ষিক বিষয়গুলি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে বৈঠকে উভয় মন্ত্রী উল্লেখ করেন। তিমুর লেস্তের কৃষিমন্ত্রী মার্কোস দ্য ক্রুজ কৃষিক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া শ্রী চৌহান মায়ানমারের কৃষিমন্ত্রী মিন নাউং এর সঙ্গেও বৈঠক করেন। উভয় পক্ষ দুই দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা নিয়েও আলোচনা করে এবং পারস্পরিকভাবে চিহ্নিত ক্ষেত্রগুলিতে শক্তিশালী অংশীদারিত্ব, ডাল, তুলো, দুগ্ধ উন্নয়ন এবং কৃষি শিক্ষার মতো কৃষি সংশ্লিষ্ট পণ্যের বাণিজ্য বৃদ্ধিতে একে অপরের সহায়তা করবে বলে আশ্বাস দেয়। খবর শুনছেন FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে অতিবৃষ্টির জেরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। সেদেশের জিয়াংশি প্রদেশের সুইচুয়ান কাউন্টির 3টি শহর জুড়ে এই প্রাণহানির ঘটনাগুলির খবর পাওয়া গেছে। চীনের পূর্ব উপকূলে টাইফুন সাউডেলের কারণে পরপর টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হয়। ভূমিধসের জেরে গাওপিং শহরে 13 জন, জুও আনে 2 জন এবং তাংহুতে 1 জন প্রাণ হারিয়েছেন। সুইচুয়ান কাউন্টি থেকে প্রায় 18,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টির ফলে পার্শ্ববর্তী হুনান প্রদেশে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ফিলিপিন্সের পালাওয়ান প্রদেশের কাছে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 86। সেদেশের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, জনপ্রিয় পর্যটন স্থান কোরনের কাছে

কোন পাখি ধরা দিতে চায়। সত্যি তো তাই। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান আমরা শুনলাম, মুকুল দত্তের কথায় নচিকেতা ঘোষের সুরে। আর আজকে তোমায় গান শোনাবতে এই গান দিয়েই শুরু করলাম আমাদের এই পথ চলা। আপনারা জানেন যে আমাদের প্রতিদিন আপনারা যারা শুনতে চান এই অনুষ্ঠানে গান, তারা আমাদের যে পেজ আছে সেখানে এসে আমাদের পোস্টারের নিচে আপনারা যেমন জানান, ঠিক তেমনি 9903059992 এই নাম্বারে মেসেজ করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের পছন্দটা আমাদের জানিয়ে দেন। ঠিক যেমন এই গানের জন্য পছন্দ তাদের জানিয়েছিলেন যারা, তাদের নাম সুজয়, সুদীপ্ত এবং দীপন মণ্ডল, ঠাকুরপুকুর থেকে তারা রিকোয়েস্ট করেছিলেন। আর এরপর চলে যাব আমাদের পরবর্তী গানে। আমাদের পরবর্তী শিল্পী সুচিত্রা মিত্র, তাঁর কণ্ঠে এই গান শুনবো আমরা।

এই মুহূর্তে একটা বিশেষ ঘোষণা, আবহাওয়া সংক্রান্ত। অবশ্যই আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 30 থেকে 40 কিলোমিটার/আওয়ার বেগে। তো যে অঞ্চলগুলোর ওপর দিয়ে এইরকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাগুলি হলো ঝাড়গ্রাম, হুগলি, উত্তর এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর এবং পশ্চিম মেদিনীপুর। এই সমস্ত জায়গায় যারা আছেন, বীরভূম, এই সমস্ত অঞ্চলের মানুষজনকে নিরাপদে থাকতে অনুরোধ করা হচ্ছে। চলে যাব পরের গানে। এই যে আমরা গানটা শুনলাম, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন পরমা মিত্র ভবানীপুর থেকে। এর পরের গান, সেখানে কিন্তু আবার একখানা মেঘকে ভেসে আসার কথা বলা হচ্ছে। তো ভূপেন হাজারিকার কণ্ঠে এই গান শুনছি, আর শুনে এসে বলছি যে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন কে।

একখানা মেঘ ভেসে এলো আকাশে, ভূপেন হাজারিকার কণ্ঠে এই গান আমরা শুনলাম, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা, শিল্পীর নিজের সুরে। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন গোপা চক্রবর্তী, পার্থ চক্রবর্তী, ডানকুনি, হুগলি থেকে। মুশকিল হয়েছে এখন না, কীরকম একটা সামনেই পুজো পুজো এসে যাচ্ছে, মনের মধ্যেটাও কীরকম মনে হচ্ছে, বেরিয়ে পড়ি, কাজে মন বসছে না, সেই রকম অবস্থায় আপনারা এমন এমন কিছু কিছু গানেরও অনুরোধ করছেন যাতে করে মনে হচ্ছে না এবার বেরিয়ে পড়লেই হয়। এই একটা খুব শরৎ আশা মানেই কিরম যেন পালাই পালাই একটা মনের মধ্যে হতে থাকে না। আবার আমরা বেঁধেছি কাষ্ঠের গুচ্ছ, এটা শোনার পর থেকেই আরও বেশি এমনটা হচ্ছে। ঝুমুর আছি আপনার সঙ্গে, তোমায় গান শোনাবো। তবে হ্যাঁ, আপনারা নিয়ম তো জানেনই, সপ্তাহে কোনো একদিন যদি আপনার রিকোয়েস্টের গান আমরা বাজিয়ে থাকি তাহলে কিন্তু আজকে আর আপনি রিকোয়েস্ট করবেন না। বেশ অনেককে দেখছি এর মধ্যেই তার গান বাজানো হয়েছে, আবারও রিকোয়েস্ট করছেন, প্রচুর গানের রিকোয়েস্ট এসছে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সকলের অনুরোধ রাখা যায়, কিন্তু সেজন্য তো আমাকেও একটু হেল্প করতে হবে, তাই না? লতা মঙ্গেশকর পরবর্তী শিল্পী।

0: দূরে আকাশ শামিয়ানা, এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম আমরা এই গান। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন শুভদীপ মণ্ডল। একটা কথা আপনাদের বলি, আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে যখন আমাদের এখানে রিকোয়েস্ট করছেন, এটা ঠিক যে আমরা দেখতে পাচ্ছি সেখানে, কিন্তু সবসময় এইভাবে না দেখাটাও মুশকিল। সুতরাং আপনারা যখন আমাদের রিকোয়েস্ট করবেন, সেখানে আলাদা করে আপনার নামটা এবং কোথা থেকে আপনি এই অনুরোধ করছেন সেটা একটু ঠিকানাটা ছোট্ট করে হলেও যদি লিখে দেন, সেক্ষেত্রে সুবিধে হয় আপনাদের নাম ঠিকানাটা পড়তে। নেক্সট বার থেকে প্লিজ এইভাবে একটু জানাবেন শুভদীপ, কেমন। চলে যাচ্ছি আমাদের পরের গানে। পরবর্তী শিল্পী মান্না দে, মাফ করবেন, পরবর্তী শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, তার কণ্ঠে শুনতে চেয়ে গান আপনারা অনুরোধ করেছেন। মানবেন্দ্র মুখোপাধ্যায় শুনে নি, তারপর নিশ্চয়ই মান্নাদের কণ্ঠেও গান শুনব।
1: খাবো খাবো করছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে, পেতে দে না কুশাসন। খাবো খাবো করছে আমার পাগলা মন।

কাটলেট মাংস পোলাও, চপ কাটলেট মাংস পোলাও, আলু বকরার চাটনি বোলাও, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, খাবো খাবো করছে আমার পাগলা মো। তাহলে দিকে নি টোপা টোপা, অরুচি নাই সন্দেশে মোর, অরুচি নাই সন্দেশে, মজা ভাই লাগে যখন পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, রসগোল্লার হাড়ি আনো বলিহার, রসগোল্লার হাড়ি আনো, সেই রসে হইনি মগন, ওই আহা সেই

আমার বেতের মধ্যে ওর বাবাকে জ্বলছে আগুন, ওরে বাপে বাপ নিভবে না বাবা দমকলে। এটা খাবো না ওটা খাবো, না না সেটা খাবো, না না এটা খাবো। কি খাই কি খাই, ভাঙা খাই, গোটা খাই, মাছ খাই, ডিম খাই, ঝাল খাই, নিম খাই, খাই খাই খাই খাই খাই খাই খাই, আরে খাই খাই খাই খাই খাই খাই খাই, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, লুচি পুরি ঝুড়ি ঝুড়ি ছানা বড়া গোটা কুড়ি খাবো রে, টক টক ঝাল ঝাল নুন নুন মোগলাই খাবো রে, আরে যত পাই তত খাই, ধরে ধরে মাথা খাই, আরো পেলে আরো খাই খাবো রে, হাতি খাই, ঘোড়া খাই, উট খাই, ভাড়া খাই, রাজা খাই, প্রজা খাই খাবো রে, মাথা জিম জিম ভাই ভেবে হিম হিম খাই, গোটা দুনিয়াটা ভাই খাবো রে। এ জ্বালা বুঝবে না ভাই ভুকছে যারা, বাবা অম্বলে এই আগুনে নিভবে।

ফিল্ম থেকে প্রণব রায়ের কথায় গোপীন মল্লিকের সুরে আমরা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম এই গান। তবে তপনদা, ব্যাপারটা কি খুব একটা ভালো হলো? এই একটা বেজে 38 মিনিট হয়েছে, 40 সেকেন্ডে এইরকম খাবো খাবো সমস্ত মন্ডা মিঠাইয়ের নাম করে, নানান ধরনের খাবারের নাম করে, এ ব্যাপারটা কি ঠিক হচ্ছে বলুন দেখি? এখনও কতক্ষণ আপনাদের সঙ্গে থাকতে হবে, আমরা কখন যাব খেতে? এনিওয়ে, চলে যাব এর পরের গানে। এই গান শুনবো মান্নাদের কণ্ঠে, এবং এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন জয়শ্রী দত্ত অশোকনগর থেকে। মান্নাদের কণ্ঠে শুনে নিই এই গান।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: FM গোল্ডে আপনি শুনছেন তোমায় গান শোনাবো। তোমায় গান শোনাবো নিয়ে এই মুহূর্তে আপনার সঙ্গে আছি আমি ঝুমুর। আর যার গান, যার রিকোয়েস্টের গান এবার শোনাবো, তিনি আনারুল ইসলাম, বেগমপুর বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা থেকে অনুরোধ করেছেন অন্তরের ভালোবাসা। এই ফিল্ম থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনতে চেয়েছেন গান। আর এই গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর বাপ্পী লাহিড়ী।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

প্রবীর মজুমদারের কথা এবং সুরে ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম আমরা এই গান। আজকে ধনঞ্জয় ভট্টাচার্যের জন্মদিন, তাঁর জন্মদিনে আমরা সুরেলা সফর জুড়েও থাকব তাঁরই কথা নিয়ে। সুতরাং আজকে ধনঞ্জয় ভট্টাচার্যের গান শুনতে চেয়ে অন্যান্য যে অনুরোধগুলো আমাদের কাছে এসেছে তাঁদের একটাই অনুরোধ যে আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন 2:30 থেকে 4 পর্যন্ত, সেক্ষেত্রে আপনারা আপনাদের এবং আমাদের সকলের পছন্দের এই শিল্পীর কণ্ঠে প্রচুর গান এবং তাঁর জীবনের নানান কথা শুনতে পাবেন। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন সর্বেশ্বর পাল, তিনি মাহে হুগলি থেকে অনুরোধ করেছিলেন। আর এর পরে যে গানটা আমরা শুনব সেটার জন্য অনুরোধ করেছেন অদিতিদি বাঁশদ্রোণি থেকে, তিনি শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কুহক ফিল্ম থেকে এই গান। অদিতিদি আপনার জন্য থাকলো এই গান।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: তোমায় গান শোনাবো, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ঝুমুর, আর যেটুকু সময় আছে তাতে করে আর একজনেরই পছন্দের গান শোনাতে পারবো। চুঁচুড়া থেকে অশোক কর, তিনি অনুরোধ করেছিলেন একটি গানের, কিন্তু দেখছি যদি আমরা এই গানটা এই মুহূর্তে পাই তাহলে এক্ষুনি শোনাচ্ছি সেই গান আপনাকে। তবে আপনারা সঙ্গে থাকবেন আমাদের,

তপন রায়ের কণ্ঠে এই গান শুনতে শুনতেই এই তোমায় গান শোনাওয়া থেকে বিদায় নেব। সঙ্গে ছিলাম ঝুমুর, আর সুরেলা সফরে আবারও ফিরে আসব আপনাদের আমাদের সকলের পছন্দের শিল্পীর গান নিয়ে।

0: আমি এসেছি নো তোমার সভায় দুদিন শোনাতে গান, জীবনের প্রথম রেকর্ডেড গান তৈরি হচ্ছে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর ওই বয়সের একজন মানুষ তিনি গাইছেন এবং তার প্রথম গানের কথা হচ্ছে এমন। আসলে যদিও গানের কথায় এটা লেখা ছিল, কিন্তু তিনি যে দীর্ঘদিন আমাদের মনে বসত করবেন বলেই আসছেন সেটা বেশ বোঝা গিয়েছিল। নাহলে ভাবুন, প্রথম এই রেকর্ডেড গান 75,000 কপি জাস্ট এক নিমেষে চলে গিয়েছিল মানুষের কাছে। তারপরও এত চাহিদা ছিল, কিন্তু সেই সময় এটা নিয়ম ছিল 75,000-এর বেশি কপি হবে না, পরবর্তীতে আবার অন্য কোম্পানি থেকে সেটা বেরোয় সেটা অন্য কথা, কিন্তু প্রথম রেকর্ডেড গান এত মানুষের কাছে পৌঁছে গেল, এত তিনি ভালোবাসা পেলেন। আর আজও, আজ তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাবো আমরা, আজও তিনি সেই আসন ধরে রেখেছেন আমাদের মনের মধ্যে। শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।
1: আমি এসেছি না দুদিনের তরে, দুদিনের তরে গান শোনাতে এসেছিলেন উনি বললেন বটে গানে গানে, কিন্তু চিরদিন আমাদের মনে রয়ে গেলেন তিনি, প্রিয় শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। আজ তাঁর জন্মদিন, 1922 সালের এমনই এক দিনে তিনি এসেছিলেন এই পৃথিবীতে, তারপরে তার সঙ্গীত সুধা দিয়ে আমাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন, আমাদের ভরিয়ে রেখেছেন। তাকে নিয়েই আমাদের আজকের সুরেলা সফর সেজে উঠবে গানে গানে।

0: জানি না আপনার বাড়ির সামনে বা আপনি যেখানে আছেন সেখানে আকাশ কীরকম, তবে যখনই এই কণ্ঠ শুনি এবং এই গান শুনি সে যে কোনো সময় আমার মনে হয় কিন্তু ঝিরঝির করে সত্যিই এই বর্ষা আসছে।
1: আমরা রয়েছি আজকে এফএম গোল্ডে সুরেলা সফরে, আমি সরিতা,
0: আমি ঝুমুর,
1: আর আমাদের সঙ্গে রয়েছেন আজকে যার জন্মদিন ধনঞ্জয় ভট্টাচার্য।
0: বলা যায় তিনি একজন সঙ্গীত সাধক, মানে সঙ্গীতের যে কোনো জায়গায় তিনি অনায়াস তার পদচারণা করেছেন এবং অদ্ভুতভাবে স্বর্ণযুগের একজন এমন প্রচার বিমুখ আত্মমগ্ন একজন শিল্পী ছিলেন তিনি, কখনো কেউ বলতে পারবে না যে তিনি কখনো নিজের কোনো প্রচার করেছেন, বরং যারা নতুন প্রতিভা তাদের এগিয়ে দিয়েছেন। এমনও হয়েছে যে একটা সময় তিনি গান গেয়েছেন এবং সেই গান ভীষণ জনপ্রিয় হয়েছে, তারপর সবাই তাকে চাইছে একজন কোনো নায়কের কণ্ঠশিল্পী হিসেবে, কিন্তু তিনি অনায়াসে অন্য আর একজন তার বন্ধুর নাম করে বলেছেন, না না ওকে নিন আমি কেন।
1: হ্যাঁ একেবারেই তাই, ছোট্টবেলায় বাবাকে হারিয়েছিলেন প্রায় 7-8 বছর বয়স সেই সময়, এবং যখন তিনি বাবাকে হারান তখন ছোট ভাই পান্নালাল তার জন্ম হয়নি,
0: ঠিক,
1: যার ফলে তিনি ছোট ভাইকে না যেন সন্তান স্নেহে পালন করছিলেন। এবং ধনঞ্জয় ভট্টাচার্য যখন গান গাইতেন তার ডিভোশনাল গান আর কি ভক্তিগীতি ভীষণ জনপ্রিয় ছিল, কিন্তু একটা সময় যখন পান্নালাল ভট্টাচার্য গান গাইতে শুরু করলেন, তিনি যখন এই ভক্তি সঙ্গীত গাইছেন তখন কিন্তু ধনঞ্জয় ভট্টাচার্য শুধুমাত্র ছায়াছবি ছাড়া এমনিতে ভক্তি সঙ্গীত গাওয়া বন্ধ করে দিলেন, এবং উনি বলতেন যে পান্না যেরকমভাবে মা বলে আমি তো মা বলতে পারি না।
0: ঠিক ঠিক তাই,
1: এইভাবে যে ছোটদের তুমি যে কথা বলছিলে, নিজের ছোট ভাই শুধু নয় ওই ভাতৃ সম যে বাকি যারা শিল্পীরা তাদেরকেও তিনি এইভাবে দাদার মতোই অভিভাবকের মতোই আগলে রাখতেন।
0: এই ব্যাপারে একটা গল্প বলি, পান্নালাল ভট্টাচার্যের গান রেকর্ডিং হবে, ঠিক আছে, তো ধনঞ্জয় ভট্টাচার্য ভীষণ ব্যস্ত সেই সব নিয়ে, এবং যেদিন রেকর্ডিং হয়েছে রেকর্ডিং থেকে আসার পরে ওনার স্ত্রী জানতে চেয়েছেন যে কেমন হলো, তো তখন বলছেন যে ও তো খুব ভালোই গেয়েছে কিন্তু আমি যেমনটা চাইছিলাম তাতে 60% পেয়েছি। তো পান্নালাল বাবু ওনার দিকে তাকিয়ে হেসে বলেছিলেন, দাদা তুমি যেটা চাইছো সেটা করতে গেলে আমি ধনঞ্জয় হতাম, কিন্তু এই 60% দিয়েছি আমি পান্নালাল তাই। মানে ভীষণ সুন্দর, ভীষণ ঘরোয়া একজন মানুষ যিনি তার পরিবারকে সব কিছুর আগে রাখতেন। নিশ্চয়ই আমাদের কথায় কথায় সেই সব কিছুও আসবে। ছোট্টবেলা থেকে গান শিখেছেন কিন্তু শুনে শুনে, এবং অদ্ভুতভাবে একজন ভিখারী তিনি গান গাইতেন, তার গান শুনে তিনি প্রথম গান তোলেন, এবং পরবর্তীতে তার এটা খুব আফসোস হয়েছিল যে আমি কখনো তাকে কিছু দিতে পারিনি। এবং ওই হয় না, তারা গান শোনাতে এলে একটু চাল আর একটা পয়সা এরকম দেওয়া হতো বাড়িতে, সেইটুকুই দেওয়া গিয়েছিল, এটা কিন্তু তার চিরকালের একটা আক্ষেপ।
1: যেহেতু উনি তার থেকে শিখেছিলেন, তিনি কিন্তু ওনাকে গুরুর স্থানে বসিয়েছিলেন, তাই ওইটুকু দেওয়াকে তিনি গুরুদক্ষিণা মনে করেননি, এই আফসোসটা তাই রয়ে গেছিল। পরবর্তী সময়ে সেই গানে কিন্তু আমরা শুনেছিলাম ছায়াছবির গানে, তাই তো?
0: হ্যাঁ, পরবর্তীতে শুনেছিলাম সেই গান ছায়াছবির গানে। তবে এই মুহূর্তে অন্য একটা গান শুনি, ফিরে আসবো নিশ্চয়ই সেই সব কথায়। জানি না আজকে সময়ের সঙ্গে কোথাও একটা আমাদেরও যুদ্ধ চলবে, এটুকু আমরা বুঝতে পারছি।

0: দেখুন, আজকে সুরেলা সফরের শুরু থেকেই যে পরপর আমরা গানগুলো শুনলাম, একটা গান আর একটা গানের থেকে সম্পূর্ণ আলাদা, এবং কীরকম প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে কিন্তু আমরা একদম সেই গানের উপযোগী কণ্ঠ হিসেবেই পাচ্ছি।
1: একদম, কোনো গানটা মনে হচ্ছে না যে এই গানটার জন্যই, মানে এই গানটাই ওনার গলায় ভালো লাগছে, এমনটা নয়।
0: ঠিক,
1: আমরা ছোটবেলার কথা বলছিলাম, খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, পরবর্তী সময়ে যখন স্কুলে পড়েছেন, তো স্কুলে যেহেতু ভালো গাইতেন, ছোট থেকেই ভালো গাইতেন, আর ওনার বাবাও খুব ভালো গান গাইতেন, এস্টাজ বাজাতেন, দাদা এস্টাজ বাজাতেন, মা সুকণ্ঠী ছিলেন, সব মিলিয়ে ওই রক্তেই আর কি গানটা ছিল বলা যায়, যার ফলে ছোটবেলায় গান শেখার সুযোগ না হলেও গান গাইতেন, এবং স্কুলে যে সহপাঠীরা তারা তাকে ঘিরে ধরে আবদার করতো গান শোনার জন্য। একদিন এরকম তিনি গান শোনাচ্ছেন, সেই সময় ওই গান কিন্তু ওই স্কুলের ঘরটা ছাপিয়ে, ক্লাসরুমটা ছাপিয়ে টিচার্স রুম পর্যন্ত চলে গেল, এবং টিচাররাও শুনতে পেলেন, তারা এলেন। তারপরে যেটা হলো সেটা, মানে উনি প্রথমে ভেবেছিলেন এই রে এবার বোধহয় খুব বকা খাবেন, শাস্তি টাস্তি পাবেন, এরকমটা ভাবছিলেন। তো স্কুলের যে মাস্টারমশাই, তিনি এগিয়ে এসে বললেন, তুই গান শিখবি? উনি তো ভারী অবাক হলেন, লাফিয়ে উঠলেন, উঠে বললেন, শুধু মায়ের কাছে একটু পারমিশন নিতে হবে। তারপর সেই মাস্টারমশাই গেলেন মায়ের কাছে, মায়ের পারমিশন পাওয়া গেল, এবং তারপরে তিনি গান শিখতে শুরু করলেন। গোকুল নাগ, আমরা সেতার বাদক মণিলাল নাগের কথা সবাই জানি, মণিলাল নাগের বাবা গোকুল নাগ, তার কাছে তিনি প্রথম শুরু করলেন সঙ্গীতের শিক্ষা, এবং তার পরবর্তীতে সত্যেন ঘোষালের কাছেও তিনি সঙ্গীত শিক্ষা করেছেন।
0: এবং অদ্ভুত জানো, এই যে উনি তো

0: বালিতে থাকতেন, বালি স্কুলে পড়তেন, তো সেখানকার টিচার তাকে, দেখো একজন একজন শিক্ষক কিভাবে আর একজন ছাত্রের ভিত তৈরি করে দিচ্ছেন, তিনি নিজে গান জানেন না কিন্তু যার কাছ থেকে প্রপার ওয়েতে তিনি সবকিছু শিখতে পারবেন তার কাজ অবধি পৌঁছে দিচ্ছেন, এবং তিনি কিন্তু সাইকেলে করে বালি থেকে উত্তরপাড়ায় নিয়ে আসতেন সত্যেন ঘোষালের কাছে
1: স্কুলের শেষে,
0: সত্যেন ঘোষালের কাছে গান শেখানোর জন্য। যদিও এই যে তুমি বলছিলে না যে বাবা হঠাৎ করে চলে যাওয়ার পর মানে নিদারুণ দারিদ্র্যের মধ্যে পড়েছিলেন তারা, তো উনি খুব কাছ থেকে দেখেছিলেন অর্থকষ্ট কাকে বলে, এবং খুব স্বাভাবিক কারণেই তার মধ্যে এত গুণ থাকা সত্ত্বেও এই আর্থিক কারণের জন্যই এবং কিছুটা পারিবারিক কারণে তাকে কিন্তু এই শিক্ষা ওখানেই বন্ধ রাখতে হয়, যদিও ভিতরে ভিতরে এই শিক্ষা সমানেই চলেছে। এবং সেক্ষেত্রে উনি তো সব জায়গা থেকে শুনতেন, বিভিন্ন রেকর্ড থেকে শোনা, এই যে আমরা একটু আগেই বলছিলাম যে হয়তো কোনো ভিখারি গান গেয়ে যাচ্ছে তার থেকে শোনা, কোনো প্ল্যাটফর্মে বসে কেউ গান গাইছেন তার থেকে শেখা, এইভাবে ভাবেই কিন্তু তিনি নিজেকে নিরন্তর তৈরি করে গেছেন।
1: একেবারেই তাই। তারপরে যখন গান শিখেছেন সে শিক্ষা তো আছে, তাছাড়াও শুধুমাত্র তা বলবো না, এই যে আশেপাশের প্রকৃতি, সেই তার যে একটা সুর, সেই সুরও তিনি কণ্ঠে ধারণ করেছিলেন যেন একথা বলা যায়।

0: চিরদিন কাহার সমান নাহি যায়, সত্যি কথা বলতে এই কথা কিন্তু তার জীবনেও সত্য।
1: একদম তাই, ছোট্টবেলায় যে অভাব তিনি দেখেছেন, যে মানে কি বলবো, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয়েছেন, তারপরে নিজে যখন ম্যাট্রিক পড়াশোনায় ভীষণ

0: ভালো ছিলেন, কিন্তু ম্যাট্রিক পাশ করলেন, তারপরে তার প্রথম রেকর্ড বেরোলো, যে গান আমরা একদম প্রথমে শুনেছি, যদি ভুলে যাও মোরে, সেই গান। এবং এরপরে ফিল্মেও কিন্তু তিনি গান করতে শুরু করলেন।
1: এর আগে কিন্তু 1938 রেডিওতে তার জীবনে একটা অমূল্য জায়গা নিয়ে আছে, যে
0: বারবার ঘুরে ঘুরে এসেছে।
1: সে গল্প অন্য,
0: একদম সে গল্পে আমরা পরে আসব, কিন্তু আপাতত তার ফিল্মে, মানে প্রথম যেরকম রেকর্ড বেরোলো প্রথম ফিল্মের গান, সে কথাও আসি। জীবন সঙ্গিনী ছবি হিমাংশু রায়ের সুরে তিনি সেখানে প্রথম গান করলেন, কিন্তু সে গান সেইভাবে জনগণের কাছে পৌঁছলো না। এরপরে আরও গান, আরও ছবিতে গান করেছেন, কিন্তু 1943 সালে যে ছবির গানে তিনি মোটামুটি সবার ঘরে ঘরে সবার কাছে পৌঁছে গেলেন, সেই ছবির নাম
1: আলেয়া।
0: একদম।
1: এবং এই ছবি থেকেই গানটা আমরা শুনে নিই।

0: 1943 সালে এই আলেয়া ফিল্মের এই যে গান, সেই গান কিন্তু তাকে মানুষের মনে আরও একবার জায়গা করে দিল। আসলে প্রথম দিকে যেটা হচ্ছিল, কখনো খুব ভালোবাসা পাচ্ছেন, কখনো আবার পরের পর ফিল্মগুলো সেই অর্থে না চললে সেখানে আবার কোথাও একটা দমে যাচ্ছেন। যেমন প্রথম যে টায় কাজ করলেন জীবন সঙ্গিনী টাইটেল সং, সেখানে শচীন দেব বর্মন সুপ্রভা ঘোষের সঙ্গেই টাইটেল সংটা তিনি গাইলেন, কিন্তু কর্তার সে গান পছন্দ হয়নি।
1: অথচ কর্তাকে তিনি নিজের আইডল হিসেবে ভাবেন, সুতরাং তার সঙ্গে গান গাইছেন, এটা একটা দারুণ অভিজ্ঞতা। কিন্তু কর্তা যখন বললেন যে

0: এই যে প্রত্যেকটা গান এবং গানের কথাগুলোর সঙ্গে উনি যখন সুর লাগাচ্ছেন, দেখো মনে হচ্ছে না যে ঠিক পাশে বসেই, যেন অন্তত এই গানটার ক্ষেত্রে তো আমার ওটাই মনে হলো, যেন পাশে বসেই এই দোষারোপটা হচ্ছে যে শুধু মুখেরও কথাটি শুনে গেছো তুমি, শোনোনি মনের ভাষা, যে মালার ফুল দোলে গেছো হায় সেজে মোর ভালোবাসা।
1: কি সহজ করে বলা না, আর কি অদ্ভুত একটা আবেগ মাখানো
0: একদম।
1: হ্যাঁ, অথচ গানের মধ্যে সুরের মধ্যে কোথাও কোনো কমতি নেই, আবেগ আর সুর যেন একসঙ্গে মাখামাখি হয়ে আছে।
0: আজকে জন্মদিনে ধনঞ্জয় ভট্টাচার্য, ঝুমুর আর সরিতা আছি আপনাদের সঙ্গে, তাঁর নানান কথা এবং তাঁর গান, এবং আমরা চেষ্টা করছি সেই সমস্ত গানগুলোকে শোনানোর, যে গানগুলোর বিভিন্নভাবে

0: তিনি গেয়েছেন, এবং কিছু কিছু কিছু গানের ক্ষেত্রে দেখবেনও আপনারা, অন্যরা যখন গেয়েছেন সে চলন একরকম, আর তিনি যখন গেয়েছেন তার গায়কি কিন্তু অন্যরকম। সেই সব নিয়েই হবে কথা।
1: একদম সেই সব নিয়ে, গান নিয়ে, কথা নিয়ে, অনেক কিছু নিয়ে আজকে জন্মদিনে ধনঞ্জয় ভট্টাচার্যকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, জানাবো। তবে আমাদের বিজ্ঞাপন বিরতি রয়েছে, একটা ছোট্ট একটা বিরতি নিয়ে তারও পারে আবারও গান গল্প নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Kichu gaan, kichu kotha. আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: এই যে আমরা গানটা শুনলাম, সেটা বিপ্লবী ক্ষুদিরাম থেকে, এবং এই গানটা শোনার সময়ও দেখুন যে গান আমরা, এই গানটা যেভাবে আমরা শুনতে অভ্যস্ত অন্যান্য বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, তার থেকে কি একদম আলাদা নয়?
1: একদম একদম, কোথাও সুরের একটা মিল রয়েছে, কিন্তু ওনার

0: গায়কিতে ব্যাপারটা পুরো অন্য রকম হয়ে গেছে, ওটা অন্য আবেদন।
1: আমরা একদম প্রথমে বলছিলাম না যে ওনার প্রথম গুরু যাকে তিনি মানে শুধুমাত্র চাল আর একটা পয়সাই দিতে পেরেছিলেন, গুরু দক্ষিণা দিতে পারেননি, সেই গুরুর কাছ থেকে কিন্তু তার শুনে শুনে এই গান শেখা, এবং পরবর্তীতে তিনি এই গানটা এই ফিল্মে এইভাবেই গেয়েছিলেন।
0: ঠিক, আর আমরা ছবির গানের কথা যেটা বলছিলাম, যেটা বলতে বলতে গল্পটা অর্ধেক বলে আমরা সংবাদ বিরতিতে চলে গিয়েছিলাম, সেই গল্পটাই আবার ফিরে আসি।
1: বেশ,
0: যে তার যে আইডল, যাকে আইডল মনে করতেন, শচীন দেব বর্মন, তার কাছ থেকে ওই কথা যখন শুনেছিলেন যে আবেগ কোথায়, বাংলা গান গাইছো আবেগ কোথায়, কষ্ট পেয়েছিলেন খুব, তারপর নিজেকে কোথাও অন্যরকমভাবে ভেবেছেন হয়তো, তৈরি করেছেন, তারপর একদিন একটা জলসায় সেখানে তিনি গান গাইতে গেছেন, উনি জানেন যে শচীন দেব বর্মন আসবেন সেখানে, এবং তিনি গান গাইতে উঠছেন না, তার কারণ তার ইচ্ছে হচ্ছে শচীন কর্তা আসবেন, তারপরে তাকে তিনি গান শোনাবেন যে কোথাও কিছু পরিবর্তন হয়েছে কি না এটা শোনানোর জন্য। তো যাই হোক, তারপরে দেখছেন অনেক রাত হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, মা না খেয়ে বসে আছেন বাড়িতে, ফিরতে হবে, সেই ভেবে একটু নিমরাজি হয়েও তিনি স্টেজে উঠেছেন, গান গাইতে শুরু করেছেন। সেদিন পরপর ছটা গান গিয়েছিলেন, এবং তিনি স্টেজে উঠে যখন গান গাইছেন সেই সময় শচীন কর্তা চলে আসেন, এবং উইংসের ধারে দাঁড়িয়ে তিনি পরপর গানগুলো শুনেছিলেন, আর শোনার পর কি বলেছিলেন,
1: গলাটারে রাইক্ষ ধনঞ্জয়, গলাটারে রাইক্ষ। যদিও তারপরে কিন্তু আর ধনঞ্জয় অবধি যেতেন না, ধনাতেই থাকতেন, মানে ভীষণই ভালোবাসতেন, দুজনের মধ্যে অসম্ভব ভালো একটা সম্পর্ক ছিল, এবং ওনাকে তো বারবারই অনেকেই বলেছেন যে আপনি বম্বেতে আসুন, বম্বেতে কাজ করুন, কিন্তু উনি কখনো যেতে চাইতেন না। একবার গিয়েছিলেন বটে, সে গল্পতেও নিশ্চয়ই আসবো, তবে এই যে বারবার বলা হচ্ছে তিনি যাচ্ছেন না, কিন্তু কখনো কখনো তার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, গান নিয়ে কথা, এবং যখনই কলকাতায় আসতেন শচীন কর্তা তিনি কিন্তু চলে আসতেন,
0: এবং আগে চিঠি লিখতেন যে পুকুর ঠিক করে রাখো,
1: মাছ ধরতে হবে। তো ভীষণ ভালো সম্পর্ক, এবং জানো মানে ধনঞ্জয় ভট্টাচার্য শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গেই এতটা জনপ্রিয় ছিলেন এমন তো নয়, মানে সেই সময় বাংলাদেশ, অধুনা বাংলাদেশ বলা যায়, সেই সময় তো একই সব, সেখানেও তিনি ভীষণই জনপ্রিয় ছিলেন। এবং সবথেকে মজার কথা, একবার শচীন কর্তা আর ধনঞ্জয় ভট্টাচার্য দুজনে মিলে যাচ্ছেন, কারণ বাংলাদেশের সমস্ত দর্শক শ্রোতারা চাইতেন ধনঞ্জয়কে। তো ওনারা যখন নদীর মধ্যে দিয়ে যাচ্ছেন, নদীর ধারে গিজ গিজ করছে লোক, এবং তারা সবাই দাঁড়িয়ে আছে দেখে ধনঞ্জয় বলেছেন, শচীনদা দেখুন আপনার জনপ্রিয়তা, সবাই আপনার জন্য ওখানে দাঁড়িয়ে আছে। এবার শচীন কর্তা তো ছাড়ার মানুষ নন, তো উনি বলছেন, কান্ডারে কি খাইছো, কানের মাথা খাইছো, শুনতে পাওতেছে না, ধনঞ্জয় ধনঞ্জয় কইতাছে সবাই। এবং সত্যি কিন্তু ওখানে তারা এইভাবেই ধনঞ্জয় ভট্টাচার্যকে চাইছিলেন। যদিও আমরা কথায় কথায় বলছিলাম না যে ভীষণ একজন পরিবারের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, উনি যখন বাংলাদেশে পৌঁছেছেন সেখানে গিয়ে উনি থাকতে পারেননি, কারণ বাড়ি থেকে সেই সময় ফোন যায়, স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এসেছে। তো উনি ওইখানের মানুষদের এই কথা দিয়ে আসেন যে আমি পরে আবার আসব, আমি আবার এসে আপনাদের গান শোনাবো। উনি কিন্তু ফিরে এসেছিলেন, এটা বেশিরভাগ মানুষই কিন্তু পারেন না, শিল্পীরা বেশিরভাগ ক্ষেত্রে তাদের কাজকেই বেশি প্রাধান্য দেন, তিনি কিন্তু জানেন যে স্ত্রী একা থাকবেন, উনি চলে এসেছেন এবং এসে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পরবর্তীতে আবার কাজকর্ম করেছেন।
0: এমনই মানুষ ছিলেন সত্যি, মানে দেখো এই কথাটা খুব সত্যি কথা যে একজন বড় মানুষ না হলে বোধহয় এত বড় মাপের একজন শিল্পী হওয়া যায় না।
1: একটা জিনিস জানো, একবার হৈমন্তী শুক্লার সঙ্গে আমার একটা কাজের সূত্রে দেখা, দিদি সেদিন একটা কথা বলেছিলেন, সেই কথাটা না মনের মধ্যে কোথাও গেঁথে আছে, উনি বলেছিলেন, ভালো মানুষ যদি না হও ভালো শিল্পী তুমি কোনোদিন হতে পারবে না।
0: একেবারেই তাই,
1: আমাদের স্বর্ণযুগের এক একজন তো সত্যি মানে সোনার মতোই দামি মানুষ, যেমন তাদের মন তেমন তাদের কাজ সবটা মিলিয়ে। আমরা যখন ফিল্মের কথাতেই ছিলাম, তাহলে 1943 সালে আলেয়া ফিল্মের যে গান এত জনপ্রিয় হলো, তার ধরো মাস ছয় পরে শহর থেকে দূরে,
0: হ্যাঁ
1: এই ফিল্মটাও কিন্তু শৈলজানন্দের পরিচালনায়, মানে তাকে একটা দুরন্ত জায়গা করে দিয়েছিল।
0: এবং অদ্ভুত ব্যাপার, তিনি নিজেই এটা বলতেন যে আমার গান মোটামুটি অন্ধ, বাউল, ফকির, ভিখারি এদের গলায় খুব জনপ্রিয় হতো, এই গানটাও তেমনি আলেয়া

0: অনিল বাগচি বলতেন, ধনঞ্জয়কে গান শেখানোর দরকার নেই, ও ঈশ্বরের থেকে গান শিখে উপর থেকে নেমেছে। সত্যিই তাই, দেখো একজন মানুষ প্রথম দিকে গান শিখেছেন, তারপর এই যে সমস্ত ভিখারী বাউল এদের কাছ থেকে গান শিখেছেন, প্রকৃতির কাছ থেকে গান শিখেছেন, সেই মানুষ কোথায় নিজেকে নিয়ে গেছেন।
1: সত্যি তাই, আসলে ঠিকই বলেছো যে ভেতরে ওই প্রতিভাটা ছিল বলেই বোধ হয় এইভাবে সবটাকে, হয় না, ধারণ করার জন্যেও তো একটা সেরকম দরকার। সেই ক্ষমতাটা না থাকলে আমার আশপাশে অনেক কিছুই আছে তো, কিন্তু আমরা কি সবাই নিতে পারছি? পারছি না। তার জন্য ধনঞ্জয় ভট্টাচার্যের মতো একটা মানুষ হতে হয়।
0: 1939 বেঙ্গল কলেজ মিউজিক কম্পিটিশনে সমস্ত সঙ্গীত বিভাগে তিনি প্রথম হয়েছিলেন। মানে কোনো একটা দুটো কিন্তু দিকে তিনি নেই, মানে আমরা দেখো এর মধ্যে নজরুলগীতিও
1: শুনেছি, আমরা রবীন্দ্রসঙ্গীতেও যাব। সত্যি সত্যি তিনি যখন যে গান, দেখো ভক্তিগীতির কথা আমরা বলছিলাম, আবার তিনি যখন ছবির গান করেছেন বা অন্যরকম একটু ওয়েস্টার্ন ধরনের ঘেঁষা মিউজিক, সেই মিউজিক যখন কণ্ঠে, সেখানে যখন কণ্ঠ দিয়েছেন, সেটাও কিন্তু তার গলায় অনায়াসে অবলীলায় কি সুন্দর, মানে আমাদের মন জয় করে নিয়েছে সেই গান।
0: শচীন্দেব বর্মন তো তাকে বারবারই যেতে বলতেন, এর আমার এমনকি সলিল চৌধুরীও তাকে বলতেন যে আপনি আসুন এখানে, কিছুতেই না। এমনও হয়েছে সলিল চৌধুরী অনেক সময় অনেক গান নিয়ে এসে বলেছেন আমি চাই আপনি এই গানটা করুন, উনি আবার বলছেন না না আমি না, আপনি বরং অন্য কাউকে দিন, গাইয়ে নিন। এই যে নিজেদের মধ্যে এমন সুন্দর এদের সম্পর্ক ছিল, কিন্তু কেউ কারোর হাত ছাড়তেন না, যখনই ভালো কিছু হতো একবার করে কিন্তু অ্যাপ্রোচ করে যেতেন তার কাছে,
1: যদি পাওয়া যায়,
0: যদি পাওয়া যায়। এই যে বম্বে যাওয়ার কথা হচ্ছে, উনি তো কখনো যেতে চাইতেন না, কিন্তু রায়চাঁদ বড়াল তাকে তো অগ্রাহ্য করার ক্ষমতা তাঁর নেই, তো একবার হঠাৎই এলো তাঁর কাছে একটা টেলিগ্রাম এবং সেখানে লেখা ধনু কামসার। এবার এই একটা টেলিগ্রাম এসেছে, সেটা দেখে উনি না প্রথমে খুব ভয় পেয়ে গেছেন, ভেবেছেন যে ওনার রাইদার বোধ হয় নিশ্চয়ই কিছু অসুবিধা হয়েছে যার জন্য এমনভাবে টেলিগ্রাম এসছে। তো উনি তখন অভিনেত্রী অনিতা গুহর স্বামী মানিক দত্তকে উনি বলেন যে ওনার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো। বলে উনি গেছেন, গিয়ে যখন দেখা হয়েছে বলছে আপনার কী হয়েছে, আপনি কী বিপদ হয়েছে, বলছে কিছুই বিপদ।

0: হয়নি, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি, তুমি এখানে এসে গান করবে আমার ফিল্মে, এবং তুমি লতা, তুমি মোহাম্মদ রফি এদের গান শেখাবে, গান তোলাবে, সেই গান তুমি করবে। প্রথম শুনে বেঁকে বসেছেন যে না আমি করবো না, আমি এখানে থাকতেও চাই না, আমি গান করতেও চাই না। কিন্তু যখন দেখেছেন যে রাইচাঁদ বড়ালের মুখটা একদম চেঞ্জ হয়ে গেছে,
1: মানে ওই অভিমানটা কোথাও বুঝতে পেরেছেন,
0: তখন তিনি রাজি হয়েছেন। এবং সত্যি কথা বলতে সেখানে উনি ছিলেনও,

গেছে, এবার এই সময় বাড়ি থেকে চিঠি গেছে যে তার স্ত্রী চিঠি পাঠিয়েছেন যে যখন সবাই এত করে বলছে, যখন সবাই তারা তোমাকে চায়, তাহলে এক কাজ করো না, ওখানে তুমি থেকে যাও। এবার ওখান থেকে চিঠি এলো, ঠিকই বলেছো, এখানে থাকলে আমি প্রচুর টাকা পাবো, আমার প্রচুর খ্যাতি হবে সবটাই, কিন্তু আমি এখানেই থেকে যাব, আমি আর যাব না, তুমি যদি বলো তাহলে আমি এখানে থেকে যাচ্ছি। তারপরে একটা চিঠি গেল এখান থেকে স্ত্রীর, এবং পুরো চিঠিটা জুড়ে শুধু একটাই শব্দ, না। যে ফিল্মের জন্য তিনি গেলেন এবং লতা মঙ্গেশকরকেও গান তোলালেন, মোহাম্মদ রফিকেও গান তোলালেন, সেই ফিল্ম থেকেই একটা গান এই মুহূর্তে আমরা শুনবো, লতা মঙ্গেশকরের সঙ্গে ধনঞ্জয় ভট্টাচার্যের গাওয়া এই গান।

0: 1963 বিয়ে বাড়ি খেয়ে ফিরছেন সলিল চৌধুরী সাদার্ন অ্যাভিনিউয়ে, ওই সময় গাড়িটা তো ভিতরে ভিতরে একটা রাগ উনি গুনগুন করছেন আর খসখস করে কাগজে লিখছেন। হঠাৎই বলা হলো গাড়িটাকে নিয়ে গিয়ে ধনঞ্জয় ভট্টাচার্যের বাড়ির সামনে দাঁড় করাতে। এবার গাড়ি গিয়ে দাঁড়ালো ধনঞ্জয় ভট্টাচার্যের কাছে। উনি গিয়ে ধনঞ্জয়বাবুকে বললেন, আপনি কিন্তু না করতে পারবেন না, এর আগে আমি যতবার বলেছি আপনি না করেছেন, আপনি না করবেন না, এই গানটা আপনাকে গাইতেই হবে। তো ধনঞ্জয়বাবু বলছেন, আচ্ছা কী গান শুনি একটু। এবার তাকে শোনানো হয়েছে। তারপর ধনঞ্জয়বাবু বললেন, ঠিক আছে দুদিনের মধ্যে এটাকে একদম কমপ্লিট করে নিয়ে তুমি চলে এসো। তারপর আনার পর এই হলো সেই গান।
1: একেবারে কি বলবো, মানে সেই যেদিন থেকে রেকর্ড হয়েছে সেদিন থেকে আজও পর্যন্ত, এবং এখনো ওই যে দেখো এখন এত রিয়েলিটি শো এর তো রমরমা, সেখানেও কিন্তু পার্টিসিপেন্টরা এই গান
0: একদম, মানে গানগুলো একটার থেকে একটা পুরো আলাদা। এবং ওই যে বলছিলাম না মাঝে

0: যে সলিল চৌধুরীকে উনি ফিরিয়ে দিতেন যে এটা না ওটা না, এইটা হচ্ছে সেই গান যে গানে উনি আর না করতে পারেনি, কোনো সুযোগই রাখেননি আসলে।
1: একদম। এবং সলিল চৌধুরীর সুরে তো আরো গান করেছেন এবং ফিল্মের গান, যেটা না বললেই নয়, যে ছবির কথা না বললেই নয়, সেই ছবি হচ্ছে পাশের বাড়ি, সেই ছবিতে সব গানগুলোই ছিল ওনার,
0: অভিনয় ওনার।
1: হ্যাঁ, এবং ওখানে অভিনয়ও করেছেন। একদম। এবং অভিনয়ের কথায় আরো বলতে হবে আমাদের, আরো বিভিন্ন ছবিতে তুমি অভিনয় করেছেন। উনি বলেছেন যে আমার তিনটে শখ ছিল, একটা হচ্ছে গানের সুর করা, মানে ছবির গানে সুর করা, ছবিতে গান গাওয়া এবং ছবিতে একটু অভিনয় করা।
0: সে তো তিনি করেইছেন, আমরা তো তাকে বিভিন্ন ফিল্মে পেয়েছি।
1: হ্যাঁ একদম, আমরা সাড়ে চুয়াত্তরে পেয়েছি, আমরা পাশের বাড়িতে তো পেয়েছি বটে,
0: নববিধান,
1: শ্বশুর বাড়ি, নববিধান, লেডিস সিট, এই সমস্ত নানান ছবিতে আমরা তাকে পেয়েছি।
0: ঠিক তাই।
1: ও মানে অভিনেতা হিসেবে পেয়েছি, গায়ক হিসেবেও পেয়েছি। আর পাশের বাড়ির কথা যখন বলছি, পাশের বাড়ির গান না শুনলে কি করে চলে?
0: না না, তাহলে আবার ওনারাও রেগে যাবেন নিশ্চয়ই। সেই গান এই মুহূর্তে আপনাদের জন্য।

0: আমরা একদম প্রথম দিকেও বলেছিলাম যে কোনো একটা ফিল্মে তাঁর গাওয়া গান সেটা এতটা পপুলার হয়, যার জন্য পরবর্তীতে তাঁকে সবাই চাইতে শুরু করেছিলেন কোনো একজন নায়কের কণ্ঠশিল্পী হিসেবে। এরপরে আমরা সেই গানটাই, সেই ফিল্মেরই গান শুনব, নবজন্ম। এই ফিল্মে উত্তম কুমারের কণ্ঠে,
1: এই ফিল্মে কিন্তু উত্তম কুমারের স্বকণ্ঠেও আমরা কীর্তন শুনেছি,
0: একদম তাঁর গান ছিল। এবং সেই গান এতটাই পপুলার হয়, তারপরে প্রডিউসার ডিরেক্টর অনেকেই চাইছিলেন যে এর পরে যে ফিল্ম সেই ফিল্মে উনি তাঁর কণ্ঠ হিসেবে থাকুন। কিন্তু চিন্তা করুন, তিনি বলছেন, যারা এসেছিলেন তার কাছে এই প্রপোজাল নিয়ে, এমনকি উত্তম কুমার স্বয়ং বলেছিলেন, তিনি উত্তম কুমারকে বলেছিলেন যে না, আমি চাই আপনার যিনি কণ্ঠ হয়ে আছেন হেমন্ত মুখোপাধ্যায় তিনিই থাকুন, আমি নয়, আমি আর সবার কণ্ঠ হয়ে থাকব। এই যে উদারতা, এটা আমরা কোথায় পাবো বলো?
1: সত্যি তখনকার মানে

0: একে অপরের প্রতি কি অপরিসীম শ্রদ্ধা।
1: এবং উনি না সাধারণত সবাইকে আপনি করে কথা বলতেন, শুধুমাত্র হেমন্ত মুখোপাধ্যায়, হেমন্ত তুমি, আর সন্ধ্যা, সন্ধ্যা তুমি, এই দুজনকে উনি তুমি বলে কথা বলতেন। এবার তাহলে সেই গানে যাই যে গান শুনে সকলের এত ভালো লেগেছিল, আমি আঙুল কাটিয়া। এই গান শুনতে থাকি।

0: 1961-তে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষে তিনি গিয়েছিলেন এই গান।
1: সত্যি দেখো, রবীন্দ্রসঙ্গীত তো বড় একটা তার গলায় আমরা শুনি না, কিন্তু কি অসাধারণ লাগলো শুনতে এই গান।
0: মানে উনি না যখন যে গান গেয়েছেন এত সুন্দর, সেই গানের সঙ্গে মিশে গেছেন, এবং দেখতে দেখতে দেখো তারও শতবর্ষ পেরিয়ে আমরা আরও 4 বছর এগিয়ে গেলাম।
1: ঠিক, এখনো চিরনূতন সেই গান। আমরা এবারে যে গানে যাব, রানী রাসমণি ছবির থেকে শুনব সেই গান। এবং এই গান ডক্টর বিধানচন্দ্র রায় তার ভীষণ পছন্দের গান ছিল, অনেকেরই পছন্দের গান। তিনি বিশেষ করে দেখা হলেই ধনঞ্জয়বাবুকে অনুরোধ করতেন যে এই গানটা গাওয়ার জন্য।
0: সেই গানে চলে যাই।

0: জানি আপনারা শুনতে শুনতে এটা নিশ্চয়ই ভাবছিলেন যে ত্রিনয়নী দুর্গা কখন আসবে, কিন্তু সত্যি কথা বলতে আজ তার বিভিন্ন ধরনের গান শুনতে শুনতে আমার আর সরিতার কোথাও একটা মনে হলো যে সামনেই তো দুর্গাপুজো,
1: এই গান অবশ্যই শুনবই
0: আমরা, এবং এই গান ছাড়া আমাদের দুর্গাপুজো শুরু শেষ হয় না। তো সেটা না হয় দুদিন বাদেই শুনবো,
1: আপাতত আজকে সময় তো একেবারেই শেষ, কিন্তু এমন একজন শিল্পীর কথা তার গান শেষ হবার নয়, এই গানের রেশ থেকে যাক আমাদের সঙ্গে, তেমনই একটি গান শুনতে শুনতে আমরা চলে যাব আজকের অনুষ্ঠান থেকে। সুরেলা সফর থেকে সরিতার ঝুমুর সঙ্গে ছিলাম আজকে ধনঞ্জয় ভট্টাচার্যের জন্মদিনে, তার প্রতি রইল আমাদের সশ্রদ্ধ প্রণাম।

আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক আইন, আলোচনা এবং বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে ভারত একটি নিরাপদ, সুরক্ষিত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল মহাকাশ ব্যবস্থার লক্ষ্যে

0: কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, সকলের কল্যাণে বৈজ্ঞানিক তথ্যের ব্যবহারে স্বচ্ছতা ও সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যারিসে আজ আন্তর্জাতিক স্পেস সামিটে ভার্চুয়ালি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহাকাশ কক্ষপথ ক্রমশ জটিল হয়ে পড়ছে এবং অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে সংঘাতের পরিবর্তে সহযোগিতা, স্বল্পমেয়াদী লাভের পরিবর্তে স্থায়িত্ব এবং বর্জনের পরিবর্তে অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিতে হবে। প্রধানমন্ত্রীর দেশ সেবার 25 বছর ও তার জন্মবার্ষিকীটি পশ্চিমবঙ্গ সরকার এবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে তার প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বলেন, আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনটি রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করার পাশাপাশি তার দীর্ঘায়ু কামনা করে সূর্যাস্তের পর কলকাতা সহ রাজ্য জুড়ে প্রদীপ প্রজ্বলন করা হবে। কলকাতায় হুগলি নদীর তীরে মূল অনুষ্ঠানটি হবে। বিকশিত ভারতকে সামনে রেখে প্রায় 80,000 স্কুলে বক্তৃতা, অঙ্কন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
1: আজকে আমরা এখানে আধিকারিক, এমএলএস, মিনিস্টার্স, ভার্চুয়ালি জেলা শাসকদের নিয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম যে ওয়ার্ল্ড যোগা ডে যেভাবে আমরা সফলতার সঙ্গে করেছি, হর ঘর তেরঙ্গা আমরা যেভাবে সফলতার সঙ্গে করেছি, ঠিক একইভাবে এই কর্মসূচিও আমরা সফলতার সঙ্গে করব। অন্য রাজ্যগুলোর সঙ্গে প্রতিযোগিতার মধ্য দিয়ে কত সর্বোত্তম করা যায় সে চেষ্টা করব এবং পশ্চিমবাংলার সমগ্র জনগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আবেদন করছি।
0: 7ই অক্টোবর সেবাযাত্রার আয়োজন করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানান। তবে উপনির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কোনো সরকারি অনুষ্ঠান হবে না। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রি সংক্রান্ত মামলায় অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে সিআইডি গ্রেপ্তার করেছে। সুপ্রিম কোর্টে আজ তার রক্ষা কবচের মেয়াদ শেষ হওয়ার পরই দক্ষিণ কলকাতার কালীঘাটে অভিষেকের বাড়ি থেকেই তাকে ধরা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় জানিয়েছেন, মূলত শালবনীতে জমি দুর্নীতি ও দখলের মামলায় সুমিতের বিরুদ্ধে মামলা চলেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিষেকের বাড়িতে সুমিত আত্মগোপন করে আছে। গোপন সূত্রে এই খবর পেয়ে সিআইডি ও এসটিএফ তা ঘিরে ফেলে তল্লাশি চালায়। সেখান থেকে খোঁজ মেলে সুমিতের, তাকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। আগামীকাল তাকে মেদিনীপুর আদালতে তোলা হবে। আগেই জানানো হয়েছে, সুমিতের অ্যাকাউন্টে প্রায় 15 কোটি টাকার হদিশ মিলেছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি কর্মীদের এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য প্রথমবার আইনি কাঠামো তৈরি করতে সংশ্লিষ্ট আইনের একটি সংশোধনী আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। এই নিয়ে ভোটাভুটিতে বিলের পক্ষে 171 ও বিপক্ষে 15টি ভোট পড়ে। পাশাপাশি 18টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় অভিন্ন নীতি কার্যকর করতেও পৃথক সংশোধনী বিল আনা হয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল অনুযায়ী প্রশাসনিক প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে আচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মীকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করতে পারবেন। বদলির পর কর্মী মূল বিশ্ববিদ্যালয়ে লিয়েন বজায় রাখা বা নতুন বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। পরিষেবার শর্ত, সিনিয়রিটি এবং অন্যান্য অধিকারও সুরক্ষিত থাকবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন ও কর্মী স্বল্প বিশ্ববিদ্যালয়গুলিতে অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করাই তাঁর সরকারের লক্ষ্য। তবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির এক শ্রেণীর অধ্যাপকের বিরুদ্ধে সনাতনী সংস্কৃতি অবমাননা করার অভিযোগ তোলেন তিনি। এরা বেছে বেছে বিজেপির মতাদর্শের বিরোধিতা করছে বলেও মুখ্যমন্ত্রীর দাবি।

কারো সুরক্ষিত থাকবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন ও কর্মী স্বল্প বিশ্ববিদ্যালয়গুলিতে অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করাই তাঁর সরকারের লক্ষ্য। তবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির এক শ্রেণীর অধ্যাপকের বিরুদ্ধে সনাতনী সংস্কৃতি অবমাননা করার অভিযোগ তোলেন তিনি। এরা বেছে বেছে বিজেপির মতাদর্শের বিরোধিতা করছে বলেও মুখ্যমন্ত্রীর দাবি।

কারো সুরক্ষিত থাকবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন ও কর্মী স্বল্প বিশ্ববিদ্যালয়গুলিতে অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করাই তাঁর সরকারের লক্ষ্য। তবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির এক শ্রেণীর অধ্যাপকের বিরুদ্ধে সনাতনী সংস্কৃতি অবমাননা করার অভিযোগ তোলেন তিনি। এরা বেছে বেছে বিজেপির মতাদর্শের বিরোধিতা করছে বলেও মুখ্যমন্ত্রীর দাবি।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কর্মী ও অধ্যাপকদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির লক্ষ্যে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 আজ বিধানসভায় পাশ হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতেই এই বিল আনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ সেবার 25 বছর ও তার জন্মদিন 17 সেপ্টেম্বরটি রাজ্য সরকার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবে বলে মুখ্যমন্ত্রী নবান্নে জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রি সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়কে সিআইডি গ্রেপ্তার করেছে। আগামীকাল তাকে মেদিনীপুর আদালতে তোলা হবে। আজ কৌশিকী অমাবস্যা, শক্তিপীঠ তারাপীঠে ভক্তদের ঢল, কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। সপ্তাহে দুদিন ছুটি সহ বিভিন্ন দাবিতে আগামীকাল ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। দীর্ঘ 14 বছর পর দলীপ ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে পূর্বাঞ্চল। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কর্মী ও অধ্যাপকদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য আইনি কাঠামো তৈরি করতে এই প্রথমবার সংশ্লিষ্ট আইনের একটি সংশোধনী আজ বিধানসভায় পাশ হয়েছে। ভোটাভুটিতে বিলের পক্ষে 171 ও বিপক্ষে 15টি ভোট পড়ে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 অনুযায়ী প্রশাসনিক প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে আচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মী ও অধ্যাপকদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করতে পারবেন। একটি প্রতিবেদন।
1: কলেজ কর্মীদের আন্তঃকলেজ বদলির বিধান থাকলেও বিশ্ববিদ্যালয়ের কর্মীদের ক্ষেত্রে তেমন কোনো আইনি ব্যবস্থা এতদিন ছিল না, ফলে উচ্চশিক্ষা ক্ষেত্রে মানব সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করতেই এই সংশোধনী আনা হয়েছে বলে সরকারের দাবি। এতে কর্মীদের পরিষেবা শর্ত, সিনিয়রিটি এবং অন্যান্য অধিকারও সুরক্ষিত থাকবে বলে আশ্বাস মিলেছে। বিলে স্পষ্ট করা হয়েছে, বদলি হওয়া কর্মীরা চাইলে মূল বিশ্ববিদ্যালয়ে নিজেদের লিয়েন বজায় রাখতে পারবেন অথবা নতুন বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হওয়ারও সুযোগ পাবেন। বদলির ফলে কর্মীর পরিষেবা সংক্রান্ত

0: সুবিধা, পরিবহন ভাতা এবং সিনিয়রিটির সুরক্ষাও নিশ্চিত করার প্রস্তাব রাখা হয়েছে। সিনিয়রিটি নির্ধারণ করা হবে তার প্রাথমিক নিয়োগের তারিখের ভিত্তিতে। অন্য একটি সংশোধনের মাধ্যমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির প্রভিডেন্ট ফান্ড পরিচালনা, পশ্চিমবঙ্গ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত 1993 সালের আইনের আওতায় আনারও উদ্যোগ নেওয়া হয়েছে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন ও কম লোকবল রয়েছে এমন বিশ্ববিদ্যালয়গুলিতে অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রী কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির এক শ্রেণীর অধ্যাপকদের বিরুদ্ধে সনাতনী সংস্কৃতিকে অবমাননার অভিযোগ তোলেন।
2: এই আইন প্রয়োগ করে আপনারা যে শব্দভঙ্গ ব্যবহার করেছেন তাতে তো আমাদের সবার আপত্তি আছে, গেরুয়াকরণ এটা আমরা করব না। সিপিএম অনিলায়ন করেছিল, আর আপনাদের যে দল, তিন টুকরো না চার টুকরো আমি জানি না, সেই দল মমতায়ন করেছিল, আমরা এটার কোনোটা করব না।
1: এদিকে এই বিলের আড়ালে বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপ ও শিক্ষায় গৈরিকীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে বলে সব বিরোধী দলের তরফে অভিযোগ তোলা হয়। কোনো একটি বিশ্ববিদ্যালয় বামপন্থীদের সঙ্গে আদর্শগত লড়াইয়ে না পেরে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই আজ বিধানসভায় এই বিল আনা হয়েছে বলে সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান অভিযোগ করেছেন। বিধানসভা ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই বিল মূলত একটি বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করেই সংশোধন করা হয়েছে।
3: প্রতিষ্ঠানের উৎকর্ষের সঙ্গে মানব সম্পদ হিসাবে শিক্ষক সমাজের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ, যেমন এই নীতিতে সরকারি শিক্ষা ব্যবস্থা দুর্বল হতে বাধ্য। এই বিল একবারে নির্দিষ্টভাবে মনে হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো একটা ইউনিভার্সিটিকে টার্গেট করে হচ্ছে যে এই কদিনের মধ্যে তড়ি করি করে হচ্ছে যে এই বিল নিয়ে এসে এই বিধানসভাতে একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার চেষ্টা হচ্ছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ সেবার 25 বছর ও তার জন্মদিন 17ই সেপ্টেম্বরটি রাজ্য সরকার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবে, এজন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে। মহালয়ার আগেই সব অনুষ্ঠান সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে এর প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করার পাশাপাশি শ্রী মোদীর দীর্ঘায়ু কামনায় সূর্যাস্তের পর কলকাতা সহ রাজ্য জুড়ে প্রদীপ প্রজ্বলন করা হবে।
4: কলকাতাতে মূল প্রোগ্রাম গঙ্গা তীরবর্তী এলাকাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হবে। ভিক্টোরিয়া সহ, নবান্ন সহ, রাইটার সহ সরকারি দপ্তর এবং ঐতিহ্যশালী দপ্তর এবং কালীঘাট মন্দির সহ বিভিন্ন আস্থার জায়গা, সেগুলো প্রদীপ দিয়ে সাজানোর কর্মসূচির মধ্যে আমরা নিয়েছি।
1: পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রি সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়কে সিআইডি গ্রেপ্তার করেছে। এরপর তাকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। সুপ্রিম কোর্টে আজ তার রক্ষা কবচের মেয়াদ শেষ হওয়ার পরই দক্ষিণ কলকাতার কালীঘাটে অভিষেকের বাড়ি থেকেই সুমিতকে গ্রেপ্তার করে পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানান, মূলত শালবনীতে জমি দুর্নীতি ও দখলের অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে, আগামীকাল তাকে মেদিনীপুর আদালতে তোলা হবে। অভিষেকের বাড়িতেই সুমিত আত্মগোপন করে থাকার খবর সিআইডি ও এসটিএফ বাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালায়। সেখান থেকে খোঁজ মেলে সুমিতের। এসএসকেএম হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। শ্রীরামপুরের মাহেশে আগামীকাল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সভা আপাতত হচ্ছে না। এই সভার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় পুলিশ। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এই মামলা শুনানির সময় প্রধান বিচারপতি আগামীকালই এই সভা জরুরি কিনা সে কথা জানতে চান। তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে সমস্যা নেই বলে জানান। এ প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, আগামীকাল বেলা 12:30টায় এই মামলা শুনানি হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৌশিকী অমাবস্যায় আজ শক্তিপীঠ তারাপীঠে ভক্তদের ঢল নেমেছে। ভোররাত 3টে থেকে খুলে দেওয়া হয়েছে মন্দিরের গর্ভগৃহ, চলছে বিশেষ পূজার্চনা। রাতভর মন্দির সংলগ্ন মহাশ্মশানে চলবে যজ্ঞ। এই বিশেষ পূজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাধু সন্তরা। বাসন্তী পোলাও, বলির মাংস, শোল মাছ পোড়া প্রভৃতি সহযোগে আজ মা তারাকে ভোগ নিবেদন করা হচ্ছে। এবার তারাপীঠে অন্য অন্যতম আকর্ষণ ছিল পুষ্পবৃষ্টি। রাজ্য সরকারের উদ্যোগে হেলিকপ্টার থেকে মন্দির চত্বরে পুষ্পবৃষ্টি করা হয়। দুপুরে মা তারাকে রাজবেশে সাজিয়ে নিবেদন করা হয় বিশেষ অন্নভোগ। সন্ধ্যায় দেবীকে সোলার ডাকে সাজিয়ে আরতির পর শীতল ভোগ নিবেদন করা হয়। রাত 9টায় শুরু হবে।

0: বিশেষ পুজো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৌশিকী অমাবস্যা উপলক্ষে আজ সন্ধ্যায় কালীঘাট মন্দিরে যান। পুজো দেওয়ার পর প্রসাদও গ্রহণ করেন তিনি। এদিকে রাজ্যের বিভিন্ন কালী মন্দিরে আজ বিশেষ পূজার্চনা শুরু হয়েছে। বারোয়ারির পাশাপাশি গৃহস্থের বাড়িতেও চলছে মা কালীর আরাধনা। সপ্তাহের শেষ কাজের দিনে আগামীকাল ফের দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর ফলে মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার মিলিয়ে টানা তিন দিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। ব্যাংক কর্মী আধিকারিকদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস ইউএফবিইউ দীর্ঘদিন ধরে সপ্তাহে দুদিন ছুটি এবং কাজের ভিত্তিতে উৎসাহ ভাতার নীতির বদল সহ একাধিক দাবি জানিয়ে আসছে। ইতিমধ্যেই চার দফা দাবি কেন্দ্রের কাছে পেশ করেছে তারা। সপ্তাহে দুদিন ছুটির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর হয়নি বলে সংগঠনের দাবি। এর প্রেক্ষিতে ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্ত। কলকাতার বালেশ্বর আত্মোৎসর্গ স্মারক সমিতির উদ্যোগে ওড়িশা সরকারের সহযোগিতায় রক্ততীর্থ বালেশ্বরে চষাখণ্ড বরাবটি জেলে এবং সংলগ্ন শ্মশানে বাঘাযতীন সহ পঞ্চশহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। 1915 সালের 9 সেপ্টেম্বর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত এবং জ্যোতিষ পাল এই পাঁচ বিপ্লবীর সঙ্গে ব্রিটিশ বাহিনীর লড়াই চলে। ঘটনাস্থলেই শহীদ হন চিত্তপ্রিয় রায়চৌধুরী। পরদিন মৃত্যু হয় বাঘাযতীনের। মনোরঞ্জন ও নীরেনের ফাঁসি হয়। জ্যোতিষকে আন্দামানে যাবজ্জীবন কারাদণ্ডে পাঠানো হয়। পরে বহরমপুর জেলে অকথ্য অত্যাচারে তিনি প্রাণ ত্যাগ করেন। মুর্শিদাবাদে গঙ্গার জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার অনেকটা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফারাক্কা ব্যারেজের 109টি গেটই খুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় জল কমিশন সূত্রে জানা গেছে, ফারাক্কায় ডাউনস্ট্রিমে গঙ্গার জলস্তর বর্তমানে বিপদসীমা থেকে প্রায় 1.5 মিটার ওপরে রয়েছে। এভাবে জল বাড়তে থাকলে বেনিয়াগ্রাম সহ গঙ্গাপাড়ের বাসিন্দাদের ভয় সবচেয়ে বেশি। প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও সক্রিয় রয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, এই এলাকার ওপর দিয়ে বিস্তৃত ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী 48 ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি সহ হিমালয় সন্নিহিত অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দীর্ঘ 14 বছর পর দলীপ ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে পূর্বাঞ্চল। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে জয় পেয়েছে তারা। পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিশান ম্যাচের সেরা হয়েছেন। এদিকে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে আজ সুপার সিক্স পর্বের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস 5-1 গোলে কোল ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 আজ বিধানসভায় পাশ হয়েছে। আজ কৌশিকী অমাবস্যা, শক্তিপীঠ, তারাপীঠে ভক্তদের ঢল। সপ্তাহে দুদিন।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুকেশ কুমার বল। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि भारत अंतरिक्ष अन्वेषण से जुड़े अभियानों को सुरक्षित, शांतिपूर्ण और टिकाऊ बनाए रखने के पक्ष में है। श्री मोदी ने कहा कि अंतरिक्ष संबंधी गतिविधियां अंतर्राष्ट्रीय कानून, संवाद और बहुपक्षीय सहयोग पर आधारित होनी चाहिए। प्रधानमंत्री मोदी ने आज फ्रांस के पेरिस में आयोजित अंतर्राष्ट्रीय अंतरिक्ष शिखर सम्मेलन को वीडियो कॉन्फ्रेंस के माध्यम से संबोधित करते हुए कहा कि वर्तमान में अंतरिक्ष से जुड़ी गतिविधियों में अधिक संस्थाएं और देश शामिल हो रहे हैं। ऐसे में टकराव के बजाय सहयोग, अल्पकालिक लाभ के बजाय टिकाऊ विकास और अलगाव के बजाय समावेश को प्राथमिकता दी जानी चाहिए।
2: फॉर सेंचुरीज स्पेस इंस्पायर्ड अवर इमेजिनेशन, टुडे It saves life on earth, from climate and crops to oceans and communities. The promise of space is infinite. Our responsibility is collective. As orbits become more crowded, technologies more powerful and actors more numerous.
1: प्रधानमंत्री मोदी ने देश की अंतरिक्ष यात्रा की उल्लेखनीय प्रगति को रेखांकित करते हुए कहा कि चंद्रयान 3 के माध्यम से भारत चंद्रमा के दक्षिणी ध्रुव के निकट उतरने वाला पहला देश बना। उन्होंने कहा कि भारत का लक्ष्य वर्ष 2035 तक अपना अंतरिक्ष केंद्र स्थापित करना और वर्ष 2040 तक एक भारतीय को चंद्रमा पर भेजना है। चीन के राष्ट्रपति शी जिनफिंग इस सप्ताह नई दिल्ली में होने वाले ब्रिक्स शिखर सम्मेलन में शामिल होने के लिए भारत आएंगे। चीन के विदेश मंत्रालय ने आज बताया कि प्रधानमंत्री नरेंद्र मोदी के निमंत्रण पर राष्ट्रपति जिनफिंग 12 और 13 सितंबर को 18वें ब्रिक्स शिखर सम्मेलन में हिस्सा लेंगे। वैश्विक अस्थिरता, पश्चिम एशिया में संघर्ष और रूस यूक्रेन युद्ध के बीच ये यात्रा ब्रिक्स सहयोग को लेकर महत्वपूर्ण कूटनीतिक पहल मानी जा रही है। इस बीच दिल्ली

0: आकाशवाणी FM गोल खांटी सोना।
1: बोलबेन आपनी सुनबो आम्रा सुनछेन आपनार कथा आपनार कथा 100.1 FM गोल्डे आपनार कथा 100.1 FM गोल्डे
2: স্টুডিওর ঘড়ি বলছে রাত 8:11 আর এই সময়টা আপনার কথা বলার সময় আর আমাদের শোনার সময়। আজ স্টুডিওতে রয়েছি শ্রাবস্তী আর রাজর্ষী। আজ 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস এবং প্রতি বছরই আজকের দিনটায় বিশ্বব্যাপী পালিত হয় আত্মহত্যা প্রতিরোধ সচেতনতা বাড়ানোর জন্য। আর সেই জন্যই আপনার কথার বিষয় আজ, সমাজ যদি ব্যর্থতাকে সহজভাবে গ্রহণ করে তবে আত্মহননের সংখ্যা অনেক কমে যাবে। আপনি বলতে পারেন পক্ষে অথবা বিপক্ষে, মেসেজ করতে পারেন, করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা চলে আসতে পারেন টেলিফোন লাইনে।
3: এবার দেখো, আজকের টপিক যেহেতু একটু সেন্সিটিভ, তাই আমরা আশা করব যারা লিখবেন বা বলবেন তাদের মধ্যে সেই সেন্সিটিভিটিটা যেন থাকে
2: একেবারেই।
3: হ্যাঁ, এবং এমন নয় যে বলার জন্যই ফোনটা করতে হবে বা বলার কিছু লেখার জন্য কিছু লিখে দিতে হবে। আমরা জানি আপনারা সেই ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল, বিষয়ের গুরুত্ব বুঝে আপনারা টেলিফোনে আসবেন। যেমন আমাদের ফেসবুকে FM গোল্ডের পেজে আমাদের

0: কমেন্ট বক্সে বেশ কয়েকজন বন্ধু লিখছেন। যেমন এক বন্ধু লিখেছেন, তার নাম হচ্ছে এস এন মণ্ডল বাপি, কোড়াকাটি সন্দেশখালি থেকে লিখছেন। এটা দীর্ঘ মেসেজ, আমি একটু সংক্ষেপেই বলবো। আমি তো মনে করি জীবনে ব্যর্থতাও কখনো কখনো সফলতা অর্জনের মানসিকতা তৈরি করে, কিন্তু বারবার ব্যর্থতায় যে মানসিক চাপ আসে তা থেকে মুক্তি পেতে যে সহযোগিতা এবং ভরসা দেওয়ার মতো মানুষ থাকা প্রয়োজন। অনেক সময় দেখি কিছু নিজের কাছের আপন স্বজন কাটাঘায় নুনে ছিটে দেন। আমরা শুধু চাওয়া পাওয়া এবং উচ্চাকাঙ্ক্ষা বেশি করি, অন্যের ওপর বাড়তি কিছু চাপিয়ে দিই, নয়তো ব্যর্থতাকে স্মরণ করিয়ে দিই। কেউ তো আবারও এমনও বলি, তোমার দ্বারা কিছুই হবে না। এই কথাই লিখেছেন আমাদের বন্ধু এস এন মণ্ডল বাপি, কোড়াকাটি সন্দেশখালি থেকে। চলে যাই টেলিফোনে।
1: হ্যালো,
2: নমস্কার, শুভ সন্ধ্যা।
1: হ্যাঁ নমস্কার,
2: বলছি
1: বলুন।
2: ব্যাপারটা হচ্ছে যে এই প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরটা আছে, মানে আমরা কি ব্যর্থতাটাকে সহজভাবে গ্রহণ করি প্রথম। কারণ বেসিক যে আমাদের যেটা হয় যে স্কুল জীবন থেকে, মানে চ্যারিটি বিগিনস এট হোম যদি আমি ধরে নিই, তাহলে আমাদের শেখানো হয় যে ফেলিয়ার অ্যাজ আ পিলার টু সাকসেস। কিন্তু যদি সেই বেস করেই বাবা মারা সত্যি বোঝায় বাচ্চাকে যে তোমার একটা ফেলিয়ার ডাজেন্ট ডিসাইড ইউর ফিউচার, একদম হতে পারে না। যারা আপনি যদি, আমরা সবাই জানি পড়ি, যারা খুব সাকসেসফুল আজকে, খুব সাকসেসফুল ধরে রাখুন, তাদের যদি আমি লাইফ হিস্ট্রি দেখি, তারা দেখবো তারা কিন্তু ব্যর্থ হতে হতে সাকসেস পেয়েছে। কেউ কোনোদিন এরকম খুব লাকে ফ্লুকে হয়ে যায় এরকম
1: না, একেবারেই তাই। কিন্তু আমরা যদি মেনেও নিই যে হ্যাঁ ঠিক আছে এবারটা হয়নি, পরের বার হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এরকম একটা সমাজে বাস করি যেখানে মানুষ এসে জিজ্ঞেস করবে কি রে হলো না, বারবার বারবার আমাদের পোক করা হয়। আমি ইমিডিয়েট রিলেটিভস বলছি না, বাবা মার কথা বলছি না, তারা হয়তো অনেক সময় আমাদের পাশে থাকেন, কিন্তু বাবা মাকেও পোক করার লোক থাকে প্রচুর।
2: অবশ্যই, এবং এখানে আমি এটা দেখেছি স্কুলেও পিয়ার প্রেশার একটা বিশাল বড় কাজ করে। প্লাস এই যে ধরুন আমি, আমার প্যারামিটারটা কি, আমার প্যারামিটার হচ্ছে ইদার অর্থ দিক দিয়ে হয়, মানে আমি ধরুন ব্যর্থ হয়ে গেলাম যে আমি পড়লাম একটা ইঞ্জিনিয়ারিং করলাম কিন্তু চান্স পাচ্ছি এত, মানে একটা কোম্পানি সে আমাকে এত কম স্যালারি দিচ্ছে, সেখানেও ব্যর্থতা আমার মনে হয় যে আমার তো 1,00,000 টাকা করে কামানোর দরকার ছিল, সেখানে আমি 20,000 টাকা। আবার ধরুন আমি আমি ব্যক্তিগত ভাবে, মানে আমার একটা পার্ট অফ মাই জব ইজ টু টিচ, তো আমি স্টুডেন্টদের যখন পড়াই তখন তাদের বাবা মার একটাই উদ্দেশ্য, কি করছে বেস হোক না হোক, বিকজ আমি ইংলিশ পড়াই, তো ইংলিশ গ্রামার যখন পড়াই তখন প্যারেন্টসটা ওপেনলি বলে যে আমাদের চাই, এখন যেহেতু সিস্টেমটা এমন হয়ে গেছে 80-20 হবে ইভ্যালুয়েশন হয়, তো বলছে আমাকে 80-তে আপনি 79 এনে দিন যে কোনো ভাবে।
1: সেই
2: মানসিকতা থেকে একটু বেরোনো দরকার, খুব দরকার, টু বি আ গুড পারসন ইন দ্য ফিউচার।
1: একদম একদমই তাই। অনেক ধন্যবাদ আপনাকে। এরপর একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখবো। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে মেসেজ করছেন, সমাজ যদি ব্যর্থতাকে সহজভাবে গ্রহণ করতে শেখে তবে সমাজ থেকে আত্মহননের মতো চরম ও বেদনাদায়ক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা অনেকাংশেই কমে যাবে। পরিশেষে বলা যায় জীবনের মূল্য যে কোনো পরীক্ষা, চাকরি বা সাময়িক সামাজিক সম্মানের চেয়ে অনেক বেশি। সমাজ যখন ব্যর্থতাকে অপরাধ হিসেবে না দেখে মানুষের স্বাভাবিক সীমাবদ্ধতা ও অভিজ্ঞতার অংশ হিসেবে মেনে নেবে তখন মানুষের মন থেকে একাকিত্ব ও হীনমন্যতা দূর হবে। সহানুভূতিশীল এবং সহনশীল সমাজই পারে আত্মহননের সংখ্যা শূন্যে নামিয়ে এনে একটি সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত প্রজন্ম গড়ে তুলতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন এই মেসেজ, খুবই সংবেদনশীল একটি বার্তা। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। আজকের অভিমত, সমাজ যদি ব্যর্থতাকে সহজভাবে গ্রহণ করে তবে আত্মহননের সংখ্যা অনেক কমে যাবে। এর পক্ষে বলি মূল কারণ আমাদের বিষণ্ণতা ও মানসিক ব্যাধি। জীবনের সামনে যদি বড় সংকট হাজির হয় তবে আত্মহননের পথ অনেকেই ধরে নেয়। আত্মীয় প্রিয়জনের সাথে

0: মধুর সম্পর্কের ভাঙন ঘটলে আবার নিউক্লিয়ার ফ্যামিলিতে একাকিত্ব মনে বিষাদ আনে, যেমন বৃদ্ধাবাস অপরিহার্য। সংসারে যদি ক্রমাগত অত্যাচার বা মারধর এসব চলে, তবে অনেকেই এই পথ বেছে নেয়। তখন কোনো মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিতে হয়। আমি জানি আমাদের এলাকায় অনেকে ঋণের সুদের চাপে আত্মহননের পথ বেছে নিয়েছে, অহরহ ঘটছে এই ঘটনা। তপন চক্রবর্তী লিখেছেন সিঙ্গুর বাসুবাটি থেকে। বেশ, আবারও একটু টেলিফোনে দেখে নেব কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: রাজশ্রীদি আর সাউথ, এই রাজশ্রীদি আর সাউথশ্রীদি দুজনকেই শুভ সন্ধ্যা।
0: বলুন।
1: আমি মহেশতলা থেকে দেবাশিষ বলছি। দেখুন, ব্যর্থতা আত্মহত্যার কারণ হতে পারে না, এর জন্য সমাজকে সচেতন হতে হবে। শুধু তাই না, নিজেকেও অনেক বেশি সচেতন হতে হবে, নিজের প্রতি সংবেদনশীল হতে হবে। আপনারা যেদিকটা বলছেন, মানে যেদিকটা নিয়ে একটু আগে কথা হচ্ছিল, সেটা হচ্ছে যে তার কেরিয়ারের দিক, কিন্তু কেরিয়ারের দিকের বাইরেও একটা দিক আছে। এখন দেখা যাচ্ছে ইয়ং যে ছেলে মেয়েরা, আমাদের আমাদের আগের যে মানে পরের যে জেনারেশন, নতুন জেনারেশন যারা, আমরা ধরুন 50-এর কাছাকাছি, আমাদের আগে মানে পরে যেই জেনারেশন, নতুন জেনারেশন যারা আছে, তারা বিশেষ করে দেখা যায় পারিবারিক নানা কারণে অশান্তির জন্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এটা কিন্তু সহজ পথ নয়। এটা তাকে বোঝাতে, তার পারিবারিক পরিবেশটাকে এমন ভাবে তৈরি করতে হবে, ধরা যাক একটি মেয়ে একটি ছেলে প্রেমে পড়েছে, এবার প্রেমের আবদ্ধ সম্পর্ক, সেই সম্পর্কে দেখা গেল মেয়েটা কোনোভাবে ডিনাই করছে বা ছেলেটা ডিনাই করছে, না কিছুদিন সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার পর সেটাকে অ্যাকসেপ্ট করছে না, তখন সেই ছেলেটি বা মেয়েটি ভেবে নিচ্ছে যে ওই ছেলেটাই আমার জীবনের সব, বা ছেলেটাও ভাবছে যে ওই মেয়েটাই আমার জীবনের সব। কিন্তু এটা কি বাস্তব? এটা তো বাস্তব না। এই বাস্তব শিক্ষাটা যদি দেওয়া যায় পরিবারের তরফ থেকে, এবং তার বন্ধু বান্ধব যারা তার পাশাপাশি আছে, তারাও যদি তাদের কাছে সে যদি খোলাখুলি ভাবে আলোচনা করতে পারে, এবং সহানুভূতিশীল এবং সংবেদনশীলতার মাধ্যমে যদি তাকে বোঝানো যায় যে না, ওই ছেলেটি বা ওই মেয়েটি তোমার জীবনের সব হতে পারে না, পৃথিবীতে একটা মেয়ে, একটা ছেলের জন্য একটা মেয়ে জন্মায় না, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যদি বুঝতে পারে আর সে যদি সংবেদনশীল হয়, সে যদি নিজে ভাবে যে না, আমার এই সময়টা একজন মানসিক মানে মেন্টালি সাপোর্টের দরকার, আমাকে একজন কাউন্সিলরের সাপোর্ট নিতে হবে, সেই সাপোর্ট সিস্টেমে যেতে হবে। কিন্তু এটা আমরা শহর অঞ্চলে ভাবি, কিন্তু গ্রামাঞ্চলের ক্ষেত্রে তো এই জিনিসটা হচ্ছেই না। গ্রামাঞ্চলের মধ্যে অ্যাওয়ারনেসটা এতটাই কম যে সেখানে এই কাউন্সেলিং এই সমস্ত কিছু সে ভাবতেই পারবে না। সে যদি ভাবে তাহলে তাকে ভাবা হবে কি, এ মানসিক রোগ হয়েছে রে পাগল, এ কাউন্সিলরের কাছে কোনো কেউ যদি অ্যাডভাইসও করে তাকে নিয়ে যাওয়ার জন্য, তার পারিপার্শ্বিক লোক বলবে এই বাবা ওকে মনোরোগের কাছে নিয়ে যাচ্ছে, কারণ ও কি রোগ হয়েছে, ও কি পাগল, মাথা খারাপ। কিন্তু সেটা তো না, একজন সাইকিয়াট্রিস্ট বা একজন সাইকোলজিস্ট সে কিন্তু তাকে সাহায্য করে অনেক বেশি।
0: একদমই তাই, অনেক ধন্যবাদ, অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে বক্তব্য এবার। নমস্কার, আপনারা আসবেন 2248-80-85 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ বা SMS করবেন 9903059992 এই নম্বরে। হোয়াটসঅ্যাপে চোখ রাখব। লিখছেন রমা রায় দাসনগর হাওড়া থেকে। আমাদের সমাজে যখন কেউ বলে যে সে মানসিকভাবে বিপর্যস্ত, সমাজ তখন তাকে মানসিকভাবে দুর্বল বা কাপুরুষ বলে দেগে দেয়। এই সামাজিক কলঙ্কের ভয়ে ভুক্তভোগী ব্যক্তি তার কষ্ট সবার আড়ালে লুকিয়ে ফেলে, যা তার মনস্তাত্ত্বিক সংকটকে আরও ঘনীভূত করে তোলে। আমাদের সমাজে আত্মহত্যা নিয়ে নানাবিধ আলোচনা থাকলেও একে ঘিরে রয়েছে অসংখ্য ভুল ধারণা বা মিথ। এই ভুল ধারণার কারণে অনেকেই মানসিক সংকটে থাকা আপনজনদের অবহেলা করেন, যা প্রকারান্তে আত্মহত্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। আত্মহননের মতো একটি জটিল মনস্তাত্ত্বিক বিষয়কে বুঝতে হলে আমাদের প্রচলিত সামাজিক অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে বাস্তবতাকে মেনে নেওয়া জরুরি। লিখছেন রমা রায় দাসনগর হাওড়া থেকে। বেশ, এরপরের হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন প্রভাতী ভট্টাচার্য বিহালা থেকে। পরাজয় নয় শেষ, আসবে আবার নতুন ভোর, ধৈর্য ধরে চেষ্টা করলে খুলবে তবে নতুন দূর। বিষণ্নতায় ভরবে মন বারবার বিফল হলে, চরম বিপদ আত্মহননের পথ বেছে নিলে, সমাজ যদি মেনে নেয় মানুষের ব্যর্থতাকে, কোনোদিন

0: খুঁজবে না জীবনের সফলতাকে। সমাজের ভ্রুকুটি সহ্য করে আত্মহননকে সরিয়ে সফলতা পেতে হবে সকল বাধাবিঘ্ন পেরিয়ে। বেশ, লিখছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। টেলিফোন লাইনে কে রয়েছেন? হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার,
0: নমস্কার।
1: জেলা নদী আছে, সমীর দাস বলছি।
0: বলুন।
1: দেখুন, আমি তো ডাক্তার না, এগুলো বিশেষজ্ঞরা ভালো বলতে পারবে। তাহলে আমি দুটি অভিজ্ঞতার কথা আমি বলছি। মানে আজ থেকে প্রায় বছর তিন চারেক হয়ে যাবে, আমরা বন্ধু বান্ধব মিলে নিউ ইয়ারের দিন পিকনিক করছি রাত্রিবেলায়। তা আমাদের মধ্যেই একজন যে রাত্রিবেলায় খাসির মাংস সে নিজে হাতে রান্না করছে, নিজে হাতে রান্না করছে, আমরা মশলাপাতি সমস্ত কিছু এগিয়ে দিচ্ছি, ভালো গল্প গুজব হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে খুব সুন্দর। এবং সেদিন কাজ যেন একটু বেশি বেশি খাচ্ছে সবার থেকে। আমি কি রে আজকে কি অবস্থা, ধরে এত খাওয়া, ঠিক আছে খা, আনন্দ ফুর্তি করছি সবাই মিলে। হঠাৎ পরের দিন সকালবেলায় শুনতে পারলাম তিনি গলায় দড়ি দিয়ে মারা গেল। কারণটা জানতে পারলাম না, পরে জানতে পারলাম বাড়িতে গেল, বাড়িতে গিয়ে তার ছেলের সাথে কোনো একটা কোনো গন্ডগোল হয়েছিল, রাগ সামলাতে পারেনি, তার ঘরের সামনে সে আত্মহত্যা করে। এই যে মুহূর্তটা, সেই মুহূর্তটা আমরা কিন্তু কেউ বুঝতে পারিনি, কারণ আমরা সব জায়গায় আনন্দ ফুর্তি করছি, পিকনিক টিকনিক করলাম একসঙ্গে, সবাই বাড়ি চলে গেলাম। তারপরে সে তার বাড়িতে গেল, বাড়িতে গিয়ে তার ছেলের সাথে কোনো একটা বিষয় নিয়ে মনে গন্ডগোল ফন্ডগোল হয়েছে, রাগ সামলাতে পারে।
0: বেশ,
1: অর্থাৎ ওই মুহূর্তটাকে যদি কেউ চেক দিতে পারে, কেউ যদি পরিবারে জানতে পারে যে তার ভিতরে অস্বাভাবিক কিছু একটা ঘটনা ঘটছে,
0: একদম একদম, অনেক ধন্যবাদ। অনেক মেসেজ জমা রয়েছে, আমি আর দীর্ঘ করলাম না। এবং একটু যদি আপনারা বিষয়ে বলেন, আজকের বিষয় কিন্তু আত্মহনন বা আত্মহত্যা নয়, আজকের বিষয় সমাজ যদি ব্যর্থতাকে সহজভাবে গ্রহণ করে তবে আত্মহননের সংখ্যা অনেক কমে যাবে। অর্থাৎ ব্যর্থ যদি কোনো একটা দিকে হয় এসে, তখন যদি আমরাই বলি আমরাই তো সমাজ, আমরাই যদি তার পাশে থাকি, আমরা যদি উৎসাহ দিই, তাহলে আত্মহননের সংখ্যা কমে যাবে। আপনি কি মনে করেন এটা ঠিক? তাহলে কিন্তু চলে আসুন টেলিফোন লাইনে এবং মেসেজ করুন, একটু বিষয় থাকার জন্য অনুরোধ করব। পরবর্তী মেসেজ করছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে। প্রিয়, আপনার কথা, ব্যর্থতা সমাজের সঙ্গী, সমাজের অঙ্গ, তাই সমাজ যদি ব্যর্থতাকে স্বাভাবিকভাবে নেয় তাহলে একজন মানুষ মানসিক চাপ কাটিয়ে মানসিক স্বাস্থ্য ভালো রেখে সুখে শান্তিতে আনন্দে বাঁচতে পারে, যেমনটা রবার্ট ব্রুস ব্যর্থতা দূর করতে সব কিছু জয় করেছিলেন। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, একেবারেই তাই, নিশ্চয়ই তাই। কিন্তু আদতে কি হয় জানেন, যখন সত্যিই একটা মানুষ ব্যর্থ হয়, আশেপাশে সেই মানুষটার তুলনা টানা হয় এবং বিভিন্নভাবে ঠাড়ে ঠুড়ে বোঝানো হয়, এত যে তুই ভালো ছিলিস, এখন তো কি হলো সেসব করে, এখন তো আর কিছুই করতে পারলি না, অথচ দেখ যারা খুব একটা ভালো পড়াশোনায় ছিল না তারা তোর থেকে কত এগিয়ে গেল। এটাই কিন্তু হয় বাস্তবে, তাই না? কিন্তু সেটা যদি না হয়, যদি সমস্ত মানুষ পাশে থাকে এবং ব্যর্থতাকে সেরকমভাবে মাপকাঠি দিয়ে না বিচার করে, সহজভাবে যদি ব্যর্থতাকেও গ্রহণ করে, তবে আত্মহননের সংখ্যা অনেক কমে যাবে। পরবর্তী হোয়াটসঅ্যাপ মেসেজ সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে লিখছেন, ব্যর্থতা জীবনে থাকবেই, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য ব্যর্থতার হোঁচট খায়নি। সমাজই মানুষকে উচিত শিক্ষা দিয়ে সাফল্যের দিশা দেখায়, সুতরাং মানুষের আত্মহনন রোধ করার জন্য পরিবারের ইতিবাচক ভূমিকা নেওয়া উচিত। সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে লিখেছেন, খুব ছোট্ট, খুব সুন্দর মেসেজ। পরবর্তী মেসেজ লিখছেন যাদবেন্দ্র পণ্ডা ঝুঁকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। শুভ সন্ধ্যার আর যে রাজর্ষী দাদাভাই ও শ্রাবস্তী দিদিভাই, নমস্কার জানাই। ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, বরং এটি নতুন করে শুরু করার এক শক্তিশালী প্রেরণা, যেটা থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের আগে হাজারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি সেগুলোকে পরাজয় ভাবেননি। প্রতিটি ভুল পদক্ষেপ আসলে সফলতার এক একটি ধাপ। আমি মনে করি একে একের সাথে অন্যের তুলনা বন্ধ করে প্রত্যেকের নিজস্ব প্রতিভাকে সম্মান জানাতে হবে। পরীক্ষায় কম নম্বর পাওয়া বা ব্যবসায় ক্ষতি হওয়া মানেই জীবন ধ্বংস হয়ে যাওয়া নয়, পরিবার ও সমাজকে এই বিষয়ে মানসিক সহযোগিতা দিতে হবে। নিজের ভেতরের কষ্ট বা হতাশা চেপে না রেখে বিশ্বস্ত কোনো

0: বন্ধু পরিবারের সদস্যর কাছে সব কথা খুলে বললে মনের বোঝা অনেকটাই হালকা হয়ে যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন এই মেসেজ। এই মেসেজটা পেলাম বিষয়ে, একদম বিষয়ে পেলাম। এরপরের মেসেজ এ যাব, তার আগে একটু টেলিফোন নিয়ে নি। না, নেই বোধ হয়, টেলিফোন যোগাযোগটা বিচ্ছিন্ন হয় না। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি বদুর চক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহির আলী বলছি।
0: হুম, বলুন।
1: সমাজে ব্যর্থতা তো অবশ্যই, ব্যর্থতা না এসে তো ভালো মন্দ সেটা সার্থকটা জিনিস বুঝতে পারবে না। ব্যর্থতা তার আসবেই, তবেই তো সে এক জায়গায় উত্তীর্ণ হতে পারবে। তো যখন সে ব্যর্থতার মধ্যে পড়ে, যখন সে আত্মহরণের দিকে যে জিনিসটা বেঁচে যাচ্ছে বা মনে হচ্ছে, তখন কিন্তু আমি বলবো তাকে সেই মুহূর্তে যদি তার কোনো আত্মীয় বা তার কোনো বন্ধু বান্ধব, মানে প্রিয় কোনো গ্রাহক বা প্রিয় কোনো বন্ধু তাদের সঙ্গে যে সেই জিনিসটা শেয়ার করে, এবং যদিও শেয়ার না করারও সে সুযোগ পায়, অন্তত খোলামেলায় নিজে যদি চিন্তা করে, এবং যদি কোনো তার বন্ধু বান্ধব যদি জেনে একটু ফেলে, তাকে অন্তত সেই আত্মহরণের দিক থেকে একটু যেভাবে বুঝিয়ে নিয়ে অন্তত খোলামেলায় তাকে অন্তত বিশ্বাস বা ভালো মন্দ একটু বুঝিয়ে নিয়ে অন্তত আত্মহরণের দিকটা একটু যদি বেছে নিতে পারে, আমি অন্তত বলবো এটার দিক থেকে অন্তত আত্মহরণের দিক থেকে একটু অনেকটা সমাজ থেকে ভালো হবে বলে মনে।
0: বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরের হোয়াটসঅ্যাপ মেসেজে চোখ রাখি। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখছেন, ব্যর্থতা জীবনের শেষ নয়, অথচ সমাজের চোখে ব্যর্থ হয়ে যাওয়াকে আমরা অনেক সময় জীবনেরই পরাজয় বলে মনে করি। পরীক্ষায় কম নম্বর, চাকরি না পাওয়া, ব্যবসায় ক্ষতি কিংবা সম্পর্ক ভেঙে যাওয়া, প্রতিটি ব্যর্থতার সঙ্গে জুড়ে যায় লজ্জা, তুলনা আর অপমানের ভয়। ফলে অনেকেই সমস্যার সঙ্গে লড়াই করার বদলে নিজেকেই শেষ করে দেওয়ার পথ বেছে নেয়। যদি সমাজ ব্যর্থ মানুষকে তিরস্কার না করে পাশে দাঁড়াতো, যদি বলা হতো হার মানা নয় আবার শুরু করো, তাহলে অনেক অন্ধকার মুহূর্তে কেটে যেত হয়তো। সাফল্যকে যেমন উদযাপন করা হয়, ব্যর্থতাকেও তেমন স্বাভাবিকভাবে গ্রহণ করা দরকার। কারণ ব্যর্থতা মানুষকে ছোট করে না, বরং নতুন করে উঠে দাঁড়ানোর সুযোগ দেয়। একটি সহানুভূতিশীল সমাজ হয়তো সব আত্মহত্যা ঠেকাতে পারবে না, কিন্তু ব্যর্থতার ভয়, লজ্জা ও একাকিত্ব অনেকটাই কমাতে পারে। আর কখনো কখনো একজন মানুষের পাশে দাঁড়ানোই তার জীবন বাঁচানোর সবচেয়ে বড় কারণ হয়ে ওঠে। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখেছেন এই মেসেজ। একদম বিষয়ে বলেছেন খুব সুন্দর করে। এরপরের মেসেজ পায়েল বেলঘড়িয়া থেকে টেক্সট মেসেজে লিখেছেন, আগে আমাদের বুঝতে হবে জীবনে ব্যর্থতা কি, সাফল্য কি। সাফল্য মানে আগে ভালো মানুষ হয়ে ওঠা। সব সময় তো টাকা গাড়ি বাড়ি দিয়ে হয় না, আর ব্যর্থতা আসলে ভেঙে পড়ার কিছু নেই, ব্যর্থতার পরেই সাফল্য আসবে, অন্ধকারের পরেই আলো, এটাই জীবনের পথ। ব্যর্থতা থেকে শিখেই মানুষ সাফল্য সাফল্য পায়, আর ব্যর্থতার পরেই সাফল্য, এটাই জীবনের মূল মন্ত্র। তাই ভেঙে পড়া নয়, নিজের কথা খুলে বলুন, বন্ধুর কাছে হালকা হবেন। পায়েল ব্যানার্জি লিখেছেন বেলঘড়িয়া থেকে। বেশ, এরপরে একটুখানি ফেসবুকের কমেন্টে চোখ রাখি। সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখছেন, আজ আমরা সবাই ব্যস্ত, কাজের ব্যস্ততা, সংসারের ব্যস্ততা, নিজের ভবিষ্যৎ করার ব্যস্ততা, কিন্তু এই ব্যস্ততার আড়ালে কখনো কখনো সম্পর্ক, বন্ধুত্ব, আত্মীয় আর মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতাগুলোও হারিয়ে যাচ্ছে। আগে কাউকে মনে পড়লে নিজে থেকেই ফোন করতাম, দেখা করতে যেতাম, এখন অনেক সময় মনে হলেও ভাবি ও তো ব্যস্ত, পরে কথা বলবো, আর সেই পরে কখন যে দীর্ঘ নিরবতায় পরিণত হয় আমরা টেরও পাই না। তাই ব্যস্ততা থাকুক, কিন্তু সম্পর্কের প্রতি উদাসীনতা যেন না থাকে। সময় কম হলেও একটি ফোন, একটি খোঁজ নেওয়া কিংবা দুটো আন্তরিক কথা কখনো কখনো একজন মানুষের পুরো দিনটাকেই সুন্দর করে দিতে পারে। কারণ মানুষ ব্যস্ততার অভাবে নয়, আপনজনের অভাবে বেশি একা হয়ে যায়। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন এই মেসেজ। আবারও একটু টেলিফোন লাইনে দেখব কে রয়েছেন সঙ্গে। হ্যালো, না রেডিও সেটার ভলিউমটা কমিয়ে

ফেলতে হবে। হ্যালো, না যোগাযোগ করা গেল না, আবারও একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখব। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, আত্মহননের জন্য একাধিক কারণ থাকতে পারে, কারণ একটি কারণ অবশ্যই ব্যর্থতা। ব্যর্থতাকে সমাজ সংসার সহজভাবে নেয় না।

0: উত্তর বাওয়ালি থেকে লিখেছেন। বেশ, এর পরবর্তী মেসেজে যাব। কে লিখেছেন এই মেসেজ? বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস লিখছেন, আমরা সবাই সাফল্যের গল্প শুনতে ভালোবাসি, কিন্তু ব্যর্থতার গল্প শুনলেই মুখ ফিরিয়ে নিই। একটা ছেলে স্কুলে পরীক্ষায় ফেল করলে আমরা বলি ও কিছু পারে না। একটা মেয়ে সংসারে হেরে গেলে বলি ওরই দোষ ছিল। আমরা কেউ জিজ্ঞেস করি না তুমি কেমন আছো। আসলে জীবনে হেরে যাওয়া কোনো অপরাধ নয়, হার থেকে শিক্ষা পাওয়া একটা ধাপ। আজ যে সফল, সেও একদিন বহুবার ব্যর্থ হয়েছিল। যদি পরিবার, বন্ধু, সমাজ হার মানা লজ্জা হিসেবে না দেখে, স্বাভাবিকভাবে গ্রহণ করে, তাহলে অনেকগুলো প্রাণ বেঁচে যাবে। একটু সহানুভূতি, একটু আছি তো বলা অনেক সময় একটা জীবন বাঁচিয়ে দিতে পারে। আসুন বিচারক না হয়ে পাশে দাঁড়ানো মানুষ হই। যদি আপনার বা আপনার পরিচিত কারো খুব কষ্ট হয়, একা লাগে, তাহলে কথা বলুন পাশের মানুষের সাথে, পরিবারের সাথে বা একজন বিশেষজ্ঞের সাথে। বিষ্ণুপুর বীরভূম থেকে লিখেছেন বঙ্কিম দাস, খুব সুন্দর বিষয়ে বলেছেন। এরপরের মেসেজ কে লিখছেন? জর্জ খন্দকার, হুগলি খানাকুল থেকে। সমাজে সাফল্যকে যতটা সহজে উদযাপন করা হয়, ব্যর্থতাকে ততটা সহজভাবে গ্রহণ করা হয় না। একজন মানুষ পরীক্ষায় ফেল করলে, চাকরি না পেলে, ব্যবসায় ক্ষতির মুখে পড়লে কিংবা জীবনের কোনো লক্ষ্যে ব্যর্থ হলে, অনেক সময় তাকে বোঝার বদলে আমরা প্রশ্ন করি কেন পারলে না। এই চাপ একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। ব্যর্থতা জীবনের শেষ নয়, বরং অনেক সময় সেটি নতুন করে শুরু করার সুযোগ। তাই কাউকে ব্যর্থতার জন্য ছোট না করে তাকে সাহস দেওয়া, পাশে দাঁড়ানো এবং বোঝানো দরকার, তুমি ব্যর্থ হয়েছ কিন্তু তুমি ব্যর্থ মানুষ নও। সমাজ যদি ব্যর্থতাকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করতে শেখে এবং ব্যর্থ মানুষের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে মানসিক চাপ ও হতাশা অনেকটাই কমতে পারে। আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ থাকে, তাই শুধু সামাজিক চাপকে একমাত্র কারণ বলা ঠিক নয়। তবে ব্যর্থতাকে ঘিরে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন অবশ্যই অনেক জীবনকে নতুন করে আশার আলো দেখাতে পারে। সাফল্যের সময় হাততালি দেওয়ার পাশাপাশি ব্যর্থতার সময় পাশে দাঁড়ানোই হোক আমাদের সমাজের প্রকৃত মানবিকতা। লিখছেন জর্জ খন্দকার, হুগলি খানাকুল থেকে। বেশ, টেলিফোন লাইনে কে রয়েছেন? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, রেডিও সেটের ভলিউমটা কমিয়ে ফেলতে হবে।
1: আমি মনিরুদ্দিন বলছি, দক্ষিণ সাতক্ষীরা।
0: বলুন।
1: দেখুন, আত্মহনন শুধুমাত্র ব্যর্থতা সমাজ গ্রহণ করলেই যে কম হবে এটা মনে হয় ঠিক নয়। তাহলে সাফল্যের ডেফিনেশনটা আবার ঠিক থাকবে না। আত্মহননের বিভিন্ন দিক আছে, যেমন হীনমন্যতায় ভোগা, পুঞ্জনের চাওয়া পাওয়া বা অন্যান্যদের হীনমন্যদায়ক মানসিকতাময় কথাবার্তা বা আরো অনেক কিছু। তাই শুধুমাত্র ব্যর্থতা সমাজ গ্রহণ করবে আর আত্মহনন বন্ধ হয়ে যাবে এটা আমি মনে করি না। নমস্কার।
0: বেশ, নমস্কার, অনেক ধন্যবাদ। এরপরের মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন কিশোর বালিহাওড়া থেকে। কি লিখছেন? লিখছেন, এখনকার ছেলেমেয়েরা অল্পতেই ভেঙে পড়ে, চলার পথে কখনো কখনো ব্যর্থতা আসতেই পারে, এখানেই জীবন শেষ করে দিচ্ছে কিছু ছেলেমেয়ে। ব্যর্থতার পরই ভালো দিন যে আসতে পারে সেটার অপেক্ষা করে না। শুধু কাজ কম নয় কেন, এখনকার ছেলেমেয়েদের খুব আত্মসম্মান, যা চাইবো তাই যেন পাই, সেটা না পেলে বড় ঘটনা ঘটিয়ে ফেলতে কিছুটা ঘটিয়ে খেলতে কিছুটা হয় না। খুব স্বার্থপর, কারো কথা ভাবে না, তাই আমার মনে হয় এখনকার ছেলেমেয়েদের একটু অভাব বুঝতে দেওয়া ভালো, যা চাইছে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। কিশোর বালিহাওড়া থেকে লিখেছেন, দীর্ঘ মেসেজ, আমি আর পড়ছি না, কারণ খুব একটা বিষয় নয় এই আজকের যে বিষয়। সেই বিষয় কিন্তু ছিল ব্যর্থতাকে সহজভাবে গ্রহণ করতে হবে আমাদের, তাহলে কিন্তু আমরা আত্মহননের সংখ্যা কমিয়ে ফেলতে পারব। আপনি বলতে পারেন পক্ষে অথবা বিপক্ষে, সমস্ত মেসেজে পক্ষে বা বিপক্ষে আপনার কথায়, এখনকার ছেলেমেয়েদের দোষ দিলে কিন্তু সমস্যার সমাধান হবে না, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। পরবর্তী হোয়াটসঅ্যাপ কমেন্টে যাব। কাজী আবু জাফর লিখছেন আত্রাই বাংলাদেশ থেকে, ব্যর্থতাকে বিদায় দিতে হবে, তবেই সুস্থ জীবন।

সবাই পাবে। একটা কথা একটু বলে যাই, ব্যর্থতা থাকতে পারে, যেমন থাকে দিনের পরে রাত, তাই বলে কি হারিয়ে যাবে তুমি? কাল সকালে রবির আলোয় হাসবে জগৎভূমি। ধৈর্য ধরো, এগিয়ে চলো যেমন চলে সবাই, পাখির গানে ফুলের ঘ্রাণে হাসছে আকাশ বাতাস। তুমি কেন এসব ছেড়ে হারিয়ে যাবে অনেক দূরে? তোমার জন্য জেগে আছে হাজার তারার আকাশ। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন এই মেসেজ, খুব সুন্দর। আমরা যেন এই মেসেজগুলো শুধুমাত্র লেখার জন্য না লিখে নিজেরাও মন থেকে বিশ্বাস করি, এবং ব্যর্থ কোনো মানুষ চাইব, কোনো মানুষের জীবনে ব্যর্থতা না আসুক, কিন্তু সে তো আসেই, জীবনে ওঠা পড়া থাকে, সেই ব্যর্থ কোনো মানুষকে আমরা যেন সত্যি সত্যি তার পাশে থাকি, এবং আজকের যে বিষয় আমরা যেন সহজভাবে গ্রহণ করি এবং তাকে বলি যে যেগুলো আমরা লিখছি মেসেজে আজকে, যে দিনের পরে রাত থাকে, রাতের পরে দিন থাকে, সেরকমভাবেই ব্যর্থতা এবং সাফল্য হাতে হাত রেখেই চলে, সাফল্য যেরকম থাকে ব্যর্থতা থাকে, এটা যেন আমরা সত্যি সত্যি পাশের মানুষটার ক্ষেত্রেও করতে পারি। প্রদীপ বসাক হাটশিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে কি লিখছেন, লিখছেন, সমাজ যদি ব্যর্থতাকে একটু সহজভাবে গ্রহণ করতে শিখত, তাহলে হয়তো অনেক অমূল্য জীবন অকালে ঝরে পড়ত না। আমরা সাফল্যকে যতটা উদযাপন করি, ব্যর্থতাকে ততটাই লজ্জার বিষয় হিসেবে দেখি। পরীক্ষায় কম নম্বর, চাকরি না পাওয়া ইত্যাদি জীবনের শেষ অধ্যায় মনে করার প্রবণতা অনেকের মনে গভীর হতাশা তৈরি করে। অথচ ব্যর্থতা মানেই মানুষটি ব্যর্থ নয়, ব্যর্থতা কখনো কখনো নতুন করে পথ খুঁজে নেওয়ার শিক্ষা। একটি পরীক্ষায় হেরে যাওয়া জীবনের পরীক্ষায় হেরে যাওয়া নয়। আজ যে মানুষটি পিছিয়ে পড়েছে, আগামীকাল সেই হয়তো নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যকে পথ দেখাবে। আমাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে তাই সাফল্যের পাশাপাশি ব্যর্থতাকেও সম্মানের সঙ্গে গ্রহণ করতে হবে। কাউকে ব্যর্থতার জন্য উপহাস নয়, বরং বলতে হবে, তুমি হেরেছো কিন্তু তোমার জীবন হারেনি। একটি সহানুভূতিশীল কথা, একটু সময় দিয়ে পাশে থাকা, বিচার না করে মন দিয়ে শোনা, কখনো কখনো এগুলোই একজন বিপর্যস্ত মানুষের জীবনে আশার আলো জ্বালতে পারে। আত্মহনন কোনো সমাধান নয়, জীবনের কঠিন সময়ে সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের পরিচয়। আসুন এমন একটি সমাজ করি যেখানে মানুষ ব্যর্থ হলে লুকিয়ে যাবে না, বরং মাথা তুলে আবার শুরু করার সাহস পাবে। কারণ জীবনে পড়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু হাত বাড়িয়ে কাউকে তুলে দেওয়াই মানবতার প্রকৃত পরিচয়। প্রদীপ বসাক হাটশিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, খুব সুন্দর মেসেজ, কিন্তু চাইব যে আপনারা যেরকম লিখছেন সেরকম আপনারা বাস্তবেও পাশের মানুষটিকে বলবেন যে তুমি হেরেছো কিন্তু তোমার জীবন হারেনি। আপনারাও কিন্তু সহানুভূতিশীল কথা এবং সময় দিয়ে তার পাশে থাকবেন। পরের মেসেজ লিখছেন সুচেতা পশ্চিম বর্ধমান থেকে, লিখছেন, সত্যি তো, সমাজ যদি ব্যর্থতাকে গ্রহণ করত তাহলে তো মানুষ আত্মহননের পথে এগোতই না। আজকাল তো যে উন্নতি করেছে শুধু তার পাশেই সকলে, আর যে পিছিয়ে পড়েছে তার কপালে শুধুই অবহেলা আর গঞ্জনা। সবাই শুধু ফলাফলটা দেখে, তার পেছনের কারণ অনুধাবন করে না। যদি একটু সময় দিয়ে ব্যর্থ মানুষের উদ্দেশ্যে আশাবাদী কথা বলে মনে সাহস জোগানো হয়, তাহলে তারাও ঘুরে দাঁড়ায়। তাই বলবো মানবিক হয়ে সকলকে এগিয়ে আসতে হবে। একটু আশাবাদী কথা, একটু পজিটিভিটি সমাজকে আরও সুন্দর ও উন্নত করে তুলবে। পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন সুচেতা। পরবর্তী মেসেজ কে লিখছেন, সুবীর বোধক খালনা হাওড়া থেকে। বাবা মায়েদের সবসময় ছেলে ও মেয়েদের ব্যর্থতার সময় তাদেরকে ভরসা দিতে হবে, ভবিষ্যতে তারা যাতে সফল হয়। অনেক সময় দেখা যায় মানুষ দেনার দায়ে আত্মহত্যা করে, মানুষের আয় বুঝে ব্যয় করতে হবে, ধার করে ঘৃত না খাওয়া ভালো। ব্যর্থতার আড়ালে লুকিয়ে আছে সাফল্যের চাবিকাঠি, এই কথাটাই বুঝতে হবে। সুবীর বোধক খালনা হাওড়া থেকে লিখেছেন এই মেসেজ। শ্বেতা ভট্টাচার্য বাক্সারা হাওড়া থেকে কি লিখছেন, শুধু পাশের লোকের সমর্থন পেলেই হবে না, নিজেকেও সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হবে, তবেই আত্মহত্যা প্রতিরোধ করা যাবে। শ্বেতা ভট্টাচার্য হাওড়া থেকে লিখেছেন। বেশ, এরপরের মেসেজ কে লিখেছেন, টেক্সট মেসেজ আছে, টেক্সট মেসেজে চোখ রাখবো।
টেক্সট মেসেজ

0: आकाशवाणी FM गोल्ड खांटी सोना।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
3: গানের লড়াইয়ে এবার আপনিও চ্যাম্পিয়ন, শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM Gold, গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা।
4: আপনি শুনছেন 100.1 FM Gold, শুরু হয়ে গেল আজকের গানে গানে বাজিমাত। আপনার সঙ্গে রয়েছি রাজশ্রী আর শ্রাবস্তী। গানের হরেক ক্যুইজের সাথে থাকছে আপনার প্রিয় গান, অনুরোধের গান সেগমেন্ট সোনাতে এ গান। বাংলা গানের কথা আসলে বাংলা আধুনিক গান কিন্তু আমাদের সবচেয়ে ভালো লাগার গান। আজ সোনাতে এ গানের প্রথম পর্যায়ে আপনি বলবেন আপনার প্রিয় রেট্রো বাংলা আধুনিক গানের কথা। প্রথমে লিখবেন এসএজি, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা আধুনিক গানের কথা, তারপর আরও একটা

0: গানের লড়াইয়ে এবার আপনিও চ্যাম্পিয়ন। শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে। গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা।
1: কিনা চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: তাহলে চিনতে পারো কিনা রাউন্ডে চলে এলাম, যেখানে আপনি তিনটে ক্লু পাবেন এবং ক্লুয়ের সাথে সাথে আপনাকে বলতে হবে কোন বাংলা গানের কথা শ্রাবস্তী আজকে আপনাকে জিজ্ঞেস করছে।
4: বেশ, তাহলে প্রথম ক্লু, এটি উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত সাদা কালো বাংলা সিনেমার গান।
3: এটা কোনো ক্লু হতে পারে?
4: আচ্ছা আচ্ছা, সিনেমার পরিচালক ছিলেন সলিল সেন, তাহলে ক্লু হতে পারে?
3: কিছুটা এগুলো,
4: বেশ,
3: কিন্তু কিছুটা বোঝা গেল না, কিন্তু যেটা বোঝা গেল যে ওর কাছে যেটা গানের লিস্টে আছে সেই লিস্টে প্রচুর গানের রিকোয়েস্ট, সেই রিকোয়েস্ট নিয়ে শোনাতে এ গান।

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা।
3: বলো বলো বলো, তোমার প্রশ্নের ঝাঁপি থেকে তুমি কি কি ক্লু রেখেছো সেগুলো বলো বন্ধুদের।
4: একেবারেই বলবো। প্রথম ক্লু যেটা দিয়েছিলাম সেটা আরও একবার রিপিট করে দিই, সেটা থেকে যদিও কিছু বোঝা গেল না। এটি উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত সাদা কালো বাংলা সিনেমার গান। এই সিনেমার পরিচালক সলিল সেন।
3: আচ্ছা বলো তো, উত্তম কুমার সুচিত্রা সেনের কালার্ড সিনেমার নাম কি?
4: না সেটা নয়, তবে রিসেন্টলি রাজশিদা দেখলাম প্রচুর ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা কালার্ড
3: করছে। অতীব বিরক্তি
4: কি? হ্যাঁ অদ্ভুত লাগছে কিন্তু করা হচ্ছে। ইনফ্যাক্ট চেনাও যাচ্ছে না অনেক সময় আর্টিস্টদের, কালার্ডে এরকম হচ্ছে, রেজলিউশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে যে শিল্পীদের চেনা যাচ্ছে না।
3: অভিনেতা কেমন দেখতে ছিল সেটা তুমি কালকে ফেসবুকে দিয়েছো?
4: না, আমাকে প্রাগৈতিহাসিক যুগে পাঠিয়ে দিয়েছে। এই গান রচনা করেন পুলক বন্দ্যোপাধ্যায় আর সুরকার সুধীন দাশগুপ্ত। উত্তম কুমার এবং সুচিত্রা সেন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পাহাড়ি সান্যাল, বিকাশ রায়, তরুণ কুমার, ছায়াদেবী, জহর রায় প্রমুখ।
3: প্রমুখ মানে
4: আরো অনেকে,
3: আরো অনেকে। আচ্ছা বেশ, অনেকে অভিনয় করেছিলেন, আমরা কেউ চান্স পাইনি। তার কারণ হচ্ছে আমরা ছবি দিয়ে 80s এ যেতে পারি, সত্যজিৎরা 80s এ যেতে পারি না।
4: আমরা সিনেমাগুলো দেখে তার সেই ছোঁয়াটা পাই।
3: বেশ চলে যাই শোনাতে গেলে।

0: চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা। তাহলে যেই ক্লুগুলো দিয়েছিলাম সেগুলো আরো একবার রিপিট করে দিই। প্রথম ক্লু দিয়েছিলাম এটি উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত সাদা কালো বাংলা সিনেমার গান, সিনেমার পরিচালক সলিল সেন। এই গান রচনা করেন পুলক বন্দ্যোপাধ্যায় আর সুরকার সুধীন দাশগুপ্ত। উত্তম কুমার এবং সুচিত্রা সেন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পাহাড়ি সান্যাল, বিকাশ রায়, তরুণ কুমার, ছায়াদেবী, জহর রায় প্রমুখ। এবার তিন নম্বর ক্লু, সিনেমায় গানের সিচুয়েশন ছিল সুচিত্রা সেন অনেক বাচ্চাদের সাথে এই গান গাইছেন এবং গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়।
2: বেশ, সিনেমার নাম কিন্তু আমরা জানতে চাইছি না, গানের নাম আমরা জানতে চাইছি, তাই কোন গান সেটাই আপনি চটপট লিখে পাঠান। আমাদের SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 নাইন নাইন নাইন টু নাম্বারে।

0: চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা।
2: আরে বা, হার মানার কোনো প্রশ্নই নেই।
1: না, প্রশ্ন নেই, একেবারেই প্রশ্ন নেই, কিন্তু উত্তর আছে।
2: উত্তর আছে,
1: উত্তর সঠিক উত্তর কারা কারা দিয়েছেন চটপট বলে ফেলি। বেহালা থেকে অনিন্দিতা রায়চৌধুরী, বেলঘড়িয়া থেকে বরুণায়ন দাস, শ্রীরামপুর হুগলি থেকে মৈনাক ব্যানার্জি
2: উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন কোচবিহার থেকে ভাস্কর স্নেহানবিশ,
1: বজবজ থেকে অদিতি মিত্র, ব্যান্ডেল থেকে প্রদীপ সেনগুপ্ত,
2: মহেশতলা থেকে বিজলি চক্রবর্তী,
1: বারাসাত থেকে শঙ্কর চন্দ্র দে।
2: আর সঠিক উত্তর দিয়েছেন কে, নবনীতা সেনগুপ্ত, নুঙ্গি স্টেশন পল্লী বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। একদম সঠিক উত্তর দিয়েছেন। আর একদম সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা এবার আপনাদের জন্য।

0: ছন্দে শিল্পী, ছন্দে শিল্পী রাউন্ডে আমরা কোন এক প্রখ্যাত শিল্পীকে নিয়ে চার লাইনের স্বরচিত কবিতা বা ছড়া আপনাদের শোনাব। সেটি শুনে আপনাকে বলতে হবে সেই শিল্পী কে। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903059992 এই নম্বরে। উত্তরের সাথে নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
1: শিল্পী অচেনা বনের অচেনা ফুল, নয়নে তারি ভ্রমর কাজল, মন চাহে মোর নিরালা স্বপন, নূপুর দিয়ে বাঁধিলে চরণ। অচেনা বনের অচেনা ফুল, নয়নে তারি ভ্রমর কাজল, মন চাহে মোর নিরালা স্বপন, নূপুর দিয়ে বাঁধিলে চরণ।
0: এবার চলে আসি আমরা চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গানে, শিল্পী আরতি মুখোপাধ্যায়।
2: আর এই গান শুনতে শুনতে আমরা চলে যাব সংবাদ বিরতিতে এবং ফিরে আসব ঠিক রাত 10:10।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। নতুন দিল্লিতে আগামী শনিবার অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 11টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নেবেন। ভারত ও রাশিয়া আজ যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। 105টি বিশেষ টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়া সম্ভাব্য সময় ও অন্যান্য বিষয়ে দুদেশের মধ্যে কথা হয়েছে। পরিষেবা ক্ষেত্রে স্বচ্ছতা আনার লক্ষ্যে সরকার গ্রাহক সুরক্ষা ই কমার্স নীতি 2020 সংশোধন করেছে। চীনের মোকিতে পাকিস্তানকে 19-0 গোলে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। তিনি বলেন, বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। তিনি আজ প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত বসুধৈব কুটুম্বকমের নীতিতে বিশ্বাস করে।
1: India's approach is rooted in Vasudhaiva Kutumbakam, that is, one earth, one family, one future. This spirit must now travel beyond earth. We support a safe, secure, peaceful and sustainable space domain anchored in international law, dialogue and multilateral cooperation. Scientific data must serve the common good with openness and integrity. India's space journey reflects this philosophy.
0: শ্রী মোদী বলেন, তৃতীয় চন্দ্রযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এছাড়াও আদিত্য L1 অভিযানের মাধ্যমে সূর্যের রহস্যভেদে চেষ্টা করছে। 2035 সালের মধ্যে ভারত একটি নিজস্ব মহাকাশ কেন্দ্র স্থাপন করবে এবং 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে।
1: Chandrayaan 3 made India the first nation to land near the lunar south pole. Aditya L1 is unlocking the secrets of the sun. Last year, an Indian visited the International Space Station. Looking ahead, we aim to establish an Indian space station by 2035 and send an Indian to the moon by 2040. In all these efforts, our guiding principle has been clear that benefits must reach all humanity.
0: নতুন দিল্লিতে আগামী শনিবার অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুদিনের এই সম্মেলনে 11টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী প্রভৃতি দেশ। এছাড়াও কিউবা, কাজাকস্তান, উজবেকিস্তান, ভিয়েতনাম, বলিভিয়া এবং বেলারুশের মতো দেশগুলি অংশীদার সদস্য রাষ্ট্র হিসেবে উপস্থিত থাকবেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও চীন রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে অংশ নেবেন। এদিকে এই সম্মেলনে নিরাপত্তা এবং অন্যান্য প্রস্তুতি নিয়ে দিল্লি পুলিশ

0: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং অন্যান্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা আজ এক জরুরি বৈঠকে মিলিত হন। উল্লেখ্য, ভারত বর্তমানে ব্রিক্স গোষ্ঠী চেয়ারম্যান পদে আসীন রয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে বহুপাক্ষিকতা এবং বিশ্ব সংস্থাগুলির সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করবেন। নিউ ইয়র্কে আজ রাষ্ট্রসংঘের প্রধান মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানিয়ে বলেন, আগামী 13 সেপ্টেম্বর মহাসচিব ব্রিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই শীর্ষ বৈঠকে সহযোগিতা, উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন এবং অন্তর্মুক্তিমূলক বিশ্বের আর্থিক বৃদ্ধির উপর জোর দেবেন। ভারত ও ফ্রান্স মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে আজ প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে দুই দেশের কয়েকটি কোম্পানির মধ্যে 3টি চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, উপগ্রহ উৎক্ষেপণ, মহাকাশের নজরদারি এবং অতি ক্ষুদ্র উপগ্রহ প্রযুক্তি ক্ষেত্রে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ফ্রান্সের স্যাফরন স্পেস এবং ভারতের ধ্রুব স্পেস 50 লক্ষ ইউরো মূল্যে ভারতের 52টি উপগ্রহ ভিত্তিক মহাকাশ নজরদারি ব্যবস্থার প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত। ভারত ও রাশিয়া আজ যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। এছাড়া 105টি বিষয়ে টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য তারিখ ও অন্যান্য বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী রামমোহন নাইডু আজ এ বিষয়ে রাশিয়ার শিল্প বাণিজ্য মন্ত্রী অ্যান্টন আলখামনোভের সঙ্গে আলোচনা করেছেন। যৌথ উদ্যোগে নির্মিত অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ করে সেগুলোকে দেশের আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে কাজে লাগানো হবে বলে জানা গেছে। যৌথ উদ্যোগে নির্মিত এই ধরনের 105টি বিমান পিনাকেল এয়ার, এয়ার কেরালা এবং স্লিক এভিয়েশন সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
1: I'd like to update you on the MOU that HAL had with the Russia in terms of manufacturing a plane in the country. There are two kinds of planes. One is the turboprop IL-114 and also the Sukhoi Superjet 100, which is a jet engine plane. So these two are quite compatible for our regional connectivity scheme with a lot of airports coming up, and these planes become very efficient for us to connect these. So we have expanded the dialogue on that, and we want to start the process as soon as possible of getting their planes manufactured in the country.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। মূল্য স্বচ্ছতা, স্পন্সর তালিকা, সার্চ রেজাল্টে কারচুপি এবং ডার্ক প্যাটার্নের মতো ক্ষেত্রে জারি থাকা নিয়ম আরও কঠোর করতে সরকার গ্রাহক সুরক্ষা ই কমার্স নীতি 2020 সংশোধন করেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী কোনো পণ্যের দাম কমানো হলে ই কমার্স সংস্থাগুলিকে কমানোর দাম এবং আগের দাম দুটি জানাতে হবে। নতুন নিয়মে ক্রেতারা বিভ্রান্ত হতে পারেন, তাদের সার্চের সঙ্গে ফলাফলের প্রাসঙ্গিকতা কমে যায়, এমনভাবে সার্চ রেজাল্ট পরিবর্তন নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এই সংশোধিত নিয়মের ফলে ই কমার্স ক্ষেত্রে আরও স্বচ্ছ এবং গ্রাহক বান্ধব পরিবেশ গড়ে উঠবে। আগামী বছরের 1 জানুয়ারি থেকে এই সংশোধিত নিয়ম কার্যকর হবে। দিল্লির এক আদালত IRCTC হোটেল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী রাবড়ি দেবী, পুত্র তেজস্বী যাদব এবং আরও 6 জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলা দায়ের করেছে। অভিযুক্ত 16 জনের মধ্যে বিশেষ আদালতের বিচারক বিশাল গোগনে 7 জনকে এই মামলা থেকে ছাড় দিয়েছে এবং 9 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। পশ্চিম এশিয়ার ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে আজ অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের মূল্য 2.7% বেড়ে ব্যারেল প্রতি $103 ছাড়িয়ে গেছে। অন্যদিকে পশ্চিম টেক্সাসের ইন্টারমিডিয়েট খনিজ তেলের দাম 3.2% বেড়ে প্রায় $100 ছুঁয়েছে। পশ্চিম এশিয়া ইয়েমেনে হুথি বিদ্রোহী বাহিনী লোহিত সাগর উপকূল সংলগ্ন এলাকায় সামরিক অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা ইতিমধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোচা শহরের দখল নিয়েছে, ব্যাবেল ম্যান্ডেট প্রণালীর কাছাকাছি পৌঁছেছে। উল্লেখ্য, হুথি বিদ্রোহী বাহিনী এবং ইয়েমেনি সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘর্ষ চলেছে। চীনের পূর্বাঞ্চলীয় বন্দর শহর কুংডাইয়েতে একটি পণ্যবাহী জাহাজ মেহারমাতির সময় অগ্নিকাণ্ডে 20 জনের মৃত্যু হয়েছে। সেদেশের সরকারি গণমাধ্যম জানা গেছে, সকাল 11:15 নাগাদ মেরামতি চলাকালীন এই জাহাজটিতে আগুন লাগে। সেদেশের রাষ্ট্রপতি সি জিনপিং দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিতে তল্লাশি উদ্ধার কাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন। আফ্রিকীয় দেশ লাইবেরিয়ায় পতাকাবাহী এই জাহাজটিতে অগ্নিকাণ্ডে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

দিনের মকিতে পাকিস্তানকে 19-0 ব্যবধানে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপে সেমিফাইনালে পৌঁছেছে। পূজা মানিক হ্যাট্রিক করেন এবং সানিকা চন্দ্রকান্ত মানে, মধুসিদার, সুপ্রিয়া ও রোশনি আয়েন্ত প্রত্যেকে দুটি করে গোল করেন। অন্য কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে জয়ী দল সেমিফাইনালে আগামী 12 সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে খেলবে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ভারত আজ বাংলাদেশের সামনে জয়ের জন্য দেশোনানের লক্ষ্যমাত্রা রেখেছে। দুবাই আজ টসে জিতে বাংলাদেশ ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে ভারত 6 উইকেটে 149 রান তোলে। শেফ আলী ভার্মা সর্বাধিক 64 রান করেছেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত 1 ওভারে বিনা উইকেটে 10 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। নতুন দিল্লিতে আগামী শনিবার 8th ব্রিক্স শিখর সম্মেলনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 11টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নেবেন। ভারত ও রাশিয়া আজ যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। 105টি বিশেষ টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য সময় ও অন্যান্য বিষয়ে দুদেশের মধ্যে কথা হয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। পরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability. With a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
3: গানের লড়াইয়ে এবার আপনিও চ্যাম্পিয়ন, শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM Gold. গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা।
4: আমরা আবার ফিরে আসলাম গানে গানে বাজিমাত নিয়ে, আপনাদের সাথে আমরা দুজন শ্রাবস্তী আর রাজর্ষী। আর এই গানে গানে বাজিমাত শুধুমাত্র গান শোনা, গানের কুইজ যেমন আছে তেমন আছে কিন্তু আপনার পছন্দের গানের কথা। আজ এক বিশেষ দিন, তাই তো?
5: একেবারেই তাই। এবং আমরা যে পর্বে ছিলাম ছন্দে শিল্পী,
4: তার উত্তর জানবো, কিন্তু তার আগে বলে রাখি যে একটু পরে আসছে সোনাতে গান। সোনাতে গানে আমরা কোন শিল্পীর গান নিয়ে সাজিয়েছি?
5: আমরা সোনাতে এগানে আপনাদের থেকে অনুরোধ নেব শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের গানের।

আপনি মেসেজ পাঠাবেন হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজে 9903059992 এই নম্বরে। প্রথমে লিখবেন এস এ।

0: তারপর একটা স্পেস দিয়ে আপনাদের পছন্দের গান এবং তারপর স্পেস দিয়ে আপনার নাম এবং লোকেশন লিখে পাঠিয়ে দেবেন এই নম্বরে।
1: এই সেগমেন্টে পছন্দের গান মানে অবশ্যই ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে গানের কথাই আপনি জানাবেন আমাদের SMS বা হোয়াটসঅ্যাপ করে। এবার চলে যাই ছন্দ শিল্পীর সেই প্রশ্ন, যে প্রশ্ন আপনারা একটু আগে শুনেছিলেন।
0: অচেনা বনের অচেনা ফুল, নয়নে তারি ভ্রমর কাজল, মন চাহে মোর নিরালা স্বপন, নূপুর দিয়ে বাঁধিলে চরণ। অচেনা বনের অচেনা ফুল, নয়নে তারি ভ্রমর কাজল, মন চাহে মোর নিরালা স্বপন, নূপুর দিয়ে বাঁধিলে চরণ।
1: যখন আপনারা প্রশ্ন শুনেই নিয়েছেন, উত্তরও কিন্তু চলে এসেছে। কারা কারা সঠিক উত্তর দিলেন সেটা আমরা একটু এবার চলে যাব শ্রাবস্তির কাছে।
0: অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে সঠিক উত্তর দিয়েছেন, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য, ভবানীপুর থেকে ইন্দ্রাণী এম নাথ, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, বজবজ থেকে অদিতি মিত্র সকলে সঠিক উত্তর দিয়েছেন।
1: আর সঠিক উত্তর দিলে যেটা থাকে অবশ্যই আপনাদের সবার জন্য। আর সঠিক উত্তর কি, সঠিক উত্তর কি?
0: সঠিক উত্তর ধনঞ্জয় ভট্টাচার্য।
1: বেশ, এবার তাহলে আপনাদের সবার জন্য।

0: গানের লড়াইয়ে এবার আপনিও চ্যাম্পিয়ন। শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে। গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা। ধ্রুবতারা, ধ্রুবতারা।
1: আজ যেহেতু শিল্পী ছন্দে শিল্পীতে আমরা রেখেছিলাম শ্রদ্ধেয় শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যকে, যা তাঁর জন্মদিন উপলক্ষে আজ কিন্তু ধ্রুবতারাও তাঁকে নিয়েই। আমরা শুনব গান এবং এই গানের সুরকারকে উত্তর দিতে হবে আপনাকে। হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে উত্তর দেবেন 9903059992 এই নম্বরে। তাহলে শুনি সেই গান।

এবারের গান অনুরোধ করেছেন বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য এবং বারাসাত থেকে শঙ্কর চন্দ্রদে। শুনে নেব এই গান, শিল্পী আমাদের আজকে ধনঞ্জয় ভট্টাচার্য।

0: কোথা যে তুমি।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. ধ্রুবতারা, ধ্রুবতারা।
2: তাহলে আমরা যে গান শুনেছিলাম, প্রশ্ন ছিল যে সুরকার কে, এবং সঠিক উত্তর সুবল দাশগুপ্ত। প্রচুর সঠিক উত্তর এসছে, তাহলে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন সেটা বলে দিই। ক্যানিং থেকে মৌমিতা মান্না, বেহালা থেকে অনিন্দিতা রায়চৌধুরী, বেলঘরিয়া থেকে বরুণায়ন দাস, শ্রীরামপুর হুগলি থেকে মৈনাক ব্যানার্জি, ব্যান্ডেল থেকে প্রদীপ সেনগুপ্ত, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, মামুদপুর আমতলা থেকে স্বাগত পাল, সুরজ পাল, বিলারা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন, এবং যাদবপুর থেকে শ্যামল বোস চৌধুরী সঠিক উত্তর দিয়েছেন।
3: সবার জন্য

0: ধ্রুবতারা ধ্রুবতারা এখন আমরা শুনব গান, এবং এই গান নবজন্ম ছায়াছবির গান। আপনাদের বলতে হবে কার কাহিনী অবলম্বনে, কার কোন গল্প, মানে সেই কার কাহিনী অবলম্বনে এই সিনেমা নির্মিত হয়েছে।
1: কাহিনীকারের নাম
0: একেবারেই তাই।

ধ্রুবতারা। তাহলে আমরা গান শুনেছিলাম, সিনেমা ছিল নবজন্ম সেটাও বলে দিয়েছিলাম, আর কাহিনীকার ছিলেন আশাপূর্ণা দেবী। সঠিক উত্তর আশাপূর্ণা দেবী। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন বেহালা থেকে অনিন্দিতা রায়চৌধুরী, শ্রীরামপুর হুগলি থেকে মৈনাক ব্যানার্জি, বজবজ থেকে অদিতি মিত্র, ব্যান্ডেল থেকে প্রদীপ সেনগুপ্ত, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, মামুদপুর আমতলা থেকে স্বাগত পাল, শম্পা পাল, তপতি পাল, বিলারা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন, যাদবপুর থেকে শ্যামল।

ঘোষ চৌধুরী বাঁকড়াহাট থেকে শুক্লা হালদার, কাকিনাড়া ভাটপাড়া থেকে সংঘমিত্রা ঘোষ, পচাপানি থেকে দেবাশিস মণ্ডল, বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায় এবং সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী। এরপর আবারও গান শুনব শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে, এবং আপনাদের বলতে হবে কোন সিনেমার গান।

এবারের গান অনুরোধ করেছেন শ্রীরামপুর থেকে মৈনাক ব্যানার্জি। শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে শুনে নেব এই গান।

0: রাজশ্রীরা, শ্বশুর বাড়িতে গেছো তো, এবং গেলে বেশ খাতির যত্ন হয় জানি, যাই হোক,
1: মেয়েদের ক্ষেত্রে হয়।
0: ও আচ্ছা, তাই বেশ, হলেই ভালো। এবং এর উত্তরও, সিনেমার নাম হলো শ্বশুরবাড়ি। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, বেহালা থেকে অনিন্দিতা রায়চৌধুরী, বেলঘরিয়া থেকে বরুণায়ন দাস, শ্রীরামপুর হুগলি থেকে মৈনাক ব্যানার্জি, বজবজ থেকে অদিতি মিত্র, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, বিলারা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন, বাঁকড়াহাট থেকে শুক্লা হালদার, পচাপানি থেকে দেবাশিস মণ্ডল, সোদপুর থেকে অভিজিৎ পালচৌধুরী।
1: সব বাচ্চন্ন
2: lights on camera
3: rolling
2: action
4: আমাকে সেট করতে
5: করব আল বাস করব
6: এ বাবু মশাই এত ভালো ভাষা ভালো নয়
7: চিত্রধ্বনি
8: চিত্রধ্বনি
7: চিত্রধ্বনি রাউন্ডে শুনবেন একটি সিনেমা সংলাপ সিনেমায় এই সংলাপের শেষেই ছিল একটি গান আপনাকে বলতে হবে সেই গান কোনটি উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে আমাদের নাম্বার 9903059992 উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন চিত্রধ্বনি
8: চিত্রধ্বনি
4: লুকে লুকে দেখবেন না তাহলে খুব লুকে লুকে দেখবেন কেন বিশ্ব সোজা সুজি তাকিয়ে দেখবেন
9: সোজা সুজি
4: আগে হ্যাঁ সোজা সুজি
9: আচ্ছা আমার পশ্চিম জানলাকে ঝিলমারে বলতে পারেন
4: তার মানে আপনি কি বলতে চান আমি ঢেল মেরেছি
9: না মানে আমি তো দেখিনি
4: তাহলে মা আমাকে জিজ্ঞেস করছেন কেন
9: জিজ্ঞেস করলে কি হয়
4: না ওরকম জিজ্ঞেস করবেন না আচ্ছা অষ্টপ্রহর ওরকম জানলা বন্ধ করে রাখলে ছোট ছোট নিজ কেন বড় বড় খালি পড়বে ও কি বলতে পেরে গেল ওর কাছে ধরা পড়ে গেলাম
7: চিত্রধ্বনি
8: চিত্রধ্বনি
0: ইলা বসুর কণ্ঠে গান শুনতে শুনতে আমরা চলে যাব সংবাদ বিরতিতে এবং ফিরে আসব ঠিক রাত 11:10 মিনিটে শুনতে থাকুন 100.1 FM গোল্ড

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: গানের লড়াইয়ে এবার আপনিও চ্যাম্পিয়ন। শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 এফএম গোল্ডে। গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ডে গানে গানে বাজিমাত। আপনার সঙ্গে রয়েছি শ্রাবস্তী আর রাজর্ষী। আমরা শুনব চিত্রধ্বনি রাউন্ডের উত্তর, কিন্তু তার আগে শুনে নিন চিত্রধ্বনির সংলাপটা আরও একবার। আমরা চলে যাব চিত্রধ্বনির উত্তরে, তারপর ফিরে এসে বলবো কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। কিন্তু তার আগে বলি যে একটু পরেই আসছে আপনাদের পছন্দের সেগমেন্ট

গত পরশু অর্থাৎ 8ই সেপ্টেম্বর ছিল আশাজি অর্থাৎ আশা ভোসলেজির জন্মদিন। তার প্রতি শ্রদ্ধার গোদ নিয়ে আমরা সোনাতে এ গানের এই পর্যায়ে শুনব আশা ভোসলের গানের অনুরোধ। এবং সেই গানের অনুরোধ জানানোর সময় কিন্তু আপনি জানেন যে ঠিক 3 মিনিট। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের আশাজির কণ্ঠের গান, আর একটা স্পেস দিয়ে নিজের নাম এবং লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903055992 নম্বরে। শুনে নি তাহলে চিত্রধ্বনি রাউন্ডের উত্তর আশা ভোসলেজির কণ্ঠে।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
3: গানের লড়াইয়ে এবার আপনিও চ্যাম্পিয়ন, শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে, গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমা।
4: বেশ করেছি, প্রেম করেছি, এই গান ছিল সঠিক উত্তরের গান। এবং কারা কারা সঠিক উত্তর দিয়েছেন? সঠিক উত্তর দিয়েছেন বেহালা থেকে অনিন্দিতা রায়চৌধুরী, বেলঘুরিয়া থেকে বরুণায়ন দাস, শ্রীরামপুর হুগলি থেকে মৈনাক ব্যানার্জি, বজবজ থেকে অদিতি মিত্র, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, বিলারা হুগলি থেকে বিশ্বনাথ গাইন, বাঁকড়াহাট থেকে শুক্লা হালদার, কাঁকিনাড়া ভাটপাড়া থেকে সংঘমিত্রা ঘোষ,

0: সঠিক উত্তর দিয়েছেন বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, বারাসাত থেকে শুক্লা সাহা, জয়ন্ত সাহা, ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, কলকাতা ষাট থেকে রীতা শ্রীমানী, নুঙ্গি বাটানগর থেকে নবনীতা সেনগুপ্ত, বাটানগর থেকে তন্ময় ঘোষ এবং সোদপুর থেকে শীলা চ্যাটার্জি সঠিক সময়ের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন।
1: Lights!

এবারের গান অনুরোধ করেছেন সাধন মুখোপাধ্যায়। বাঁকুড়া থেকে শুনতে চেয়েছেন অদ্বিতীয় ছায়াছবি থেকে আশা ভোসলেজির কণ্ঠে এই গান।

0: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউম ও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 2 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।
4: গানের লড়াইয়ে এবার আপনিও চ্যাম্পিয়ন, শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে, গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা।

0: তাহলে আমরা শুনছিলাম আশা ভোসলের কণ্ঠে গান, এবং গান শুনতে শুনতে প্রশ্ন করতে করতে আমাদের ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে আমাদের বিদায় নেওয়ার পালা।
1: আমরা কিন্তু কথা দিয়ে আসি, আমরা প্রতি বৃহস্পতিবার আপনাদের সাথে চলে আসি বিভিন্ন গানের খেলা নিয়ে এবং আপনাদের গানের রিকোয়েস্ট নিয়ে। এবার যেতে যেতে আমরা কিন্তু একটা রিকোয়েস্টের গান শুনতে শুনতেই বিদায় নেব।
0: একেবারেই তাই। সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে অনুরোধ করেছেন আশা ভোসলে এবং সুরেশ ওয়াদকারের কণ্ঠে এই মিষ্টি গানটার। এই গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকবেন আপনারা।
1: শুভরাত্রি।

কমল দাশগুপ্তের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। প্রথম গানটির সুরকার সুধীন দাশগুপ্ত।

আধুনিক গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার শ্যামল মিত্র।

আধুনিক গান শুনছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছেন আধুনিক গান, প্রণব রায়ের কথায়, বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে, এবারের গান মোহাম্মদ রফির কণ্ঠে।

আধুনিক গান শুনছেন মোহাম্মদ রফির কণ্ঠে। এবারের গানটির গীতিকার পবিত্র মিত্র, সুরকার বিনোদ চট্টোপাধ্যায়।

মোহাম্মদ রফির পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী সুমন কল্যাণপুর। প্রথম গানটি মুকুল দত্তের কথায়, রবীন বন্দ্যোপাধ্যায়ের সুরে।

আধুনিক গান শুনছেন সুমন কল্যাণপুরের কণ্ঠে। এবারের গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার রতু মুখোপাধ্যায়।

আধুনিক গান শুনছেন সুমন কল্যাণপুরের কণ্ঠে। এবারের গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, রতু মুখোপাধ্যায়ের সুরে।

শোভন কল্যাণপুরের কণ্ঠে শুনলেন আধুনিক গান। এবারের শিল্পী মান্না দে। প্রথম গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, প্রভাস দের সুরে।

আধুনিক গান শুনলেন মান্নাদের কণ্ঠে। এবারের শিল্পী আশা ভোঁসলে, প্রথম গানটি সুধীন দাশগুপ্তের কথা ও সুরে।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী কিশোর কুমার। প্রথম গানটি মুকুল দত্তের কথায়, রাহুল দেববর্মনের সুরে।

কিশোর কুমারের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল আজকের আধুনিক গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন ছবির গান। প্রথম গানটি জয়া ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে শুনছেন জয়া ছবির গান। পরের দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

জয়া ছবি থেকে শেষ গানটি সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

শুনলেন জয়া ছবির গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এবারের দুটি গান অতল জলের আহ্বান ছবি থেকে। প্রথম গানটি সুজাতা চক্রবর্তীর কণ্ঠে।

জীবন সৈকতে ছবি থেকে এবারের গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্তের সুরে। প্রথম গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মান্না দে এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে শুনলেন জীবন সৈকতে ছবির গান। জীবন সৈকতে ছবি থেকে এবার পরপর দুটি গান আশা ভোঁসলের কণ্ঠে।

এবারের ছবি মরুতীর্থ হিংলাজ, গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর ও কণ্ঠে।

কুহক ছবি থেকে এবারের গান গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর ও কণ্ঠে।

কুহক ছবি থেকে শেষ গানটি গৌরীপ্রসন্ন মজুমদারের, কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুর ও কণ্ঠে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন কুহক ছবির গান। ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গানটি হৈমন্তী শুক্লার কণ্ঠে সন্ধি ছবি থেকে।

সন্ধি ছবির গান শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গান, প্রথমে অতুল প্রসাদের গান কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

নানা রঙের গান অনুষ্ঠানে দ্বিজেন্দ্র গীতে শুনলেন রবীন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এখন রজনীকান্তের গান, শিল্পী পান্নালাল ভট্টাচার্য।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনলেন রজনীকান্তের গান পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে। এখন লোকগীতি, সলিল চৌধুরীর কথায় হৃদয়নাথ মঙ্গেশকরের সুরে প্রথম গানটি লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

নানা রঙের গান অনুষ্ঠানে লোকগীতি শুনলেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। এখন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

ধীরেন বসুর গাওয়া এই নজরুল গীতির সঙ্গেই শেষ হলো আজকের হারানো দিনের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শেষ হলো আপকে লিয়ে। ঘড়ি বলছে 4:21, সময় হয়ে গিয়েছে প্রভাতির। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে আজ প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী সাবিনা মুমতাজ ইসলাম, রাগ ভৈরব।

শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে খেয়াল, শিল্পী সাবিনা মুমতাজ, মুমতাজ ইসলাম, রাগ ভৈরব। এবার শুনবেন গিটার বাদন, শিল্পী রতন ভারতী, রাগ বৈরাগী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন গিটার বাদন, শিল্পী রতন ভারতী।

রাগ বৈরাগী। তবলা সঙ্গতে ছিলেন অশোক মুখার্জি এবং তানপুরায় কোয়েল সাহা। ঘড়িতে এখন 4:58, আর একটু পরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 10ই সেপ্টেম্বর, আজ 11ই সেপ্টেম্বর শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। কাকে বলে অতীত? তারিখ, সময়, সবকিছুই সময়কে একটু একটু একটু একটু করে অতীতের দিকে নিয়ে চলে যাচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে সময়, সে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, এগিয়ে আসছে ভবিষ্যৎ সময়। এইভাবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সময় দিয়ে আমাদের চারপাশকে ঘিরে রেখেছে। কিন্তু আমরা কি বলি, কাকে বলে অতীত? যা এককালে ঘটেছিল, আজ সেই বিষয়টার কোনো প্রাসঙ্গিকতা মনে হয় আমাদের নেই। কেন না, কোনো চর্চা নেই। কিন্তু কিছু কিছু বিষয় যার চর্চা চলেছে তা তো অতীত নয়, তা যে চিরবর্তমান। যেমন কবিগুরু, তিনি আমাদের অসংখ্য সৃষ্টি দিয়ে গিয়েছেন, গানে, গল্পে, কবিতায়। তার সেই প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি শব্দ আজও সমানভাবে বর্তমান, তাই না? কিন্তু অতীত তো বটেই, কবে লিখেছেন, কবে প্রকাশিত হয়েছে, তিনি চলে গিয়েছেন, কিন্তু না, তিনি রয়ে গিয়েছেন। আর এই প্রবহমানতা আমাদের মনের মধ্যে, চেতনার মধ্যে তার লেখা, তার সৃষ্টিকে চিরবর্তমান করে রেখেছে। না, শুধু কবিগুরু নন, এইরকম অসংখ্য বিষয় আছে, অসংখ্য ব্যক্তিত্ব আছেন, এমন অনেক অতীত আছে, তাকে যদি আমরা চর্চা করি তবে দেখব তার মধ্যে আছে অনেক অমূল্য রতন। তা হলো আমাদের ঐতিহ্য। চলুন, আমরা বিভিন্ন রকম ভাবেই চিরন্তনীতে সেই নানান গল্পকে তুলে ধরি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নানান রকম ভাবনা, সব একেবারে এই চিরন্তনীর মতন চিরন্তন সত্য হয়ে রয়ে গিয়েছে। আর তারাই আমাদের নানান চর্চার মধ্যে দিয়ে আবার ফিরে ফিরে আসে, এবং তার মধ্যে দিয়েই আমরা জানতে পারি কত কি বলা আছে, কত কি বলা ছিল, কত কি বলা রয়ে গেছে। আজ শুনব হুটু বিদ্যালঙ্কারের কথা। 1800 শতকের একজন মহিলা পণ্ডিত, সেই 1775 থেকে 1875। এই বিরাট সময় ধরে একজন মহিলা পণ্ডিত, চিকিৎসক এবং বৈয়াকরণিক, তাকে আমরা যদিও রূপমঞ্জরী নামেও জানি, নারায়ণ সান্যালের বিখ্যাত সাহিত্যিক নারায়ণ সান্যালের একটি অত্যন্ত জনপ্রিয় এবং গবেষণাধর্মী উপন্যাস এই রূপমঞ্জরী। আজ সেই রূপমঞ্জরী বা হুটু বিদ্যালঙ্কার, তার কথা শুনব। অনেক কিছু জানার আছে, চর্চার অভাবে হয়তো স্মৃতি থেকে হারিয়েছে, আবার আসবে ফিরে। অবশ্যই গল্প শোনাব, আর তার মাঝে মাঝে কিছু গানের কথা তো আসবেই, যে গানেও ধরা আছে সেই চিরন্তন কথা, চিরন্তন সত্যেরা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম কৃষ্ণ চট্টোপাধ্যায়ের গলায় গানটি। সত্যি তো সকাল মানেই একটা নতুন আশা, নতুন স্বপ্ন, এবং এই সকাল অনেক রকমভাবে আমাদের পরিচিতির মধ্যে আসে। মানে সকাল মানেই আমরা ভাবি নতুন একটা জীবনও। আজকে রূপমঞ্জরী বা হুটুবিদ্যালঙ্কার ওর জীবনের গল্প শোনাব। আসলে জীবনের গল্প শোনানো মানে তো শুধু একজনের জীবন কাহিনী নয়, তার জীবন দর্শনও, যা কিনা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে কোথাও যেন একটা সূত্রে মিলিয়ে দেয়। গভীর রাত, বর্ধমানের কলাইঝুটি গ্রাম, চারিদিক অন্ধকার। গ্রামের মেঠো পথ দিয়ে চলেছেন দুটি মানুষ, একজন বৃদ্ধ, অন্যজনের বয়স প্রায় ৪০। যিনি বয়সে ছোট তার হাতে একটি লণ্ঠন। অস্পষ্ট আলোয় যতটুকু দেখা যায় তাতেই বোঝা যাচ্ছে দুশ্চিন্তায় ভদ্রলোকের পাগলের মতো অবস্থা। কিছুক্ষণ পর তারা একটি বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বৃদ্ধ দরজার কড়া নাড়লেন। বাড়ির ভিতর থেকে কোমল নারী কণ্ঠস্বর শোনা গেল, কে কে ডাকছেন? আমি মা রূপমঞ্জরী, দরজাটা খোলো। ও আপনি কবিরাজ মশাই? বলেই যিনি দরজা খুলে বের হয়ে এলেন তাঁর পরনে পুরুষের মতো ধুতি, গায়ে চাদর, মাথাটি ন্যাড়া এবং ন্যাড়া মাথায় একটি পুরুষ্ট শিখা। কবিরাজ মশাইয়ের সঙ্গে যে ভদ্রলোক ছিলেন তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন তার দিকে। রূপমঞ্জরী দুটি আসন পেতে দিলেন কবিরাজ মশাই এবং তার সঙ্গী ভদ্রলোকটিকে, নিজেও একটি আসনে পেতে বসলেন। বৃদ্ধ কবিরাজ আসনে বসতে বসতে বললেন, এত রাতে তোমাকে বিরক্ত করতে এসেছি বড় নিরুপায় হয়ে। এই ভদ্রলোকের একটি মাত্র ছেলে, ছেলেটির কদিন থেকে খুব জ্বর, কিছুতেই জ্বর কমছে না। আজ সন্ধে থেকে আবার ছেলেটি অজ্ঞান হয়ে আছে। অনেক চেষ্টা করেছি মা, কিন্তু কিছুতেই জ্ঞান ফেরাতে পারছি না, তাই তোমার কাছে এসেছি। তুমি যদি কোনো উপায় করতে পারো। এই যে দৃশ্যটি, আজকের দিনে যেরকম রূপবর্ণনা করলাম রূপমঞ্জরীর, সেটা খুব অস্বাভাবিক। আর সেই দিনে, সেই সময়ে সে যা করেছে সেটা সামাজিকভাবে এতটাই অস্বাভাবিক ছিল, কিন্তু সমাজ তাকে, তার কাজকে, তার জীবন দর্শনকে মেনে নিতে বাধ্য হয়েছিল। কেন জানাবো সে কথা গল্পের মধ্যে দিয়েই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। আর আজ বলছি হঠুবিদ্যালঙ্কারের গল্প। একজন বৃদ্ধ কবিরাজ তার একজন সঙ্গীকে, বা বলা যায় একজন রোগীর বাড়ির এক ব্যক্তিকে নিয়ে হঠুবিদ্যালঙ্কারের কাছে এলেন। তাকে মা রূপমঞ্জরি করেই সম্বোধন করে বললেন যে তার সঙ্গী যে রয়েছে, সেই সঙ্গী ভদ্রলোকের একমাত্র ছেলে, তার কদিন ধরেই খুব জ্বর, কিছুতেই জ্বর কমছে না, কি করা যায়, কোনো উপায় কি পাওয়া যায়, সে কথা জানার জন্যেই তিনি তার কাছে এসেছেন। রূপমঞ্জরি বৃদ্ধ কবিরাজের সব কথা খুব মন দিয়ে শুনলেন। তারপর বেশ কিছু প্রশ্ন করলেন কবিরাজ মশাইকে। সব কথা শেষ হবার পর রূপমঞ্জরি উঠে ভিতরের ঘরে চলে।

কিছুক্ষণ পর দুটি ছোট মোড়ক হাতে নিয়ে ফিরে এলেন বাইরের ঘরে। কবিরাজ মশাইয়ের হাতে মোড়ক দুটি দিয়ে বললেন, কবিরাজ মশাই, এ দুটি মোড়কের একটি মোড়কের ওষুধ অজ্ঞান ছেলেটির মুখের ভিতর যেভাবেই হোক দিয়ে দেবেন, আর অসুস্থ ছেলেটির মাথায় আস্তে আস্তে বেশ কিছুক্ষণ জল ঢালতে থাকুন, মনে হয় একটু পরেই ছেলেটির জ্ঞান ফিরে আসবে। আরেকটি মোড়কের ওষুধ 5 ঘন্টা পরে দেবেন, আমার বিশ্বাস সকালের মধ্যেই ছেলেটির জ্বর কমে যাবে। বৃদ্ধ কবিরাজ ওষুধের মোড়ক দুটি হাতে নিয়ে সেই ভদ্রলোকের সঙ্গে ঘর থেকে বার হয়ে এলেন। বললেন, আমরা তবে এখন যাই মা, দয়া করে সকালে আমাকে একটা খবর দেবেন। বলল রূপমঞ্জুরি, নিশ্চয়ই। একথা বলে বৃদ্ধ কবিরাজ চলে গেলেন। সকাল হতেই বৃদ্ধ কবিরাজ ছুটে এলেন, বললেন, মা রূপমঞ্জুরি, সার্থক তোমার চিকিৎসাবিদ্যা শিক্ষা, ছেলেটির জ্ঞান তো ফিরেছেই, জ্বরও অনেক কমেছে। আমি যে তোমাকে কি বলে আশীর্বাদ করব মা, আমি ভেবে পাচ্ছি না। রূপমঞ্জুরি মৃদু হেসে বলল, এ কি বলছেন আপনি কবিরাজ মশাই, আপনি আমার পিতৃতুল্য, আপনার আশীর্বাদেই তো আমার এই চিকিৎসাবিদ্যা শিক্ষা। বৃদ্ধ কবিরাজ অনেক আশীর্বাদ করে চলে গেলেন। বড় অদ্ভুত জীবন এই বিদুষী মহিলার। যদিও ওর প্রকৃত নাম রূপমঞ্জুরি, কিন্তু হটু বিদ্যালঙ্কার বলেই ও সকলের কাছে পরিচিত। বলি একটু ওর ছোট্টবেলার কথা ও জীবনের কথা। বাংলার 1181 বা 1182 এই সময় জন্ম। বাবার নাম নারায়ণ দাস আর মা সুধামুখী। এদের অনেক সন্তান হয়, কিন্তু প্রত্যেকটি সন্তান অল্প বয়সেই মারা যায়। শেষ পর্যন্ত তাদের একটি মাত্র মেয়ে বেঁচে থাকে। এত সন্তানের মৃত্যুর পর একটি মাত্র মেয়ে, তাই তারা মেয়ের নাম রূপমঞ্জুরি রাখলেও ডাকতেন হটি বা হটু বলে। নারায়ণ দাস পরম বিষ্ণু ভক্ত। রূপমঞ্জুরি বা হটুর যখন অল্প বয়স, তখনই তার মা চলে গেলেন। এই একমাত্র মেয়েই নারায়ণ দাসের অবলম্বন আর সংসারের বন্ধন। নারায়ণ দাসের অন্য কাজকর্ম কিছু ছিল না, তাই তিনি নিজে ছোট্টবেলা থেকেই হটুকে নানান রকম বিদ্যা শিক্ষা দিতে লাগলেন। খুব বুদ্ধিমতী মেয়ে, যা শেখানো যায় চটপট করে সব শিখে ফেলে। মেয়ের বুদ্ধি দেখে বাবা নারায়ণ দাসের ইচ্ছে হল মেয়েকে আরও লেখাপড়া শেখানোর। কিন্তু সে যুগে মানুষের একটা অদ্ভুত বিশ্বাস বা সংস্কার ছিল, মেয়ে যদি বিদ্যা শিক্ষা পায় তবে সে নিশ্চয়ই বিধবা হবে। এইরকম কথা, এইরকম একটা সামাজিক কুশিক্ষা বা অন্ধতা আমরা বহুর লেখায় পড়েছি। সে যাই হোক না কেন, বাবা নারায়ণ দাস এই সংস্কার গ্রাহ্য করলেন না। প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের কথাও তিনি শুনলেন না। সে যুগে গৌরীদানের প্রথা ছিল, অর্থাৎ 8 বছর বয়সের মধ্যে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। তাছাড়া মেয়েরা কখনোই ঘরের বাইরে যেতে পারত না। তখন একটা রীতি ছিল, গঙ্গা স্নানের রীতি। এমন যদি কোনো মহিলার ইচ্ছে হতো, তাদের পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা হতো, কিন্তু না, কিছুতেই তাকে ঘরের বাইরে বা সূর্য স্পর্শ করা তা হতো না। নারায়ণ দাস এ সমস্ত প্রথাকেই অস্বীকার করলেন, তিনি কোনোটাই মানলেন না। দেখুন, এর মূলে ছিল তার মানসিক জোর। কারণ তখন যে সমস্ত সামাজিক বিধিনিষেধ ছিল, যদি কেউ সেটা অগ্রাহ্য করতেন তা

কে একেবারে ব্রত্য করে দেওয়া হতো, এক ঘরে করে দেওয়া হতো। কিন্তু নারায়ণ দাস, তিনি এসবের ভয় তো পেলেনই না, উল্টে তিনি যেভাবে তার সন্তানকে বড় করতে চাইলেন, শিক্ষা দিতে চাইলেন, সেভাবেই বড় করতে শুরু করলেন। এমন অনেক ঘটনা ঘটেছে, ঘটেছে বলেই বেশ কিছু ঘটনা, বেশ কিছু কথা চিরন্তন সত্য হয়ে রয়ে গিয়েছে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। সাথী তো অবশ্যই, শুধু সাথী নয়, পথপ্রদর্শক। চলে আসি গল্পে, কেননা সময় দ্রুত এগোতে থাকে। নারায়ণ দাস তার মেয়েকে ব্যাকরণ শিক্ষার জন্য নিয়ে এলেন কাছেই এক গ্রামে। সেখানে এক ব্রাহ্মণ বৈয়াকরণিক থাকতেন। তিনি নিজের টোলে ছাত্রদের ব্যাকরণ শিক্ষা দিতেন। তখন রূপমঞ্জরী এই বছর 16-17। তার বাবা তাকে গুরুগৃহে রেখে গেলেন, আর সেখানেই তিনি ওই টোলে ছাত্রদের সঙ্গে একসঙ্গে বিদ্যা শিক্ষা করতে লাগলেন। সমাজের আচার আচরণের বিরুদ্ধে নারায়ণ দাসের এই কাজ আজকের যুগে আশ্চর্য বলে হয়তো মনে নাও হতে পারে, কিন্তু সেই যুগে এই কাজটি সাংঘাতিক দুঃসাহসিকতার পরিচায়ক ছিল। এবং অবশ্যই তাকে যিনি গ্রহণ করেছিলেন ছাত্রী হিসেবে, সেই মানুষটিকেও একই রকমভাবে বলতে হয় দুঃসাহসিক। যাই হোক, রূপমঞ্জরী যখন টোলে ব্যাকরণ শিক্ষা নিচ্ছেন, তখন হঠাৎই তার বাবা মারা গেলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি নিজের গ্রামের বাড়িতে এলেন এবং ছেলের মতন বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজকর্ম শেষ করে আবার গুরুগৃহে ফিরে গেলেন। ব্যাকরণ শিক্ষা শেষ হল, এবার তিনি সড়গ্রামে এলেন গোকুলানন্দ তর্কালঙ্কারের কাছে সাহিত্য শিক্ষার জন্য। সাহিত্য সম্পর্কেও সমস্ত বিদ্যা শিক্ষা তার শেষ হল। এবার তিনি রওনা হলেন গয়ার উদ্দেশ্যে বাবা মায়ের পিণ্ডদানের জন্য। এখানেও তিনি ছেলের মতো বাবা মায়ের সমস্ত কাজ সম্পন্ন করলেন। তারপর গয়া থেকে কাশীতে এলেন আরও বিদ্যা শিক্ষার ইচ্ছায়। কাশীতে দণ্ডিতদের কাছে নানান শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করলেন। তার অসাধারণ জ্ঞান এবং চেষ্টা দেখে কাশীর অধ্যাপকেরা আগ্রহের সঙ্গে তাকে শিক্ষা দিতে শুরু করার অল্পদিনের মধ্যেই তিনি বিভিন্ন শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করলেন। রূপমঞ্জরী বাহটু এই সময় হলেন বিদ্যালঙ্কার। বিদ্যার প্রতি অসীম আগ্রহ হুটুর। তার সন্ন্যাসিনীর মতো জীবনই ভালো লাগে, তাই তিনি সাংসারিক জীবন আর গ্রহণ করলেন না, অবিবাহিতাই থেকে গেলেন। সে যুগে এটাও কিন্তু একটা অদ্ভুত ঘটনা, কারণ সেকালে অবিবাহিত মেয়ে ঘরে থাকলে সমস্ত পরিবারকে সমাজচ্যুত হতে হতো। এ ব্যাপারে রূপমঞ্জরী তার বাবার মতোই সমস্ত সংস্কারকে তাচ্ছিল্য করলেন। তিনি মৃত্যু পর্যন্ত কুমারী ছিলেন। সম্ভব তাহলে, তাই না? আমরা বলি না, না, সময়কে কেউ কি আর অতিক্রম করে যেতে পারে? সময়ের অনেক সুবিধেও যেমন থাকে, অনেক প্রকোপও থাকে। সুবিধাটা গ্রহণ করলে ওই অসুবিধাটাকেও গ্রহণ করতে হয়, কখনো অনিচ্ছায়, কখনো বাধ্যতায়। কিন্তু তারও বাইরে আরও একটা জায়গা থাকে, তা হচ্ছে অসীম মনোবল আর মনের জোর, সাহস, যা কিনা সময়কে অতিক্রম করে তার নিজত্বকে প্রমাণ করার, প্রকাশ করার একটা সুযোগ করে দেয়। এবং যদি সে নিজের সিদ্ধান্তে স্থির এবং দৃঢ় হয়, তাহলে দেখা যায় সে সেই সাময়িক যে বিধিনিষেধ, বাধা, এই যে সমসাময়িকতার অত্যাচার, তাকে অতিক্রম করে যেতে পেরেছে। রূপমঞ্জরী বা হুটু বিদ্যালঙ্কার তারই একটা জ্বলন্ত প্রমাণ। মেয়েরা তো সাজসজ্জা করতে ভালোবাসে, কিন্তু রূপমঞ্জরী বেশভূষা সম্পর্কে, সাজসজ্জা সম্পর্কে একেবারে উদাসীন। তিনি একেবারেই